যে ব্যবহারের পক্ষে বিঘ্নিত হয়েছিল তা নয়, সাহিত্যের দিক থেকেও রসবোধেরও অনেক ক্ষতি হয়েছিল। আর সেই জন্যই বোধহয় সেই সংস্করণে ভাবের অনুষঙ্গ রক্ষা করেই গানগুলো সাজানোর চেষ্টা হয়েছে। সুতরাং সুরের সহযোগিতা না পেলেও হয়তো গীতিকাব্যরূপেই গানগুলোর অনুসরণ করতে পারবেন। আসলে তিনি যে সৃষ্টি করেছিলেন সেই বহু রচনাকেই সাধারণ নিছক কবিতা বলে অনেক বইতে বহুবার লেখা হয়েছে। আসলে তাঁর যে লেখা, তাঁর যে সাজানো, তাঁর যে কথা, সেগুলো আমরা শুধু শুনতেই পাই, কিন্তু কোনটা কোন বোধের মধ্যে রাখবেন সেটা তিনিই ঠিক করেছিলেন। কিন্তু তাঁর চিন্তা একদমই অন্যরকম। আসলে বলার জন্য এসেছিলেন অনেকটাই, বলে গেছেন অনেক, কিন্তু সেগুলোকে আবার সাজানোর ব্যাপার সেটাও তিনি করে গেছেন। সেই কারণেই বোধহয় তাঁর লেখা এত জনপ্রিয়।

অনেবাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন।

কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে, আবারও কোনো একদিন চলে আসবো ঠিক এই রকমই কিছু গানের ডালি নিয়ে, কথার ডালি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো প্রযত্ন কেন্দ্র অধিকর্তা।

0: আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ঘোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM Rainbow।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM Rainbow। ভোরাই ভোরাই 107 FM Rainbow।
2: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
3: রত্নগর্ভা মানেই কিন্তু বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের কথা। আর আজ কোন সেই বিখ্যাত ব্যক্তিত্ব যার জন্ম হচ্ছে আগামী 8ই জুলাই, জন্ম তারিখ? পৃথিবী যাকে চিনে, স্বাধীনতা সংগ্রামী, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা, একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে। কিন্তু এই মহান মানুষের জীবনকে যদি আমরা একটুখানি গভীরভাবে দেখি, তাহলে দেখতে পাবো তাঁর সাফল্যের পেছনে এক নীরব, অনাড়ম্বর অথচ অসাধারণ শক্তির উপস্থিতি স্পষ্ট হয়ে ওঠে। সেই শক্তির নাম নোসেকেনি ফ্যানি। হ্যাঁ, সেই বিখ্যাত ব্যক্তিত্বের মায়ের নাম নোসেকেনি ফ্যানি। ইতিহাসে তার নাম খুব যে বেশি উচ্চারিত হয়েছে তা নয়, কিন্তু সেই বিখ্যাত ব্যক্তিত্বের চরিত্র, মূল্যবোধ এবং মানসিক দৃঢ়তার ভিত গড়েছিলেন এই নোসেকেনি ফ্যানি। কার কথা বলছে আরবি, কার কথায় মুখরিত হবে আজকের ভোরাই, আজকের রত্নগর্ভা? চটপট পাঠিয়ে দিন 9903659992। ক্লুগুলো আরও একবার। পৃথিবী তাকে চেনে স্বাধীনতা সংগ্রামী হিসেবে, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা হিসেবে, দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে, আর তার মায়ের নাম হচ্ছে নোসেকেনি ফ্যানি। 8ই জুলাই তাঁর জন্মদিন। সেই জন্মদিনের আগে আজ রত্নগর্ভায় সেই বিখ্যাত ব্যক্তিত্ব, তাঁর পরিবার, তাঁর মায়েকে নিয়ে কথা বলতে বসা 107 FM Rainbow রত্নগর্ভায়। সঙ্গে রয়েছে আজ আরপি, আর এই মুহূর্তে কিন্তু সৌরভ সরকার মায়ের গানে 107 রত্নগর্ভায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: আজ অবশ্যই কিন্তু সেই বিখ্যাত ব্যক্তিত্বের কথা, যে বিখ্যাত ব্যক্তিত্বের কথা আপনি লিখে পাঠিয়েছেন। হ্যাঁ, বেশ কয়েকজনই মেসেজ পেয়েছি, কিন্তু আরও অপেক্ষা, আরও যদি একটুখানি বেশি আসে তাহলে একসঙ্গে বলা যাবে। কিন্তু তার আগে

তার জীবন কথা বলি। 1918 সালের 18 জুলাই দক্ষিণ আফ্রিকার ট্রান্সকেই অঞ্চলের এমভেজো গ্রামে জন্ম নেন রলি লাল্লা। বাকিটুকু নাইবা বললাম। তার মা নোসেকেনি ছিলেন খোসা সম্প্রদায়ের একজন সাধারণ গ্রামীণ নারী। তিনি আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেননি, কিন্তু তার মধ্যে যে জীবনের জ্ঞান, ধৈর্য, আত্মসম্মান এবং সন্তানকে মানুষ করে তোলার অদম্য ইচ্ছা ছিল তার সবচেয়ে বড় সম্পদ। তিনি জানতেন দারিদ্র মানুষকে আটকে রাখতে পারে, কিন্তু শিক্ষা পারে তাকে মুক্তির পথ দেখাতে। সেই কারণেই তার ছেলের বয়স যখন মাত্র 7 বছর, তখন তিনিই তাকে গ্রামের মেথোডিস্ট মিশনারি স্কুলে ভর্তি করান। এবং যে বিখ্যাত ব্যক্তিত্বের কথায় মুখরিত হচ্ছে আজকের ভোরায়, আজকের রত্নগর্ভা, তিনিই ছিলেন তাদের পরিবারের প্রথম সদস্য। একবার ভাবুন, তাদের পরিবারের প্রথম সদস্য যিনি বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন। আর এই একটি সিদ্ধান্তই, মায়ের একটি সিদ্ধান্তই কিন্তু তার জীবনের গতিপথ বদলে দিয়েছিল। কোন সেই বিখ্যাত ব্যক্তিত্বের কথা বলছে আরপি, শেয়ার করছে আজ রত্নগর্ভায়। আবারও ক্লু দিই, যারা এইমাত্র 107 টিউন করলেন তাদের জন্য এই ক্লু। পৃথিবী তাকে চেনে স্বাধীনতা সংগ্রামী হিসেবে, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা হিসেবে এবং দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে। 18 জুলাই তার জন্মদিন। মা লোসেকেনি ফ্যানি। ছোট্ট করে, পুঁচকে করে লিখে পাঠান সেই বিখ্যাত ব্যক্তিত্বের নাম, সেই সঙ্গে আপনার নাম আর লোকেশন পাঠিয়ে দিন 9903653992। তাহলে এই মুহূর্তে আবারও কিন্তু মায়ের গানে যাওয়া, মায়ের গানে আমাদের কান রাখা। লতা মঙ্গেশকর।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: আর সেই রত্নগর্ভা কিন্তু প্রতি বুধবার ভোর 6টায় FM রেইনবোতে 107 MHz-এ। আজ রয়েছে আরপি আপনার কানে 107-এ, আর একেবারে বলে যে আজকে একেবারে ফার্স্ট বয় কে তিনি, অমল খাঁড়া। অমল খাঁড়া রুদ্রপুর ডোমচুর হাওড়া থেকে পাঠিয়েছেন একেবারে সঠিক উত্তর। অমল খাঁড়া অমলবাবুর পর কার কথা বলতেই হয়, সুখেন পাল ডোমচুর থেকে তিনিও কিন্তু পাঠিয়েছেন। সুখেন পাল একেবারে হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের বন্ধু রীতা, এবং দিয়েছে যথারীতি একেবারে সঠিক উত্তর। সেই সঙ্গে কিন্তু সৌভিক ঢাকুরিয়া থেকে পাঠিয়েছে সঠিক উত্তর। সৌভিকের পর কার কথা অবশ্যই বলতে হয়, সুভাষ চক্রবর্তী উত্তর বাউল থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। সুভাষ চক্রবর্তীর পর দুধ কুমার পণ্ডিত বাড়িপুর পদ্মপুকুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন দুধ কুমার পণ্ডিত। সেই সঙ্গে যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। যাদবেন্দ্র পণ্ডার পর এই মুহূর্তে কার উত্তর, এই মুহূর্তে কিন্তু মাধবী শীল রহিমপুর হুগলি থেকে। মাধবী শীল এই নামটা কিন্তু অনেকদিন বাদে পেলাম, ওকে থ্যাংক ইউ পাঠানোর জন্য। এই মুহূর্তে কার কথা বলতেই হয়, শান্তিগোপাল দত্ত বেহালা কলকাতা থেকে পাঠিয়েছেন। হ্যাঁ, শান্তিগোপাল দত্ত বেহালা কলকাতা থেকে। সেই সঙ্গে কার কথা বলছে, সৌভিক সরকার কসবা হালতু থেকে। কসবা হালতু থেকে সৌভিক সরকার এই মুহূর্তে কার মেসেজ, শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে। শর্মিষ্ঠার পর খে কার কথা বলতেই হয়, বিশ্বনাথ মণ্ডল চক হরহরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন একেবারে সঠিক উত্তর। এই মুহূর্তে কার কথা বলতেই হয়, প্রণতি পাল নিউ আলিপুর থেকে পাঠিয়েছেন একেবারে সঠিক উত্তর। প্রণতি পালের পর বিমলেন্দু পাল বিরাটি থেকে পাঠিয়েছেন। বিরাটি থেকে বিমলেন্দু পাল এই মুহূর্তে কার কথা বলতেই হয়, উত্তম বেরা বুরুল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন। উত্তম বেরা না, এখানে কিন্তু থেমে যাওয়া নয়, রয়েছে আরও কতগুলো নাম, সেই নামগুলো কিন্তু বলে ফেলার চেষ্টা। যেমন কে পাঠিয়েছেন এই মুহূর্তে মধ্যম গ্রাম থেকে, না নামটা এটা পড়তে অসুবিধে হচ্ছে, ওকে যাই হোক। সেই সঙ্গে না পুরো একেবারে অন্যরকম সব নাম টাম পাঠাচ্ছেন। অনিতা মল্লিক পাঠিয়েছেন মানিকতলা থেকে, অনিতা মল্লিক মেসেজে পাঠিয়েছেন, ওকে একেবারে সঠিক উত্তর দিয়েছেন কে তিনি। শুভ সকাল প্রিয় বন্ধু, তোমার সুন্দর উপস্থাপনা যে কোনো অনুষ্ঠানে খুব ভালো লাগে, একদম অন্যরকম তোমার উপস্থাপনা আগের দিন ঠিকানা দিইনি,

শাশ্বতী আচার্য, লীনা আচার্য, তারা পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে। একই সঙ্গে সংযুক্ত মহান্তি পূর্ব মেদিনীপুর বড়কুমাদের থেকে পাঠিয়েছেন। একই সঙ্গে কিন্তু অশোক পাণ্ডা কোথেকে পাঠিয়েছেন, জগদ্দল থেকে অশোক পাণ্ডা, সেই সঙ্গে প্রভাতী পাণ্ডা। আরও কয়েকটা মেসেজ হয়তো ইন করবে, আমি জানি ডেফিনেটলি ইন করে, একটু লেটে হলেও ইন করে। আজ আপাতত এই নামগুলো এই মুহূর্তে ইতি টানছে আরবি। চলে আসবো নেলসন ম্যান্ডেলার কথায়, তার জীবনের কথায়, তার মায়ের কথায়। কিন্তু তার আগে অবশ্যই কিন্তু রাঘব চট্টোপাধ্যায়, মায়ের গানে শুধুমাত্র 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: ওই যে বলেছিলাম আরও কয়েকজনের কিন্তু মেসেজ যথারীতি আসবে, এখনও পর্যন্ত যাদের পেয়েছে তাদের নামগুলো চটপট চটপট বলে দিই। সুপ্রভাত ভোরে, আমি নিরঞ্জন সাহু, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। এবং যথারীতি উত্তর দিয়েছেন, একেবারে সঠিক উত্তর দিয়েছেন, একই সঙ্গে কার উত্তর পেয়েছে অনিতা মল্লিক, শুভ সকাল, ওইটুকুই লিখে ছেড়েছেন। ওকে, কিন্তু তার পরবর্তী সময়ে কার পেয়েছে, নিহার রঞ্জন পণ্ডিত, তিনিও কিন্তু দিয়েছেন একেবারে সঠিক উত্তর। শুধুমাত্র এখানে তাই নয়, এখানেই শেষ নয়, শম্ভু পাহাড়ি, ওকে, সেও কিন্তু পাঠিয়েছে পূর্ব মেদিনীপুর থেকে। একই সঙ্গে তপন, স্বপন এবং খোকন, তারা তিনজন, তিন ভাই মিলে নাকি শুনছে আজকের রত্নগল্পা, ওয়াও, থ্যাংক ইউ। কিন্তু কোত্থেকে পাঠিয়েছে সেটা কিন্তু লেখেনি। এবারে চলে আসি একেবারে কথায় কথায়, নেলসন ম্যান্ডেলার জীবন কথায়, তাঁর মায়ের জীবন কথায়। ওই যে বলেছিলাম যে 1918 সালের 18 জুলাই দক্ষিণ আফ্রিকার ট্রান্সকেই অঞ্চলের এম্বেজো গ্রামে জন্ম নেন রুলিলাল্লা ম্যান্ডেলা। এবং সেই ছেলেকে প্রথম তার পরিবারের সদস্য হিসেবে মাই কিন্তু পাঠিয়েছিলেন স্কুলে, মিশনারি স্কুলে ভর্তি করেছিলেন। স্কুলে ভর্তি হওয়ার দিনই তার শিক্ষিকা তার খোসা নামের পাশাপাশি একটি ইংরেজি নাম দেন, এবং সেই নামটাই কি না, নেলসন। হ্যাঁ, নেলসন নামটা কিন্তু কার দেওয়া, অবশ্যই কিন্তু তার টিচারের দেওয়া। হয়তো সেদিন নোসেকেনি কল্পনাও করতে পারেনি এই নাম একদিন সারা পৃথিবীতে স্বাধীনতা এবং মানবতার প্রতীক হয়ে উঠবে। নোসেকেনি ছিলেন গভীর ধর্মবিশ্বাসী, তিনি নিয়মিত গির্জায় যেতেন এবং ছোট্ট ম্যান্ডেলাকেও সঙ্গে নিয়ে যেতেন। বাইবেলের গল্প, মানুষের প্রতি সহমর্মিতা, অন্যকে ক্ষমা করার শিক্ষা এবং বিনয়, এসব তিনি ছেলেকে বই পড়িয়ে নয়, নিজের জীবন যাপনের মধ্য দিয়ে শিখিয়েছিলেন। পরবর্তী জীবনে ম্যান্ডেলা যখন প্রতিশোধের পরিবর্তে একেবারে পুনর্মিলনের পথ বেছে নেন, তখন তার শৈশবের এই শিক্ষার প্রভাব যে স্পষ্ট হয়ে উঠবে, স্পষ্ট হয়ে উঠেছিল, তার সাক্ষী কিন্তু সারা পৃথিবী। ম্যান্ডেলার বাবা গদলা হেমরি মপা কানিসা, সেই নামের পাশে কিন্তু আরও একটা নাম ছিল ম্যান্ডেলা। ম্যান্ডেলা হচ্ছে কমন নাম। সেই ম্যান্ডেলা ছিলেন থেম্বু রাজ পরিবারের একজন উপদেষ্টা। কিন্তু ম্যান্ডেলার বয়স যখন মাত্র 9 বছর, তখন তার বাবার মৃত্যু হয়। মুহূর্তের মধ্যেই পরিবারের ওপর নেমে আসে অনিশ্চয়তা। আর তারপর তারপর কি ঘটেছিল জানাবে আর পিছিয়ে কথা আজ ভোরাইতে রত্নগর্ভায়। কিন্তু তার আগে লতা মঙ্গেশকর আবারও কিন্তু না কোমা ফুলো টাউন।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আজ নেলসন ম্যান্ডেলার কথা, তার মায়ের কথা, তার পরিবারের কথা রত্নগর্ভা জুড়ে। সঙ্গে রয়েছে আরবি। আর একটু আগে বলেছিলাম, ম্যান্ডেলার বয়স যখন মাত্র 9 বছর, হ্যাঁ মাত্র 9 বছর, তখন কিন্তু তার বাবার মৃত্যু হয়। মুহূর্তের মধ্যেই পরিবারের ওপর নেমে আসে অনিশ্চয়তা। একজন বিধবা মায়ের পক্ষে সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলা ছিল অত্যন্ত কঠিন। কিন্তু নোসেকেনি ভেঙে পড়েননি। তিনি জানতেন, ছেলের জীবনে বড় সুযোগ এনে দিতে হলে তাকে নিজের আবেগকে বিসর্জন দিতে হবে, ছেলেকে তৈরি করতে হবে, আগামী জীবনে তাকে এগিয়ে দিতে হবে। তিনি ছোট্ট ম্যান্ডেলার হাত ধরে দীর্ঘ পথ হেঁটে থেম্পু রাজ্যের রেজেন্ট জঙ্কিতাম্বা দালিন দিয়েবোর কাছে নিয়ে যান। গাদলার প্রতি শ্রদ্ধা জানিয়ে রেজেন্ট ম্যান্ডেলাকে নিজের অভিভাবকত্বে গ্রহণ করেন। একজন মায়ের কাছে এটা ছিল অসীম অসীম ত্যাগের মুহূর্ত। ভাবুন, আমি আমার নিজের কাছে রাখতে পারবো না, কিন্তু আমার সন্তান যাতে অনেকটা বাড়তে পারে, বেড়ে উঠতে পারে, আকাশ ছুঁতে পারে, মায়ের সেই এক আকাশ স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য তার এতটা ত্যাগ, এতটা তিতিক্ষা এবং বড় করে তোলার জন্য অপেক্ষা প্রতীক্ষা। নিজের সন্তানকে নিজের কাছ থেকে দূরে পাঠানো খুব কি সহজ কাজ ছিল একজন বিধবা মায়ের পক্ষে? তবু কিন্তু নিজের বুকের ওপর পাথর চাপিয়ে সেই কাজটাই করেছেন নেলসন ম্যান্ডেলার পা। নোসেকেনি বিশ্বাস করেছিলেন, ছেলের ভবিষ্যৎ তার নিজের স্নেহের চেয়ে, আদরের চেয়ে, চুমুর চেয়ে অনেক অনেক বড়। বহু বছর পরে ম্যান্ডেলা উপলব্ধি করেছিলেন, তার মা সেদিন কিন্তু তাকে হারাননি, বরং তার জন্য একটা নতুন পৃথিবীর দরজা খুলে দিয়েছিলেন। ম্যান্ডেলা লিখেছেন তার জীবনীতে, তার আত্মকথায়, সেদিনকে অর্থাৎ যে সময়ে মা এই এত কম বয়সে তাকে রেখে আসার জন্য তার মনের মধ্যে অনেক গ্লানি তৈরি হয়েছিল, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা তিল তিল করে দানা মাছছিল। মা আমাকে পারলো, মা আমাকে ছেড়ে থাকতে পারলো, মা এতটা দূরে সরিয়ে দিল, আমি মায়ের কি চোখের বালি? এই জিজ্ঞাসাগুলো, এই শঙ্কাগুলো, এই আশঙ্কাগুলো তৈরি হয়েছিল ছোট্ট নেলসন ম্যান্ডেলার মনে। আর অন্যদিকে মা, তিনি তার প্রিয় পুত্রকে, যাকে তিনি প্রথম স্কুলে নিয়ে গিয়েছিলেন, সেই সন্তানকে দূরে রেখে তিনিও কি মন্ডা মিঠাই খাচ্ছিলেন, নাকি চোখের জল ফেলছিলেন? নীরবে তিনি চোখের জল ফেলেছেন, কিন্তু ভেঙে পড়েননি। কখনো আবেগের বশবর্তী হয়ে তিনি ছুটে যাননি ম্যান্ডেলাকে ফিরিয়ে আনতে। আর সেটাই উপলব্ধি করেছিলেন বড় হয়ে নেলসন ম্যান্ডেলা নিজে। তিনি বলেছেন যে মা সেদিন তাকে হারাননি, তাকে হারিয়ে যেতে দেননি, বরং তার জন্য একটা নতুন পৃথিবীর দরজা খুলে দিয়েছিলেন। রাজপ্রাসাদে থাকার পর মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ কিন্তু অনেকটা কমে যায়, তবুও মা ছেলের সম্পর্কের উষ্ণতা কিন্তু কখনো কমেনি। ম্যান্ডেলা আত্মজীবনী, তার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম, লং ওয়াক টু ফ্রিডমে লিখেছেন, তিনি যখনই কোনোতে ফিরে মায়ের কাছে যেতেন, তখন মনে হতো তিনি আবার নিজের শিকড়ে ফিরে এসেছেন। রাজপ্রাসাদ তাকে শাসন ব্যবস্থা শিখিয়েছিল, বিদ্যালয় তাকে শিক্ষা দিয়েছিল, কিন্তু মায়ের কাছে তিনি পেয়েছেন নিঃশর্ত ভালোবাসা এবং মানসিক শান্তি। এভাবেই নেলসন ম্যান্ডেলার জীবনে এগিয়ে চলা। আর এই মুহূর্তে কিশোর কুমার ঝা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: আর সেই রত্নগর্ভা কিন্তু প্রতি বুধবার, হ্যাঁ প্রতি বুধবার FM রেইনবোতে ভোর ছটায়। আজ আপনার কানে রয়েছে আমি আরপি। কৈশোরে নেলসন ম্যান্ডেলা যখন একটু একটু একটু একটু করে পেরিয়ে উচ্চশিক্ষার পথে এগিয়ে গিয়েছেন, একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গিয়েছেন, তখনও কিন্তু মা নোসেকেনি নীরবে তার জন্য প্রার্থনা করেছেন। পরে যখন তিনি জোহানেসবার্গে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে পড়লেন, তখন একজন মায়ের মতো, আর পাঁচজন মায়ের মতো, নোসেকেনির উদ্বেগ, আশঙ্কা, ভয়, ভীতি সবটাই মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। তিনি প্রথমটায় বলেছিলেন যে এ পথ বড় কষ্টের পথ, এদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়া, এদের বিরুদ্ধে লড়াই করা এ সহজ কাজ নয়, তুমি এ পথ থেকে ফিরে এসো। নেলসন বোঝালেন তার মাকে যে কাউকে না কাউকে প্রতিবাদ করতে হয়, এগিয়ে যেতে হয়, লড়াইটা করতে হয়, অধিকার ছিনিয়ে আনতে হয়। মা নোসেকেনি বুঝলেন, নোসেকেনির উদ্বেগগুলো, আশঙ্কাগুলো যেন থিতিয়ে গেল, তবুও সন্তানকে চোখে চোখে রাখলেন, ন্যায়ের পথে আর বাধা হয়ে দাঁড়ালেন না মা নোসেকেনি। নেলসন ম্যান্ডেলা এগিয়ে গেলেন, এগিয়ে চললেন, প্রতিবাদে ক্ষোভে তিনি ফেটে পড়লেন, আর মা নোসেকেনি পেছন থেকে নীরব সমর্থন দিয়ে গেলেন, সেই একটিবার মাত্র। যতই হোক মায়ের মন তো, তার সন্তানের ক্ষতি হোক, তার সন্তানের বিরুদ্ধে লোকে কুকথা বলুক, নিন্দে ছড়াক, কোন মাই বা সহ্য করতে পারে। নোসেকেনিও কিন্তু সহ্য করতে পারছিলেন না একেবারে প্রথম দিকে, কিন্তু ছেলে যখন বোঝাল, মা তখন বুঝলেন মায়ের মনটা আরো অনেক অনেক আকাশের মতো উদার হলো, যে আমার ছেলে শুধু তার নিজের জন্য লড়াই করছে না, সমাজের জন্য করছে, কালো মানুষগুলোর জন্য করছে, সারা পৃথিবীর বর্ণ বৈষম্যের শিকার হওয়া মানুষগুলোর জন্য করছে। আর সেই সময় মা নোসেকেনি তাকে বরং অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছেন, কিভাবে কোন পথে এগোলে নেলসন অনেক বেশি সাকসেস পেতে পারেন সেই দাবার ছকটা সাজিয়ে দিয়েছেন। ভাবুন একবার, ম্যান্ডেলা একবার লিখেছিলেন তিনি তার বাবার কাছ থেকে আত্মসম্মান এবং মায়ের কাছ থেকে সহিষ্ণুতা শিখেছিলেন, আর এই দুই গুণই কিন্তু তার সমগ্র রাজনৈতিক জীবনের ভিত্তি হয়ে ওঠে। কারাগারের কঠিন দিনগুলোতেও তিনি কখনো মানুষের প্রতি ঘৃণা পোষণ করেননি, এই অসাধারণ মানসিক শক্তির শিকড় খুঁজলে বারবার বারবার ফিরে আসতে হয় তার শৈশব এবং তার মায়ের কাছে। একটু যদি ফিরে দেখি তাহলে আমরা দেখব মা যেভাবে বুকে পাথর চাপা দিয়ে তার সন্তানকে দূরে সরিয়ে দিয়েছিলেন শুধুমাত্র উচ্চশিক্ষার জন্য, আজ যখন সেই সন্তান কারাগারে বসে মা চোখের জল ফেলছেন কিন্তু একবারও বলছেন না তুমি নতি স্বীকার করো, তুমি ক্ষমা চাও, বলো আর কখনো করবে না, আর কখনো পথে নামবে না, একবারের জন্য তিনি বলেননি, বরং লড়াই জারি রাখো, এটাই বলতেন নোসেকেনি। এক গান বিরতির পর আরও কিছু কথা নিয়ে ফিরবে আরবি, কিন্তু এই মুহূর্তে উপল সেনগুপ্ত মায়ের গানে 107 এ আপনার গানে।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা।

0: কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা।
1: আর সেই রত্নগর্ভাটি কিন্তু আজ একেবারে প্রায় শেষ বেলায় চলে এসেছে আরপি। কিন্তু নেলসন ম্যান্ডেলার শেষ জীবন কিংবা মায়ের শেষ জীবনের গল্পটা সত্যি কি আজ অধুরা মাধুরী হয়ে থাকবে? না, মোটেই নয়। কিন্তু বিশ্বাস করুন, এই জায়গাটা বলতে গিয়ে বুকের মধ্যে দলা পাকিয়ে আসছে। এতটা কষ্ট, এতটা যন্ত্রণা, যেটা ক্ষতবিক্ষত করেছে নেলসন ম্যান্ডেলাকে, আর সে কথা স্মরণ করতে বসে আজ আরপিরও কিন্তু কোথাও না কোথাও অনেকটা যন্ত্রণা সহ্য করে আপনাদের সামনে তুলে ধরা। কি ঘটেছিল নেলসন ম্যান্ডেলার জীবনে, তার মায়ের জীবনে? ১৯৬২ সাল ম্যান্ডেলা গ্রেপ্তার হলেন। এরপর শুরু হলো তার দীর্ঘ কারাজীবন। ১৯৬৪ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রবেন দ্বীপে পাঠিয়ে দেওয়া হলো। কারাগারের কঠোর নিয়মে পরিবারের সঙ্গে যোগাযোগ ক্ষীণ হলো, অত্যন্ত সীমিত হলো। বছরে মাত্র কয়েকটা চিঠি এবং অল্প সময়ের সাক্ষাৎ, এই ছিল তার পারিবারিক জীবনের একমাত্র ভরসা। ১৯৬৮ সালে কারাগারে বন্দী অবস্থায় তিনি জীবনের সবচেয়ে মর্মান্তিক খবরটি পেয়েছিলেন, সংবাদটি পেয়েছিলেন, জীবনের সবচেয়ে মর্মান্তিক সংবাদ। তার মা নোসরে কেনি ফ্যানি আর নেই ইহজগতে, তিনি মারা গেছেন। আসলে এতগুলো বছর সন্তানকে না দেখতে পেয়ে শুধুমাত্র চিঠিটুকু ভরসা করে জীবনে খইতে শুরু করেছিলেন নোসরে কেনি ফ্যানি। সেদিন তিনি শুধু একজন রাজনৈতিক বন্দী ছিলেন না, নেলসন ম্যান্ডেলার কথা বলছি, তিনি ছিলেন একজন অসহায় সন্তান। তিনি মায়ের শেষবারের মতো হাত ধরতে পারেননি, শেষ কথাটুকু বলতে পারেননি, এমনকি শেষ বিদায়টুকু জানাতে পারেননি, শেষ প্রণামটুকু তার পা ছুঁয়ে প্রণাম করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার তাকে মায়ের শেষ কৃত্যে যোগ দেওয়ার পর্যন্ত অনুমতিটুকু দেয়নি। এই নিষ্ঠুরতা তাকে গভীরভাবে আঘাত করেছিল, তিনি হাহাকার করেছিলেন। সেই কারা জীবনে তিনি কেঁদে ভাসিয়েছিলেন, আকুল নয়নে তিনি কেঁদে ভাসিয়েছিলেন। লং ওয়াক টু ফ্রিডমে ম্যান্ডেলা লিখেছেন, কারাগারে বন্দী মানুষের সবচেয়ে বড় যন্ত্রণা হল পরিবারের সবচেয়ে কঠিন মুহূর্তে তাদের পাশে থাকতে না পারা। মায়ের মৃত্যুর সময় সেই অসহায়ত্ব তিনি আজীবন বয়ে বেরিয়েছেন। তার মনে হয়েছিল রাষ্ট্র তার স্বাধীনতা কেড়ে নিয়েছে, কিন্তু তার চেয়েও বড় ক্ষতি করেছে একজন সন্তানের সবচেয়ে স্বাভাবিক অধিকার, মায়ের শেষ বিদায়ে পা ছুঁয়ে প্রণাম জানানোর সুযোগ ছিনিয়ে নিয়েছে সরকার, সহ্য করতে পারেনি, হাহাকার করেছেন। বছরের পর বছর তিনি সহ্য করেছেন এই মাকে শেষ ছোঁয়াটুকু না দিতে পারার। বছরের পর বছর পরে তিনি যখন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হন, তখন প্রতিশোধ নেওয়ার সুযোগ তার সামনে ছিল, কিন্তু তিনি সেই পথ বেছে নেননি। তিনি বরং ক্ষমা, পুনর্মিলন এবং মানবতার পথ দেখিয়েছেন। অনেকেই মনে করেন এই ক্ষমাশীলতার বীজ তার শৈশবেই কিন্তু রোপিত হয়েছিল, মায়ের স্নেহ, ধর্মবিশ্বাস এবং সহিষ্ণুতার শিক্ষায়। নোসরে কেনি ফ্যানি কখনো রাজনৈতিক মঞ্চে ওঠেননি, কোনো বক্তৃতা দেননি, কোনো বই লেখেননি, কিন্তু তিনি এমন এক সন্তানকে মানুষ করেছিলেন যিনি গোটা বিশ্বের কাছে নৈতিক সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন। ইতিহাসে অনেক মহান মানুষের নাম লেখা থাকে সোনার অক্ষরে, কিন্তু তাদের পেছনে থাকা মানুষগুলোর নাম প্রায় কিন্তু আড়ালে থেকে যায়। নোসরে কেনি তেমনই এক নীরব নায়িকা। নেলসন ম্যান্ডেলার জীবন আমাদের একটি গভীর সত্য শেখায়, একজন মা শুধু সন্তানকে জন্ম দেন না, তিনি তার বিবেক, মূল্যবোধ এবং ভবিষ্যতের ভীতও কিন্তু তৈরি করে দিয়ে যান। পৃথিবী নেলসন ম্যান্ডেলাকে মনে রাখবে স্বাধীনতার মহানায়ক হিসেবে, আর সেই ইতিহাসের অন্তরালে অন্ধকারে চিরকাল বেঁচে থাকবেন তার মা নোসরে কেনি ফ্যানি, যিনি নিজের ত্যাগ, ধৈর্য, নিঃশর্ত ভালোবাসা দিয়ে এক সাধারণ শিশুকে অসাধারণ অসাধারণ মানুষ হয়ে ওঠার পথ দেখিয়েছিলেন। এমনটা বলতে বলতে আরপি বিদায় নিচ্ছে ভোরাই থেকে। রত্নগর্ভা থেকে, আর এই মুহূর্তে মায়ের গানে 107-এ আপনার গানে শেষ নিবেদন। একটু পরে খবর এবং তারপর যথারীতি নমস্কার কলকাতা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচারতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও এদিন থেকে কার্যকর হবে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতে রফতানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তির সূচনাকে স্মরণীয় করে রাখতে আজ বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, শুল্ক দফতর এবং অন্যান্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড এই অনুষ্ঠানের আয়োজন করছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দ্বাদশ বৈঠক আজ হায়দ্রাবাদে শুরু হচ্ছে। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থিতিশীল উন্নয়ন এই বিষয়গুলিকে সামনে রেখে দুদিনের এই বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী এবং ঊর্ধ্বতন আধিকারিকরা অংশ নেবেন। ভারতে বর্তমানে 7টি পরমাণু কেন্দ্রে 8.78 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন 24টি পারমাণবিক চুল্লি সক্রিয় রয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। 8,000 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। আসামের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের 6 জেলার 37,000-এরও বেশি মানুষ এই দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত। বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে গতকাল রাতে তারা ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে দেয়। আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরো নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতায় রয়েছে আরপি আর ঘটিদা ছাড়া। নমস্কার কলকাতা, বিশ্বাসই হয় না ঘটিদা অটোতে বসে আছে, অটো চলছে, চলছে চলছে চলছে। তো এক সময় ঘটিদার গন্তব্য চলে এলো, ঘটিদা অটো চালককে বলল, কে কত টাকা?
4: তখন বলল অটো চালক, বলল ঘটিদা কুড়ি টাকা হয়েছে,
3: কুড়ি টাকা দাও। ঘটিদা তখন 10 টাকার নোট ধরালো, অর্চালক বললো দাদা কি করছো, কি করছো, কি মস্করা করছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না, তুমি 10 টাকা দিলে 20 টাকা বললাম। ঘটিদা বলল, কেন তুই তো অটোতে বসে এসেছিস, তুই হাফ দে।
4: এই হচ্ছে আমাদের ঘটিদা। ওকে
3: ওকে ওকে ওকে, আর এদিকে কিন্তু গান মিলানতে রিকোয়েস্ট অলরেডি চলে এসেছে, সুভাষ চক্রবর্তী সকাল সকাল পাঠিয়ে দিয়েছেন গান মিলানতির রিকোয়েস্ট। সেই গান মিলানতির রিকোয়েস্ট এই মুহূর্তে কোন গান?
5: গান মিলান্তি, গান মিলান্তি,
3: হ্যাঁ গান মিলান্তি তো হলো, কিন্তু কোন গান? আমি তোর কাছেই আছি আর সঙ্গে পাচ্ছি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে আর ফিরে হয়েছে নমস্কার কলকাতায়, বুধবারের নমস্কার কলকাতায়। আহা, মঙ্গলে অসা বুধে পা, যথা ইচ্ছা তথা যা, কিন্তু সববার ক্ষেত্রে কি তাই না বস? না, বাস্তিল দিবসে কিন্তু শেষ ফরাসি বিপ্লব, ভাবুন একবার, বাস্তিল দিবসে কিন্তু শেষ ফরাসি বিপ্লব। আপনি বলে কি রে, সকাল সকাল কি ইতিহাস পড়াতে বসেছিস নাকি রে আরপি?
3: হ্যাঁ বস, আর কি করবো বস,
2: এমবাপেদের স্বপ্ন ভেঙে ফাইনালে কিন্তু স্প্যানিশ আর্মাডা। হ্যাঁ, সেমিফাইনালে ফরাসি বিপ্লব রুখে দিল স্প্যানিশ আর্মাডা।
3: ও হো, ইতিহাসে এগুলো পড়েছিলাম, আজকে কি মনে পড়ছে, মনে করে দিচ্ছ তুমি আরপি।
2: হ্যাঁ, এমনটা কিন্তু অনেকে বলতে পারেন, লামিন ইয়ামালদের তরুণ স্পেন উঠে গেল ফাইনালে, আর এই নিয়ে টানা তৃতীয়বার ফ্রান্সকে নক আউটে হারালো স্পেন। ব্যাপারটা কি, স্পেন 2 ফ্রান্স 0, ওকে ওয়াট জাবল, পেনাল্টি থেকে গোল দিয়েছেন, সেই সঙ্গে পোরো পোরো কিন্তু পেরেছেন, রাইট, পোরো কিন্তু পেরেছেন। বাস্তিল দিবস 1789 সালে 14 জুলাই বিপ্লবীদের দাপটে ভেঙে পড়েছিল ফ্রান্সের কুখ্যাত বাস্তিল দুর্গ, সূচনা হয়েছিল ফরাসি বিপ্লবের। সেই ঐতিহাসিক দিনে কিন্তু বিশ্বকাপ ফাইনালে ওঠার যুদ্ধে নেমেছিলেন কিলিয়ান এমবাপেরা, কিন্তু এদিন সেমিফাইনালে ফরাসি বিপ্লব রুখে দিয়েছে স্প্যানিশ আর্মাডা, লামিন ইয়ামাল।

0: দের তরুণ স্পেন উঠে গিয়েছে একেবারে ফাইনালে। এই নিয়ে ওই যে বললাম তৃতীয়বার ফ্রান্সকে নক আউটে কিন্তু হারালো স্পেন, এবং অন্যতম ফেভারিট হয়েও কিন্তু বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ হলো না ফরাসিদের। ম্যাচের আগে ইয়ামাল হুমকি দিয়েছিলেন ফ্রান্সকে দেখে নেবেন, মনে করিয়ে দিয়েছিলেন শেষ দুই টুর্নামেন্টে ফরাসি ব্রিগেডের ট্রফির স্বপ্নে জল ঢেলেছেন কিন্তু তারাই। তাই স্পেনের বিরুদ্ধে নামার আগে চাপে থাকা উচিত ফ্রান্সেরই। সেমিফাইনালের খেলা দেখে কিন্তু মনে হতে বাধ্য স্প্যানিশ তরুণ মোটেও মন গড়া ফাঁকা আওয়াজ দেনি। এমবাপে, দেম্বেলে, ওলিসে, ত্রিভুজকে একেবারে ভূত চৌচির করে দিয়েছে স্প্যানিশ রক্ষণ, একটাও গোল করতে পারল না ভয়ঙ্কর এই ত্রিমূর্তি। ম্যাচের শুরু থেকেই পরিচিত ভঙ্গিতে খেলা শুরু করলেন দানি ওলমোরা। দ্রুত গতির ছোট্ট পার সঙ্গে মজবুত রক্ষণ, ফ্রান্স যেন দুটোর কোনোটাতেই ফাটল ধরতে পারছিল না। আর কাউন্টার অ্যাটাক করলেও সেখানে কিন্তু ফ্রান্সের পরিচিত বিপজ্জনক শটগুলো না এই দিন ছিল না, ফলে যা হওয়ার তাই হয়েছে। অতএব কি আর করা যাবে।
1: আজকে কি আপনি আর্জেন্টিনা সাপোর্টার নাকি গো?
0: অপেক্ষা অপেক্ষা, দুটো খেলা যেভাবে খেলেছে না আজকে তো অন্যরা বিরোধী পক্ষ নিন্দুকরা বলছে আজকে না পুরো আর্জেন্টিনা ধসেই যাবে। সত্যি কি মন খারাপ হয়ে যাবে বস, অনেকেরই কিন্তু প্রচুর প্রচুর সাপোর্টার রয়েছে আমাদের, তাদের মন খারাপ হয়ে যাবে।
1: না না না, দোয়া চাই
0: দোয়া দোয়া করতে করতে কিন্তু ওদিকে কার রিকোয়েস্ট, ওকে সৌভিকের রিকোয়েস্ট সং এই মুহূর্তে গান মিলান দিতে। হ্যাঁ, আজকে তো আরপিআর এর শপথ নিয়েছে। কি সেই শপথ? না, গান মিলান দিতে যতটা সম্ভব আপনাদের রিকোয়েস্ট সংগুলো আজ শুনিয়ে দেবো।
2: গান মিলান্তি।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: হাওয়া অফিসের হালচাল
4: হালচাল
5: আজকে বেশি গন্ডগোল করো না কিন্তু বেশি গন্ডগোল করো না কিন্তু ওদিকে রুদ্রদেব যুদ্ধদেব মহাদেব বরুণ দেব সবাই কিন্তু খেপে রয়েছে আজ ম্যাক্সিমাম টেম্পারেচার কত থাকতে পারে ক্লাউড স্কাই নাকি ফরফরে আকাশ কেমন কি সব কথা কিন্তু শেয়ার করছে আরপি নমস্কার কলকাতায় লোকাল ফোরকাস্টে বলা হয়েছে কি বলা হয়েছে জেনারেলি আজ ক্লাউড স্কাই ওয়ান অর টু স্পেলস অর লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইটলি টু
6: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কিন্তু
5: ভারী দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটাই তো বলা হয়েছে আর কি আর আজ ম্যাক্সিমাম টেম্পারেচার কত থাকতে পারে 31 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকতে পারে মিনিমাম টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকতে পারে গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 32.5 ডিগ্রি সেন্টিগ্রেড -0.3 মিনিমাম টেম্পারেচার ছিল 27.1 ডিগ্রি সেন্টিগ্রেড
6: +0.1 নিখুঁত হিসেব গো
5: গতকাল ম্যাক্সিমাম হিউমিডিটি ছিল 98% তার আগের দিনও তেমনটাই ছিল আর মিনিমাম হিউমিডিটি ছিল 69% ও বাবা লো ক্যাটাগরি নেমেছে কিছুটা ওকে ওকে বৃষ্টির কিন্তু অবশ্যই অবশ্যই পরিমাপ করা গেছে কত 9.1 মিলিমিটার বৃষ্টি মাপযোগ করতে পেরেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে কিন্তু যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের জন্য এই মুহূর্তে কী সতর্কবার্তা রয়েছে
6: নীল
5: না সেই অর্থে কিন্তু খুব একটা মারাত্মক কিছু সতর্কবার্তা নেই বরং এইটুকু বলা হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকা কিন্তু কী থাকবে না বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে আজ থেকে একেবারে 18 তারিখ পর্যন্ত হ্যাঁ আজ থেকে 18 তারিখ পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী এলাকায় মারাত্মক যে উত্তাল থাকবে তা নয় কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত ফলে সমুদ্রে যারা বা নদীতে যারা মাছ ধরতে যান তারা যাতে এই সময়টা এই

সময়টা এই 15-18 তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকেন, গভীর সমুদ্রে না যান, সে বিষয়ে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। সবটাই কিন্তু ডিপেন্ড করবে ওয়েদারের ওপর। প্লিজ, যে পরিমাণ আমাদের মৎস্যজীবী বন্ধুরা বেশ কয়েকদিন আগে নিখোঁজ হয়েছিলেন এবং তাদের দেহ উদ্ধার হয়েছে, এটা কিন্তু কোনো কাজের কথা নয়। অতএব আগে জীবন, আগে প্রাণ, আগে সুস্থতা, আগে বেঁচে থাকা।

0: দুঃখ দুঃখ মনে হয়েছে বোধ হয় কালকেই হেরে যাওয়ায়,
1: নাকি আজকে আর্জেন্টিনার খেলা থাকায়,
0: কি জানি বাপু কি জানি বাপু। ওকে, তার গান বিলতে রিকোয়েস্ট শোনানো উচিত নয়,
1: ও শোনাচ্ছে আরপি আজ 107
2: গান মিলান্তি। গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হেরে যাক, হেরে যাক, হেরে যাক বিশ্বজয়ীরা, কেন হঠাৎ আর্জেন্টিনাকে হারানোর তাগিদ বহু বহু ফুটবল প্রেমীর? আপনি ঠিক কোন দিকে? এবার আর্জেন্টিনা খেলতে নেমেছে বিশ্বজয়ী হিসেবে, তবু তাদের হারানোর একটা ট্রেন্ড যেন তুমুল আকার নিয়েছে। জয়ী হোক, রাজা হোক, পাণ্ডব সন্তান, আমির অবনিষ্ফলের হতাশের দলে, এই ছিল এই মনের কামনা করেছিলেন সুতপুত্র কর্ণ। এই মনস্কামনা ছিল সুতপুত্র কর্ণের। রবীন্দ্রনাথের কর্ণকুতি সংবাদের কথা বলছে আরপি। একেবারে শেষ দিকে তার এই আরতি আমাদের কিন্তু খুব প্রিয়। মনে মনে অনেকে কিন্তু ভেবেছি একবার যদি জিতে যেত কর্ণ। আসলে যে বিজয়ী সমস্ত গরিমা তাকে ঘিরে যদি ঘুরে ফিরে আসে, পরাজিতের তাকে কিন্তু নিজস্ব অভিজ্ঞান। চলতি বিশ্বকাপে একটা অদ্ভুত অদ্ভুত একটা ট্রেন্ড কিন্তু।

0: আমরা লক্ষ্য করছি বিশ্বজয়ী আর্জেন্টিনা এবং তাদের প্রবাদ প্রতিম খেলোয়াড় লিওনেল মেসির প্রতি এক আশ্চর্য রাগ, ক্ষোভ। একসময় বহু ফুটবল ভক্ত আর্জেন্টিনাকে আওয়াজ দিত এরা খালি ফাইনালে হারে বলে। আজ তাদেরই বড় একটা অংশের তীব্র মন খারাপ হয়ে যাচ্ছে আর্জেন্টিনা জিতলে, ভাবুন একবার। এই প্রসঙ্গে একটা কথা আর বলতেই পারি, 2022 সালের কাতার বিশ্বকাপে কিন্তু এই ট্রেন্ড ছিল, নানা গন্ধ পেয়েছিলেন নিন্দুকেরা। বলা হতে থাকে বিশ্বকাপটা ডিজাইন করা হয়েছে মেসিদের বিশ্বজয়ী করতে, মেসিদের নাকি ইচ্ছে করে পেনাল্টি পাইয়ে দেওয়া হয়েছে, মেসি ডাকা ছিল পেসি নামে। যদিও আশ্চর্যের বিষয় হলো কোনো বড় টুর্নামেন্টে পেনাল্টি থেকে সুবিধে পাওয়া দলের তালিকা করলে আর্জেন্টিনা মোটেও কিন্তু এগিয়ে থাকবে না, তবে সেই নিন্দুকরা সংখ্যায় কম ছিলেন। এবার কিন্তু আর্জেন্টিনা খেলতে নেমেছে বিশ্বজয়ী হিসেবে, আর এবার সেই ট্রেন্ড এক তুমুল আকার ধারণ করেছে। আর্জেন্টিনার প্রতিটি জয়কেই আতশকাচের তলায় ফেলে দেখা হচ্ছে, কিন্তু কেন? বিশেষজ্ঞদের একটা অংশ, হ্যাঁ বিশেষজ্ঞদের একটা অংশ কিন্তু বলছেন যে আসলে বিশ্বজয়ী হওয়ার মূল্য চোকাতে হচ্ছে আর্জেন্টিনাকে। আপনি ঠিক কোন পক্ষে? আর্জেন্টিনা জিতুক সেটা চাইছেন নাকি হেরে যাক, নতুন কেউ উঠুক, নতুন কেউ বিশ্বজয়ী হোক, আপনি কোন পক্ষে? আজ একদম সাদা মাঠ, একদম সাদা মনে কাদা নেই, এমন একটা অবস্থা থেকে একটা টপিক দিল আরপি, আজ আর্জেন্টিনা জিতবে নাকি হারবে, আপনি কোন পক্ষে রয়েছেন? ছোট করে পুঁচকে করে লিখে পাঠান 9903655992। আর এই মুহূর্তে আজ বলেছি, আজ ম্যাক্সিমাম কিন্তু গান ভিলেনদের রিকোয়েস্ট আরপি শুনিয়ে দেবে। তবে অমলবাবু প্লিজ, বিশ্বপিতা তুমি হে প্রভু, এই গানটা একটু ভোরবেলায় শোনালে ভালো হতো। আপনার নামটা মানে প্রাপ্তি স্বীকার করলাম, অন্তত এইটুকুতেই একটু সান্ত্বনা পুরস্কার টুরস্কার পেয়ে যাবেন। ওকে, আর এই মুহূর্তে গোপাল সিনহার রিকোয়েস্ট। গোপাল সিনহা কি বলেছেন বসুনগর মধ্যমগ্রাম থেকে, এই জিএম মানে গুড মর্নিং, আমার অনুরোধ আওয়ারা ববি থেকে শিল্পী জিৎ গাঙ্গুলির কণ্ঠে মনে, হ্যাঁ পড়লে মনে তোমাকে, এই গানটা প্লিজ শুনিয়ে দিও। শুনিয়ে দিচ্ছে আরপি,
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আর আজ কিন্তু গান বিলাতে প্রচুর প্রচুর প্রচুর প্রচুর প্রচুর প্রচুর প্রচুর প্রচুর প্রচুর রিকোয়েস্ট আর ভি কিন্তু রাখবে, রাইট? আজকে একজন একজন বলেছেন, আচ্ছা আজকে কোনো খেলা নিয়ে কথা হচ্ছে, খেলা মানে খেলা রয়েছে এমন কোনো মুভি থেকে প্লিজ আমাকে গানটা শুনিয়ে দাও না। কে? রিনা, রিনা, ওকে রিনা মহান্তি। আর কোন মুভির গান শুনতে চেয়েছে রিনা? আর রিনা কিন্তু বলেছে, হ্যাঁ আমি কিন্তু তোমার জস জস জস জস জস জস জস প্রেমিকা হতে চাই। ওকে দেখো, তক তক তক তক তক, ওকে ওকে, মানে ফুটবলের কথা বলতে চাইছে হয়তো। আর পি কে প্রেমিকা হবে অত সহজ
4: না, না আর পি কে কে চাই, আমাকে কে চাই, কেউ চাই না, বস মনের মধ্যে কত দুঃখ রয়েছে আমার।
3: কিন্তু এই মুহূর্তে রিনার রিকোয়েস্ট সং শুধুমাত্র 107 FM রেইনবোতে গান মিলন্তিতে। দাঙ্গাল মুভির গান,
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: কম করে 500 শিশুর নাম কিন্তু হালান্ড, হাজার হাজার শিশুর নাম হচ্ছে মেসি, নেইমার। বিশ্বকাপ জ্বরে কিন্তু আজব হিড়িক, সেই দেশে কোন দেশের কথা, কোন দেশের কথা বলবে আর কি। শুনতে আশ্চর্য লাগে কিন্তু সত্যি, হালান্ড, নেইমার, মেসি, রোনাল্ডো, ইয়ামালদের নামে কয়েক হাজার ছেলের কিন্তু নাম রাখা হয়েছে। হালান্ড, হালান্ড ইজ ব্লু জাস্ট লাইক হিজ ড্যাড। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক কিন্তু অবশ্যই হালান্ড, হ্যালান্ড, হলান্ড। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নামে কিন্তু একদেশেই রয়েছে কয়েক হাজার ছেলে। তবে এই কৃতিত্বে কিন্তু সববার উপরে কে রয়েছে বলুন তো, কে রয়েছে সববার উপরে এই এতজন বিখ্যাত ফুটবলারদের মধ্যে? অবশ্যই কিন্তু আর পি জানাবে সে কথা। ওই যে বলেছিলাম, আসলে এই ঘটনা ঘটেছে পেরুতে। বিশ্বকাপের মাঝে দক্ষিণ আমেরিকার দেশে যত শিশু জন্মেছে তার মধ্যে 468 জনের নাম হালান্ডের নামে রাখা হয়েছে। পেরুর শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম পেরু 21-এর এক প্রতিবেদনে উঠে এসেছে কিন্তু এই চমকদার কথা।

0: হালান্ট উন্মাদনা এতটাই তুঙ্গে যে শুধুমাত্র ডাকনাম রেখে কিন্তু ক্ষান্ত হচ্ছেন না অনেকে। পেরুর অন্তত 91 জন অভিভাবক তাদের সন্তানের পুরো নামই রেখেছেন আর্টলিং হালান্ড। চারজনের নাম রাখা হচ্ছে আর্টলিং ব্রাউট হালান্ড। বলে রাখি যে ব্রাউট হালান্ডের মায়ের নাম হচ্ছে, মানে ব্রাউট হালান্ডের মায়ের নাম, আর বাবার নাম থেকে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে হালান্ড। সেদেশে এখন কিন্তু স্লোগান উঠেছে হালান্ড এখন সব জায়গায়। তবে বাকি তারকাদের কাছে কিন্তু এই দৌড়ে হালান্ড অনেকটাই পিছিয়ে। পেরুতে ফুটবল তারকাদের নামে সন্তানদের নাম রাখার ঘটনা মোটেই নতুন নয়। তথ্য বলছে যে 3402 জনের নাম রাখা হয়েছে মেসি, যার মধ্যে 292 জনের পুরো নাম লিওনেল মেসি। সেখানে কিছুটা পিছিয়ে পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তার নামে নাম রাখা হয়েছে 1185 জনের। লড়াই চালিয়ে যাচ্ছে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালও বা ইয়ামাল, তার নাম অনুসারে ইয়ামাল নাম পেয়েছে 1241 জন। এভাবেই কিন্তু এগিয়ে গিয়েছে এইসব ফুটবলারদের নামে এই সময় যেসব বাচ্চা জন্মাচ্ছে, বিশেষ করে তাদের নাম রাখার প্রবণতা। আর আপনি কী ভাবছেন, আপনার বাড়ি যে পুচকেটা হয়েছে তারও কি নাম রাখবেন নাকি পাশের বাড়ির পুচকেটার? ও দাদা, আরে রান্টু ঝুন্টু মুন্টু ওইসব না রেখে রাখো না মেসি, রাখো না রোনাল্ডো, রাখো না হালান্ড। এমনকি পরামর্শ দেবেন কী ভাবছেন কী বলছেন ছোটো করে পুঁচকে করে দিকে পাঠাতে পারেন এই বিষয়েও 9903653992। আর এই মুহূর্তে কোন গান সব খেলার সেরা নয়, এখনই রাজা ফুটবল তহিন এবং তহিনা জানি না ওরা ভাই বোন কিনা তারা পাঠিয়েছে, তারা কোথেকে পাঠিয়েছে, ওকে নিউ গড়িয়া থেকে পাঠিয়েছে তাদের রিকোয়েস্ট গান মিলান্তিতে। ওকে ওকে সিঁদুর কণ্ঠে কিন্তু এই গানটা শুনতে চেয়েছে তারা।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের পাঠানো মেসেজ আর সেই সঙ্গে কিন্তু এই মুহূর্তে কোন কথা বলছিল আরপি, পেরুর জাতীয় পরিচয় কিন্তু জাতীয় পরিচয় নিবন্ধন সংস্থা, তারা কি বলছে? তাদের মুখপাত্রে জানানো হয়েছে, ইভান তোরেস বলেছেন যে ফুটবল তারকারা পেরুর মানুষের জন্য অনুপ্রেরণা, তাই অনেকেই কিন্তু নিজেদের সন্তানদের নাম তাদের নামে রাখেন। নরওয়ের নকআউট পর্বে ওঠার পর সেই সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। মজার ছলে তিনি বলেন, হালান্ডও একজন পেরুভিয়ান, এখানে বলে রাখি প্রেমিকা, হে প্রেমিকা ইসাবেল হাউগসেং জোহানসেন এর সঙ্গে এক ছেলে আছে হালান্ডের, ভাবুন একবার। আর লাতিন আমেরিকা দেশগুলোতে ফুটবলারদের নামে নাম রাখার কালচারটা কিন্তু অনেকটাই পুরনো, সেখানে এতদিন ব্রাজিল আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা একদম সমানে সমানে চলত, এবার কিন্তু সেই মহাদেশে ঢুকে পড়েছেন এক নরওয়েজিয়ান ফুটবলার, মাঠের গোল বন্যার মতো পেরুর ঘরে ঘরেও কিন্তু এখন শুধু হালান্ড হালান্ড হালান্ড হালান্ড এই নামের জয় জয়কার। নরে অবশ্য ইংল্যান্ডের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে, সে তো আমরা জানি। ওকে ওকে ওকে, আর এই মুহূর্তে কার রিকোয়েস্ট? আমি রাকেশ দাস তারকেশ্বর হুগলি থেকে লিখছি, আমার কোন গানের রিকোয়েস্ট? ওকে, সেই গানের রিকোয়েস্ট এই মুহূর্তে আর পি শুনিয়ে দিয়েছে আমাদের বন্ধু রাকেশ, এবং সেই সঙ্গে আপনাদের
3: গান মিলান্তি, গান মিলান্তি,
2: মস্তি মুভির এই গান মস্তি করে আজ সকালবেলায় শুধুমাত্র 107 এ।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। অর্ক সেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর ইরানের সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলি অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারির সুরে বলেছেন, আজ ইরানে জোরালো আঘাত হানতে চলেছে আমেরিকা। এদিকে ওই অঞ্চলে কর্মরত সমস্ত ভারতীয় নাবিকদের সুরক্ষার উদ্দেশ্যে একাধিক কর্মসূচির নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও এদিন থেকে কার্যকর হবে। এদিকে এই চুক্তির সূচনাকে স্মরণীয় করে রাখতে আজ বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, শুল্ক দফতর এবং অন্যান্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এই অনুষ্ঠানের আয়োজন করছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দ্বাদশ বৈঠক আজ হায়দ্রাবাদে শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে স্পেন ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে। গতরাতে স্পেন ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 22 মিনিটে পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবাল ও 58 মিনিটে পেদ্রো পোরো গোল করেন। এদিকে আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। পুরুষদের ক্রিকেটে বার্মিংহামের এজবাস্টনে 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে গতকাল আয়োজক ইংল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। এর ফলে সিরিজে 1-0 ব্যবধানে ভারত এগিয়ে গেল। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের পছন্দের গান সেগুলো একটু শুনিয়ে দিচ্ছে, আর বিশেষজ্ঞ ফুটবলের গান। আজকে তো নমস্কার কলকাতা জুড়ে না, ফুটবল নয়, যে কোনো মানে স্পোর্টস রিলেটেড মুভি থেকে কিন্তু আজ গান শোনাবে। আপনারাও কিন্তু সেভাবে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সকলকে। আর এই মুহূর্তে কোন কথা বলার, 9903653922 টুটি পুঁই পুঁই ছুঁই ছুঁই করে যেসব মেসেজগুলো আপনারা পাঠিয়েছেন, সেগুলো কিন্তু শেয়ার করতে হবে। গুড মর্নিং আর জে জি, এমনটা কে লিখে পাঠিয়েছে কিন্তু নামটা লেখেননি, কবে জয়েন করেছেন হোয়াটসঅ্যাপে সেটাও কিন্তু উল্লেখ করেছেন, এবং যার কথা বলছি তিনি হচ্ছেন স্টুডেন্ট বলে উল্লেখ করেছেন। ওকে, একই সঙ্গে পরিবার, বন্ধু, SWL ক্লাবের সদস্য, প্রাইম মেম্বার, রেডিওর ছবি কিন্তু রয়েছে। ওকে ওকে, কিন্তু নিজের নামটুকু লেখেননি, এতটাই অন্তরালে অন্ধকারে থাকতে ভালোবাসেন হয়তোবা। এই মুহূর্তে নিবিতা কি লিখেছে, গুড মর্নিং অর্পিতা, আমি কিন্তু প্রথম থেকে আর্জেন্টিনার পক্ষে আছি। ওকে নিবিতা, তাহলে নাম্বার ওয়ান একজনকে পেলাম। অন্যদিকে যাদবেন্দ্র পান্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন, কি লিখেছেন, ওকে, আমি অবশ্যই চাইবো আর্জেন্টিনার জয় লাভ হোক, আমি কিন্তু মেসি ভক্ত, জয়তু জয়তু জয়তু আর্জেন্টিনা। আর সেই সঙ্গে লিখেছেন, আজ ভোরাইতে আপনার অসাধারণ উপস্থাপনাতে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা ও ওনার মা নোসোকেনি ফ্যানিড জানা অজানা অনেক কথা এবং আলোচনা মন ছুঁয়ে গেল। ওকে, খুবই সমৃদ্ধ হলাম, এমনটা লিখেছেন যাদবেন্দ্রবাবু, থ্যাংক ইউ আপনাকে। সুপ্রভাত দাদা, আজ নেলসন ম্যান্ডেলার জীবনী শুনলাম, খুব খুব খুব ভালো লাগলো, ধন্যবাদ দাদা। রাইট, যারা রত্নগর্ভা শোনেন তারা যদি একটু রিকোয়েস্ট পাঠান যে কোন বিখ্যাত ব্যক্তিত্বের কথা শুনতে চান আপনি বা কেমন লাগছে, এই জায়গাগুলো চেঞ্জ করা দরকার, একটু যদি মতামত দেন তাহলে কিন্তু আরপির পক্ষে খুব সুবিধে হয়। সেইভাবে এগোনোর 9903653922 আপনার নাম্বার, আপনাদের নাম্বার, আর সেই নাম্বার কিন্তু টপিকের বিষয়ে কে পাঠিয়েছে, আমাদের বন্ধু সৌভিক সরকার কসবাহালতু থেকে। আজ যে কেউ জিতুক আমার কিচ্ছু যায় আসে না, কারণ বিদেশি ফুটবল আমি অত দেখি না। যাই হোক, ফুটবলের জয় হোক, একতরফা খেলো না হোক, এটাই কিন্তু চেয়েছে কে, সৌভিক কসবা হালতু থেকে। ওকে ওকে ওকে ওকে, এই মুহূর্তে কার মেসেজ, দাদা সুপ্রভাত, নমস্কার, আমি চাই নতুন কেউ উঠুক, সবারই ইচ্ছে করে তো জিততে। রাইট, আর পিরও কিন্তু সেটা কিন্তু মত রয়েছে, আপনার থেকে কিন্তু মত রয়েছে, কিন্তু কে পাঠিয়েছেন, তাপসী বসু কোথেকে পাঠিয়েছেন, হরিদেবপুর নস্কর পাড়া শিব মন্দির কলকাতা 41 থেকে। আরে বাস, সকাল সকাল আপনি শিব মন্দির গিয়ে নমস্কার জানিয়ে দিয়েছেন, ওয়াও, থ্যাংক ইউ তাপসী বসু আপনাকে। আর এই মুহূর্তে কার মেসেজ, ওকে, নাইনে না শিবু শ্যাম এমন সব গানে রিকোয়েস্ট করছে যেগুলো শোনানো সম্ভব নয়, অন্তত নমস্কার কলকাতার ক্ষেত্রে। ওকে, কি আর করা যাবে। লালমোহন মাঝি কি লিখেছে, জালাল সি বৌবাজার হাওড়া থেকে লিখেছে, আমি রাত জেগে না খেলা দেখি না, অত সময় আমার নেই, সকলে দেখছে আনন্দ করছে, বাড়ি পাড়ায় ক্লাবে নিজেদের প্রিয় দল জিতলে আনন্দ করছে, উল্লাস করছে, বাজি ফাটাচ্ছে, আমি বলি যে দল ভালো খেলবে সেই দল জিতুক, এতটাই নিরপেক্ষ জায়গা রয়েছে আমাদের বন্ধু লালমোহন। আপনি পাঠিয়ে দিন 9903653922 আপনার মেসেজ, ছুঁয়ে পুঁই পুঁই ছুঁই ছুঁই করে জমা হতে থাকুক আরবির কাছে। আর এই মুহূর্তে কার গানের রিকোয়েস্ট রয়েছে, আগে তো শুনি দি সিক টোনটা,
0: গান মিলান্তি, গান মিলান্তি।
2: ওকে, পৃথিবীর চাবি, হ্যাঁ, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে পৃথিবীর চাবি শুনতে পেয়েছে কে, নন্দন পাথরঘাটা থেকে। ওকে, পাথরঘাটা কোথায় সেই জেলার কিন্তু নাম উল্লেখ করেনি নন্দন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। জড়িয়ে রয়েছে একেবারে 2000 বছরের ইতিহাস, ড্রাগন রেসের সাক্ষী, ঠিক আছে, আমাদের তিলোত্তমা, সেই নিয়ে কিন্তু আজ কলকাতার ইতি কথায় থাকবে থাকবে থাকবে সেই বিষয়ে। আর ওদিকে ওদিকে কিন্তু ওকে ওকে আর কি খবর থাকবে এই তিলোত্তমাকে ঘিরে। এবার কিন্তু কলকাতায় ঈশ্বরের রথের রশিতে অন্য রকম টান, একেবারে হাইফাই রকম টান কিন্তু থাকবে আমাদের এই কলকাতার ঈশ্বরের রথের রশিতে। ওকে, এগারোখানা পেশায় যুক্ত না হলে কিন্তু মিলবে না আয়ুষ্মান ভারত। আর কী কী শর্ত রয়েছে জানবে আর সে কথা আজ নমস্কার কলকাতায়। হ্যাঁ, পরপর কিন্তু সেই জরুরি কথাগুলো আসবে আসবে আসবে অবশ্যই আসবে, কিন্তু এই মুহূর্তে গানের রিকোয়েস্ট আমাকে রাখতেই হবে। ওকে, তু আসে কি হ্যায়, এই গানের রিকোয়েস্ট কে পাঠিয়েছে আমাদের বন্ধু শাওন পাঠিয়েছে বারাসাত থেকে। আমি কোনোদিনই কিন্তু কোনো টিমের পক্ষে ছিলাম না, এখনও নই, শুধু 4 বছর অপেক্ষা করে থাকি কতগুলো ভালো ভালো ম্যাচ আর কিছু অপ্রত্যাশিত অপ্রত্যাশিত ঘটনা দেখার জন্য। এই যেমন এবার আমার দেখা সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা হলো আর্জেন্টিনা আর কেপ ভার্দে ম্যাচ। ওইটুকু ওইটুকু পুঁচকে একটা দেশ যেভাবে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলল সেটা কিন্তু সত্যি অকল্পনীয়। আজকে সুযোগ পেলে তো আসি কি হ্যায় এই গানটা প্লিজ শুনিয়ে দিও, এমনটি দেখতে পারছি আমাদের বন্ধু শাওন বারাসাত থেকে।
3: গান মিলান্তি, গান মিলান্তি।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: শহরের ইতি কথা।
4: কলকাতার বুকে কিন্তু একবারে চীনা ঐতিহ্য, হ্যাঁ একবারে চীনা ঐতিহ্য। রবীন্দ্র সরোবরে এক উৎসবের সাক্ষী থাকলো শহরবাসী। 2000 বছরেরও বেশি পুরনো ড্রাগন রেসের আয়োজন করা হয়েছিল লেক ক্লাবে। শুরু হয়েছিল সব মহিমায় এবং সেই অনুষ্ঠানে হাজিরা থেকে মানে হাজিরা দিয়ে সাংস্কৃতিক মেলবন্ধনের বার্তা দিয়েছেন কলকাতা চীনা দূতাবাসের কনসাল জেনারেল সু ওয়েই। অনুষ্ঠানে হাজির ছিলেন সমস্ত চীনা দূতাবাসের আধিকারিক এবং কলকাতায় থাকা চীনের নাগরিকরাও। ব্যাপারটা কি, এই তো জাস্ট দুদিন আগেই দুপুর তিনটে কিন্তু এই দেশের আয়োজন করা হয়েছিল। সঙ্গে ছিল খাওয়া দাওয়া, রাখা হয়েছিল চীনের সুস্বাদু খাবার জাংজি, যা রাইস ডাম্পিং হিসেবে কিন্তু পরিচিত। অন্যদিকে লেকের জলে ওই রেসের দৃশ্য ছিল চমকে দেওয়ার মতো। তবে এই ড্রাগন রেস একেবারেই নতুন নয়, এই খেলার সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে এক ইতিহাস। তথ্য বলছে ড্রাগন বোট রেস হল চীনের দুয়ান উ উৎসবের একটি ঐতিহ্যবাহী প্রতীক, যার ইতিহাস 2000 বছরেরও কিন্তু বেশি পুরনো। চীনা কনসাল

0: চমৎকার মাধ্যম, এমনটাই কিন্তু বলেছেন এই ড্রাগন বোট স্পিরিটকে, যেটা হয়ে গিয়েছে কোথায় আবার লেক ক্লাবে। ওকে, আর এই মুহূর্তে কিন্তু কার গানের রিকোয়েস্ট রয়েছে, কিন্তু তার আগে সে দু চার কথা বলেছে। ভেরি গুড মর্নিং আরপি, পরপর দুদিন অনুষ্ঠানে আসার জন্য, অনুষ্ঠান করবার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংকস। আজ আমি ইংল্যান্ড টিমকে সাপোর্ট করব, আর্জেন্টিনাকে নয়। ওয়াও, ইংল্যান্ডের সাপোর্টার পাওয়া গেছে এই মুহূর্তে, কিন্তু কে সে, এমনটা কে লিখেছে? আমাদের বন্ধু সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছে এবং গান বিলন্তির রিকোয়েস্ট ও রেখেছে টনিক মুভির টাইটেল ট্র্যাক। ওকে, থ্যাংক ইউ গান মিলন্তিতে সেই গান
1: মিলন্তি গান মিলন্তি।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। ওই যে গানের রিকোয়েস্ট রয়েছে এবং সেই সঙ্গে শর্মিষ্ঠা কি বলেছে, আর্জেন্টিনা যদি জেতে না, জেতে শুনলে তবেই কিন্তু খেলা দেখবো, মানে ব্যাপারটা বুঝলাম না, মানে পরে আগে জেতা হয়ে যাবে তারপর সে খেলা দেখবে, ওই এত রাত বেরোতে, একদম রাত জাগবে না, কাল সকালবেলা বরং উঠে খেলার কি রেজাল্ট হয়েছে শুনবে, তারপর হাইলাইটস দেখবে, নো প্রবলেম। এবং আমি জানি শর্মিষ্ঠার যে গানটার খুব রিকোয়েস্ট, খুব পছন্দের গান, সেই গানের রিকোয়েস্ট কিন্তু গান মিলান্তিতে আমি তাকে শুনিয়ে দিতেই পারি।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: আয়ুষ্মান ভারত আর এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে নানা রকম আচ্ছা আমি কি পাবো আমার ফ্যামিলি কি পাবে আমার বাড়িতে সরকারি কর্মচারী আছে তার কি আমরা পাবো কি বলছে তথ্য কি বলছে নথি কি বলছে নির্দেশিকা কি বলছে আর পি সে কথাই কিন্তু জানাচ্ছে আজ নমস্কার কলকাতায় যারা সাফাই কর্মী পরিচারক হকার ভ্যান রিক্সা চালক রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান নিরাপত্তারক্ষী সহ মোট এগারোটি পেশায় যুক্তরাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন বাকিরা পাবেন না অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়ারাই কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন বাড়িতে কি দু চাকা রয়েছে বা চার চাকা গাড়ি রয়েছে তাহলে কিন্তু পাবেন না তিন নম্বরে বলা হয়েছে সরকারি চাকুরিজীবী বা তার পরিবারের সদস্যরা কিন্তু এই প্রকল্পের আওতায় আসবেন না সরকারি পেনশনভোগীরাও কিন্তু এই স্বাস্থ্য বিমার সুবিধে পাবেন না মাসিক আয় 10,000 টাকা বা তার বেশি হলেও আবেদন গ্রহণযোগ্য হবে না 50,000 টাকা বা তার বেশি লিমিট রয়েছে কিষাণ ক্রেডিট কার্ডে তাহলেও কিন্তু মিলবে না আয়ুষ্মান ভারত অন্যদিকে 5 একরের বেশি জমি রয়েছে ট্রাক্টর রয়েছে তাহলেও কিন্তু পাবেন না এই প্রকল্পের সুবিধা বয়স 70-এর কম হলেও কিন্তু আবেদন করা যাবে না অর্থাৎ এই শর্তগুলো কিন্তু মেনটেন করতে হবে তবেই কিন্তু বিশেষ প্রকল্প যে প্রকল্পের নাম হচ্ছে আয়ুষ্মান ভারত সেই প্রকল্পে বিনা খরচে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা মিলবে সেটাই অন্তত নির্দেশিকায় তথ্যে জানানো হয়েছে এই জরুরি কথা আর পি শেয়ার করলো আপনার কানে শুধুমাত্র 107 আর এই মুহূর্তে গোল গোল গোল সেই মুভির গান আপনার কানে শুধুমাত্র 107 চালে মেয়ে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই বেশি ওয়ার্ল্ড কাপ ফুটবল, হ্যাঁ সেই গানটা কিন্তু শুনতে চেয়েছে আমাদের বন্ধুকে মিতুল। মিতুল কিন্তু না এই মুহূর্তে এখানে নেই, ও রয়েছে পুরুলিয়াতে, আর সেই পুরুলিয়াতে কিন্তু শুনতে চেয়েছে কোন গান, গান মিলান দিতে সেই গান,
3: গান মিলান দি, গান মিলান দি।
2: উষা উত্থুপ এবং টুম্পা সেন, তাদের দ্বৈত কণ্ঠে কিন্তু এই গান আপনার কানে শুধুমাত্র 107 FM।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আহা, জয়দীপ রায় মেসেজ পাঠিয়েছেন কোথেকে, বাঘা যতীন থেকে। কিন্তু তার পছন্দের গান যখন নীরবে দূরে, সেই গান কিন্তু আর খুঁজে পায়নি, সরি সরি সরি, কিন্তু নামটা তো বললো, অত নামটা তো পড়তে পারলো, এটাই হচ্ছে প্রাপ্তি। এই মুহূর্তে কার মেসেজ? আহাহা, গুড মর্নিং, গুড মর্নিং কালনা, কালনা পূর্ব বর্ধমান থেকে। কে লিখেছেন? কবিতা দেবনাথ লিখেছেন, একটা গান শুনতে চাই, যদি বন্ধু হও।
3: কেন যদি শত্রু হও? এটা শুনতে চাইলেন না?
2: ওকে ওকে, কবিতা দেবনাথের সেই পছন্দের গান আরপি শুনিয়ে দেবে, ডেফিনেটলি শুনিয়ে দেবে। কিন্তু এই মুহূর্তে কার মেসেজ? হায় আরপিদা, আমি কোনো দেশের সমর্থন করি না।

0: কিন্তু আমি সমর্থন করি ফুটবলের, আমি চাই ফুটবলের জয় হোক। আমি কোনো পার্সোনাল ফুটবলারকে সমর্থন করি না, আমি ফুটবলারের পারফরমেন্স আর স্কিলকে কিন্তু সমর্থন করি। তবে ব্রাজিলকে সবসময় সাপোর্ট করি, কারণ ব্রাজিল দেশের ফুটবলের মূল মন্ত্র জোগো বনিতো বা সুন্দর খেলা। ব্রাজিল খেলার মধ্যে কিন্তু ব্রাজিলের খেলার মধ্যে খুঁজে পাই শিল্প, ছন্দ আর সৃজনশীলতা। হয়তো হেরে গেছে, হয়তো কেন হেরেই তো গেছে, ব্রাজিলের ফুটবলকে সমর্থন করি, তার ছন্দকে সমর্থন করি। সবশেষে বলি ফুটবলের জয় হোক, যোগ্য দেশ বা টিমের জয় হোক। আই লাভ ফুটবল। এমনটি লিখে পাঠিয়েছে আমাদের বন্ধু উৎপল বেহালা থেকে। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু এইদিকে কিন্তু গানের রিকোয়েস্ট রয়েছে। একই সঙ্গে কিন্তু শুভ সকাল, আমি আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু ফ্রান্সের প্লেয়ার এমবাপের খেলা আমার খুব ভালো লাগে। গতকাল এমবাপের গোল করা দেখতে না আমি হতাশ হয়েছি। চলতে বিশ্বকাপ ফুটবলে আর এমবাপের খেলা এনজয় করতে পারবো না, তাই মনটা খুব খারাপ। আশায় থাকবো আজ রাতে মেসির গোল দেখার জন্য। মাধাই এমনটা লিখে পাঠিয়েছে বহরু ঘোষপাড়া থেকে। ওয়াও। আর ওদিকে রিঙ্কু, রিঙ্কু ওহো কে, রিঙ্কু অলসানি কি জানি ফ্রম কোথেকে, বাউরিয়া থেকে কি লিখেছে। নমস্কার আরপি দাদা ভাই, কান মিলন্তিতে কোন গান শুনতে চাই? ওকে, আহা হা, কাঁধে মাথা রেখে তোমার, ওহো কাঁধে মাথা রেখে তোমার, কি করতে চাইছো তুমি, কি করতে চাইছো, সেই গানের কথা পরে। কিন্তু এই মুহূর্তে যে গানের রিকোয়েস্ট আরপি একেবারে রেডি করে দেখেছে। যদি বন্ধু হও আমাদের, সেই বন্ধুর শুনতে চাওয়া গান শুনতে শুনতে কিন্তু আমরা একটা জবর খবরে যাব। কার কথায় যাব? আজকে তো মেনন স্যারের কথায় যাব। কে সেই মেনন? ইতিহাস গড়ে মঙ্গল রাতেই মহাকাশে পাড়ি দিয়েছেন যিনি, সেই অনিল মেনন। অন্তরীক্ষে 8 মাস কাটাবেন এই ভদ্রলোক। তার সঙ্গে আমাদের ভারতের যোগ কোথায়, এবং তিনি ঠিক কোথায় চাকরি বাকরি করেন, কোথায় থেকে তিনি কিন্তু পাড়ি দিয়েছেন একেবারে মহাকাশে, সব জানাবে আরপি। কিন্তু তার আগে অবশ্যই গান মিলান দিতে আমাদের বন্ধু রেখে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। অর্ক সেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলি অবরোধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আজ ইরানে জোরালো আঘাত হানতে চলেছে আমেরিকা। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পর কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একটি কর্মসূচি চালু করেছেন। মন্ত্রী তাঁর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সর্বস্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন DCC নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও এদিন থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে তার বাবা আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে এক পোস্টে দোহার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে মন্ত্রীর শোকবার্তা প্রকাশের পাশাপাশি কাতারের আমিরকে পাঠানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শোকবার্তা প্রকাশ করেছে। কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি আজ নতুন দিল্লিতে খনিজ ব্লকের নিলামের অষ্টম ধাপের সূচনা করবেন। ওড়িশার পুরীতে আগামীকাল ভগবান জগন্নাথের রথযাত্রার জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্সকে হারিয়ে স্পেন ফাইনালে উঠেছে। আজ দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
3: FM রেইনবোতে।
4: গানের হ্যাট্রিকে আজকে তো একটু একটু অন্যরকম মুভি। কোন মুভি বলুন তো? যদি হয়ে যাক ফুল পিসি ও এডওয়ার্ড মুভির সেই অন্যরকম গানটা, তার কেমন হয়?

0: কোথায় পাবি রে মাতাল আগুন রাঙা আগুন মেশায় আবি রে লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
2: শুনছেন নমস্কার কলকাতা নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা নমস্কার কলকাতা
3: FM রেইনবোতে তিনে কে তিন তিনে কে তিন গানের হ্যাট্রিক গানের হ্যাট্রিক
4: এই মুহূর্তে গান্ধী কথা বলবেন, হ্যাঁ গান্ধী গান্ধী কথা বলবেন, কারণ মুভির নাম হচ্ছে গান্ধী টকস।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা

সাবাসিয়া সাবাসিয়া, সত্যি এমনটাই বলতে হয়, এমনটাই বলতে হবে, কারণ তিনি যে ভারতের অন্যতম একটা নাম মহাকাশে, যিনি ফের পুনরায় ঝলমল করছেন, সেই ঝলমলে ভারতীয় নাম কি? সুনিতা উইলিয়ামসের পর আরও এক ভারতীয় বংশোদ্ভুক্ত নভশ্চর গতকাল পাড়ি দিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে। ইতিহাস গড়ে টানা 8 মাস সেখানে থাকবেন তিনি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী ওই তো গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে মহাশূন্যে পাড়ি দিয়েছেন। মেনেন একাধিক গুণের অধিকারী তিনি, প্রশিক্ষিত নভশ্চর তো বটি, একই সঙ্গে কিন্তু তিনি একজন চিকিৎসক, সেই সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও। কার কথা বলছে আরপি, কোন মেননের কথা বলছে? অনিল মেনন। অনিল মেননের মহাকাশ যাত্রার দিকে অধীর আগ্রহে তাকিয়েছিল ভারত, বিশেষ করে কেরল জুড়ে ছিল কিন্তু প্রবল উদ্দীপনা, কারণ এই রাজ্যের সঙ্গে কিন্তু জড়িয়েছিল, তার জড়িয়ে রয়েছে তার পারিবারিক শিকড়। নাসা সূত্রে খবর, কাজাখস্তানের ঐতিহাসিক বৈকানোরু কসমোড্রোম থেকে রাশিয়ার সয়ুজ MS-29 মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন তিনি। বৈকানোর থেকেই মহাকাশে পাড়ি দিয়েছিলেন ভারতের প্রথম নভশ্চর রাকেশ শর্মা। আমেরিকার মিনেসোটার মিনিওপলিসে জন্ম অনিলের। বাবা ভারতীয় এবং মা হচ্ছেন ইউক্রেনীয়। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে নিউরোবায়োলজি ডিগ্রি অর্জন করেন তিনি। ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল ব্রাঞ্চ থেকে এরোস্পেস মেডিসিন নিয়ে পড়াশোনা করেন। এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং নিউরোবায়োলজি স্নাতকোত্তর ডিগ্রিও কিন্তু অর্জন করেছেন। জানা গিয়েছে বর্তমানে মিশনে ফ্লাইট ইঞ্জিনিয়ারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন অনিল মেনন। আর আর আর আর তার জন্য ডেফিনেটলি আরও একবার সেই গানটা শুনে নেওয়া, সাবাসিয়া সাবাসিয়া অ্যান্ড সাবাসিয়া।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। গান মিলান্তি, গান মিলান্তি,
2: গানের রিকোয়েস্ট কার্ড রয়েছে এই মুহূর্তে, কিন্তু রজতের রিকোয়েস্ট রয়েছে, সেই সঙ্গে রিয়া, সেই সঙ্গে রাপূর্ণা, ওকে, তিনজনের রিকোয়েস্ট কিন্তু রয়েছে। কোন গান, কোন গানের দিকে তাদের লক্ষ্য আজ সকালবেলা? ওরে বাপরে বাপ, যেহেতু খেলার প্রসঙ্গ আছে, অতএব অতএব হকি হকি হকি, চাক দে ইন্ডিয়া, আর সেই মুভির গান কিন্তু এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের পাঠানো মেসেজ 9903652992 আর সেই মেসেজগুলো না পড়লে হবে? আপনাদের পছন্দের সেই গানগুলো শুনতে চাও, গানগুলো না শোনার কি হবে? রজত কোথেকে পাঠিয়েছে? রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে পাঠিয়েছে। গুড মর্নিং দাদা, আমি তো চাই আর্জেন্টিনা জিতুক, জিতুক এবং জিতুক, আরও জিতুক, অসংখ্যবার জিতুক। এবারে লিখে পাঠিয়েছে আমাদের বন্ধু রজত। ওকে ওকে, সুপ্রভাত দাদা, মেসির হাতে বিশ্বকাপটা কিন্তু দেখতে চাই, কিন্তু এইভাবে আর কতদিন, আর কতদিন? আমাদের ভারতের হাতে কাপ এলে তো খুবই ভালো, ভারতের হাতে কাপ, আরে ভাই সেই স্বপ্নটা অনেকটা অনেকটা অনেকটা অনেকটা অনেকটা দূরের, কারণ ভারতের পজিশন কোথায় জানো তো? 100 বাইরে। তাহলে কাপ দেখার স্বপ্ন দেখা ভালো, কিন্তু বাস্তবটাও মেনে নিতে হবে। এমনটাই লিখে পাঠিয়েছে চিত্তব্রত, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে। ওকে, চিত্তর পরে কার কথা বলতেই হয়। তিলক কুমার নন্দী কোথেকে পাঠিয়েছেন? ভৈরবপুর মহাপ্রভুতলা পূর্ব বর্তমান থেকে। নমস্কার কলকাতা, সুপ্রভাত আর পি দাদা ভাই, রাত জেগে ফুটবল খেলা দেখার মতো ধৈর্য আর নেই, তবে খবর শুনি, খবর রাখি। আমার প্রিয় টিম কিন্তু স্পেন, ফাইনালে উঠেছে, আমি খুব খুশি। ওকে থ্যাংক ইউ তিলক বাবু, ওহো কপালে তো আপনার একবারে জয়ের তিলক কাটা। শুভ সকালের শুভেচ্ছা জানিয়েছিলেন অনেকক্ষণ আগে, অনেক বাদে আরপি পড়ল। যাই হোক, তিলক আর জয় তিলক দুটোই কিন্তু আজই মিলে গিয়েছে। ওকে থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড মর্নিং, ধীরে ধীরে সে মেরি। ওকে, কে জানতে চাইছে না, শিবুর একটা গানের রিকোয়েস্ট শুনিয়েছে আর রেখেছে আরপি, বারবার করে নয়, বরং এই মুহূর্তে কার কার কথা বলতেই হয়। আজ জিতেছে স্পেন, কাল জিতলে আর্জেন্ট টাইন, কাজ জিতেছে স্পেন, কাল জিতলে আর্জেন্টাইন, আমার কাছে ব্যাপারটা জমবে দারুণ ফাইন। মনে মনে দুটি দলের আমি সমর্থক, মনে মনে দুটি দলের আমি সমর্থক, তাই ফাইনালে থাকবো আমি নিরপেক্ষ দর্শক, ফাইনালে চাইবো আমি আমার প্রিয় দুই দল, উপহার দিক আমাদের দুরন্ত দুরন্ত দুরন্ত ফুটবল। শঙ্কর এমনটা লিখে পাড়িছে বারাসাত থেকে, আর ওদিকে স্টুডিও ঘড়ি বলছে 9:26 হয়ে 53 সেকেন্ডস। ওকে, এই মুহূর্তে কোন গান, এই মুহূর্তে কোন গান? হ্যাঁ অবশ্যই, কে তো সেই ফুটবলের গান, 11 মুভির গান আপনার কানে শুধুমাত্র 107 FM-এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: বাঘা বাঘা বাঘা বাঘা যতীন থেকে, বাঘ নয়, বাঘা যতীন থেকে আমাদের বন্ধু পাঠিয়েছে কে, জয়দীপ, জয়দীপ, জয় তিলক, যার কবলে আমরা একে দিতে পারি, সেই জয়দীপ, জয়দীপ রয় কোন গানে রিকোয়েস্ট পাঠিয়েছে। মুভি হচ্ছে ইয়ারা দিল দারা, সং বিন তেরে সনম। ওকে ওকে ওকে, এই গানের রিকোয়েস্টে পাঠিয়েছে কে বন্ধু, জয়দীপ, জয়দীপ, জয়দীপের সেই গানের রিকোয়েস্ট কিন্তু এই মুহূর্তে 107 FM রেইনবো, নমস্কার কলকাতা।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: ডোরা জানে মন,
2: না এই ডোরাকে দিয়ে গান হয়েছিল নাকি? না না না, যাই কিন্তু ডোরা আমাদের সেই বন্ধু DORA কি লিখেছে, সুপ্রভাত সুপ্রভাত প্রিয় বন্ধু, খুব মিষ্টি লাগছে তোমাকে শুনতে। আমি খুব ছোট্টবেলা থেকে আর্জেন্টিনার সাপোর্টার, চিরকাল তাই থাকবো। ছোট্টবেলায় আমার দাদা আর আমি খেলা দেখতাম, ওর কাছে খেলা বুঝতে শিখেছিলাম। 2022 সালে নভেম্বর মাসে আমি দাদাকে চিরকালের মতো হারিয়েছে, কিন্তু স্মৃতি বুকে নিয়ে আজও খেলা দেখি। খুব ভালো থেকো বন্ধু, আর তোমার পছন্দ মতো যে কোনো একটা গান আজ আমাকে শুনিও। সম্ভব হলে এটা আমার প্রথম অনুরোধ এবং নমস্কার কলকাতায় প্রথম মেসেজ, যদিও শুনি সবসময়। ভালো থেকো, ভালোবাসায় থেকো, ওকে, থ্যাংক ইউ, তোমাদের ডোরা। ওকে, ওই যে বললাম ডোরা জানে মন, রাইট রাইট রাইট। আহা, এই মুহূর্তে কার কার মেসেজ, প্রচুর মেসেজ কিন্তু আজ আর পি পাচ্ছে। যেমন হচ্ছে আহা, লক্ষ্মণ মাহাতো কোথেকে, হলুদখালি থেকে পাঠিয়েছে। ওকে, আবার 26 চাই, স্পেন হোক বিশ্বজয়ী। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, গুড মর্নিং আরপি। ওকে, গান বেরোতে রিকোয়েস্ট পাঠিয়েছিল আমাদের বন্ধু সোমনাথ, সোমনাথের রিকোয়েস্ট অলরেডি রেখেছে। হাই, গুড মর্নিং পিঙ্ক রোজি বয় আরপি, আমার আমার গানটা শোনাবে, গুড মর্নিং, তোমার তোমার নামই নাম রাখবো। ওকে, হাজার বাজি, ভালো বয়সে আমাকে কোনো ভুল করো না, এইসব অনেক কিছু লিখেছে। কিন্তু কে লিখেছে কে লিখেছে, আমি হয়ে গেছি তোর অ্যান্ডি, অ্যান্ডি কলকাতার অ্যান্ডি লিখে পাঠিয়েছে এমনটাই। এবং সেই সঙ্গে কিন্তু পিঙ্কি, পিঙ্কিও কিন্তু পাঠিয়েছে, হাই পিঙ্কি, কেমন আছো, বহুকাল বাদে কিন্তু তোমার মেসেজ পেলো আরপি। ওকে, আর ওদিকে সায়ন মিস্ত্রি কী লিখেছে, দক্ষিণ বারাসাত থেকে, লিখেছে নমস্কার শুভ সকাল দাদাভাই, ফুটবল আমার খুব একটা ভালো লাগে না, তবে তবে ফুটবল নয় ক্রিকেট কিন্তু আমার খুব খুব প্রিয়, এমনটা লিখে পাঠিয়েছে আমাদের বন্ধু সায়ন মিস্ত্রি। ওকে ওকে ওকে, সেই সঙ্গে কার মেসেজ। ওকে, আহা, হাই মর্নিং আবারও লিখেছে কিন্তু, আর একই মেসেজ বারবার করে পাঠাচ্ছ কেন। আচ্ছা, মধুরিমা পাঠিয়েছে, মধুরিমা কোথেকে, মধুরিমা মধ্যমগ্রাম, ওয়াও ক্যা মিল, মধুরিমা মধ্যমগ্রাম থেকে পাঠিয়েছে। আরে ভাই, তোমাকে শোনাটাই তো আমার কাছে অনেক বড় বেশি প্রাপ্তি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওদিকে কিন্তু আরও মেসেজ রয়েছে, ওয়া অ্যাপে কিন্তু প্রচুর প্রচুর মেসেজ রয়েছে। গোপাল কী লিখছে, মধ্যমগ্রাম থেকে, আহা হা, কী লিখেছে, প্রথমে আমার প্রিয় আরজে ফ্রেন্ড আর পি দাকে বলি, বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ফ্রান্স আর স্পেনের খেলা দেখলাম, এক কথায় স্পেনের অসাধারণত্ব খেলা, মানে অসাধারণ খেলা উপভোগ করলাম। স্পেন সত্যি তার ভালো খেলা দিয়ে ফ্রান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে উঠেছে। এবার আজকের টপিকে বলি, প্রভাত প্রতিম খেলোয়াড় লিওনেল মেসিকে আমার ভালো লাগলেও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চাইতে আমি এবারে চাই নতুন কোনো দল এবারের বিশ্বকাপ ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হোক, আমি চাই নতুন দল সত্যিকারের ভালো খেলে তারা উঠে আসুক। তার মানে কি, স্পেন থেকে এসটা তুলে দিলে কি থাকবে, থাকবে তো পেন, পেন দেবে আজকে যারা উঠবে তাদেরকে, রাইট, অন্তত গোপালের বক্তব্য তেমনটি। আর ওদিকে ওদিকে আমাদের বন্ধু ডোরার, ডোরার জন্য, ও হো হো, ডোরার জন্য কোন গান কোন গান, আহা আ, গোরার ডোরার জন্য কোন গান, কবুতর যা যা যা, সে গানটা ডোরার জন্য স্পেশালি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: বাবুল, বাবুল, বাবুল, না না, দাঁতের মাঝে নয়, কিন্তু একেবারে আমাদের বন্ধু বাবুল নদিয়ার শান্তিপুর থেকে বাবুল বলছে, কি বলেছে, কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার খেলা দেখে মুগ্ধ হয়ে আজও সেই থেকে আর্জেন্টিনা দলের ফ্যান অ্যান্ড ফ্যান ফ্যান ফ্যান। ভাই ভাই, তাই এবার ও চায় আমার প্রিয় দল, মানে ও লিখেছে এমনটাই, আমার প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক। ওকে, আর্জেন্টিনার ফুল নয়
3: এখন, এবারে মানে 16 আনা 18 আনা
2: চুবে থাকা এমন সাপোর্টারকে স্যালুট স্যালুট স্যালুট বাবুল ভাই। ওকে, থ্যাংক ইউ। এ মুহূর্তে কার মেসেজ? SSD-র মেসেজ। ওকে, কে লিখেছে SSD? আমাদের বন্ধু মেসির হাতে বিশ্বকাপ দেখলে রবিবার, মেসির হাতে বিশ্বকাপ দেখলে রবিবার প্রাণ জুড়াবে, মন জুড়াবে অপেক্ষায় আরও একবার। ইন্ডিয়া যে অনেক দূরে, সমর্থনে নেই মানা, মন দিয়েছি তাই তো আমি সেরা আর্জেন্টিনা। ভারতের হাতে বিশ্বকাপ দেখব কি এই জীবনে, নতুন সূর্যের আলো আসবে সেদিন সবার মনে। SSD পাঠিয়েছে, মানে শ্যাম সুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে পাঠিয়েছে এমন মেসেজ। ওকে, তাহলে এই মুহূর্তে হয়ে যাক লেলে বাবু চানা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: আর্জেন্টিনা ইংল্যান্ড, আর্জেন্টিনা ইংল্যান্ড, আর্জেন্টিনা ইংল্যান্ড, আজকে তো এরকম ফাইট চলবে। কিন্তু ইংল্যান্ডের দিকে ওই লোকজন দেখতে পেলুম না তো গো। কিন্তু ওদিকে আবার স্পেনের জন্য কলা পাঠানোর জন্য রেডি, সেট, গো একেবারে। এমনটা বলতে বলতে আজ কোন ম্যাজিক, মেসি ম্যাজিক সত্যি সত্যি দেখতে পাবো নাকি মাসির মতো? দূর, ভাল লাগে না গো, এমনটাই বলবেন। সেটার জন্য অপেক্ষা, আর সেই অপেক্ষার আগেই কিন্তু ইটস ম্যাজিক। জয় গুরু, এনজয় গুরু।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। অর্ক সেন, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাসের সঙ্গে বৈঠক করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, পশ্চিম এশিয়া এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পর কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একটি কর্মসূচি চালু করেছেন। মন্ত্রী তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সর্বস্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে তার বাবা আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় দোহার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে মন্ত্রীর শোকবার্তা প্রকাশের পাশাপাশি কাতারের আমিরকে পাঠানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শোকবার্তাও প্রকাশ করেছে। রাজ্য সরকার পিএম পোষণ প্রকল্পে শিশু পিছু রান্নার খরচ বাড়িয়েছে। প্রকল্পের আওতায় থাকা স্কুলগুলিতে এলপিজি সংযোগের অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনিক কাজে স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন বদলি নীতি নিয়ে এল রাজ্য সরকার। মূলত জেলায় কর্মরত আধিকারিকদের ক্ষেত্রে এই বদলি নীতি প্রযোজ্য হবে। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কোনো আধিকারিককে তার নিজের জেলায় পোস্টিং দেওয়া হবে না। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্সকে হারিয়ে স্পেন ফাইনালে উঠেছে। আজ দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেডিও প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার আনতে এবং আন্তর্জাতিক সংঘাতগুলির কার্যকর সমাধান করতে ব্যর্থ হওয়ার কারণে সংস্থাটির প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে বলে ভারত সতর্ক করে দিয়েছে। রাষ্ট্রসংঘে বহুপাক্ষিকতাকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তোলা বিষয়ক এক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, চলতি সংঘাতগুলির ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ অর্থবহ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে এর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। জম্মু ও কাশ্মীরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার পূর্বাভাস রয়েছে। আগামী 18 জুলাই থেকে আকাশ আংশিক থেকে মূলত মেঘলা থাকবে এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। 20 থেকে 22 জুলাইয়ের মধ্যে চেনাব উপত্যকা, পীরবাঞ্চল, পর্বতমালা এবং কাশ্মীর বিভাগের কিছু পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ স্থানগুলিতে ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যা, ভূমিধসের মতন ঘটনা ঘটতে পারে বলে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে। ভারত ও ব্রিটেনের মধ্যে কম্প্রিহেনসিভ ইকোনমি অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটার কার্যকর হয়েছে। একই সঙ্গে সোশ্যাল সিকিউরিটি এগ্রিমেন্ট বা সামাজিক নিরাপত্তা চুক্তি, যা ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন DCC নামেও পরিচিত, তাও আজ থেকে কার্যকর হল। এই চুক্তির আওতায় ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে 99% শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে। কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি আজ নতুন দিল্লিতে গুরুত্বপূর্ণ কৌশলগত খনিজ ব্লকের নিলামের অষ্টম পর্যায়ের সূচনা করবেন। খনিমন্ত্রক জানিয়েছে, এর আওতায় 9টি রাজ্য জুড়ে 20টি গুরুত্বপূর্ণ কৌশলগত খনিজ ব্লক রয়েছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ প্রবীণ অসমীয়া অভিনেত্রী পূরবী শর্মার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় মন্ত্রী বলেন, অসমীয়া নাট্য চলচ্চিত্র জগতে তার অমূল্য অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। ওড়িশার পুরীতে আগামীকাল ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন। গতকাল পবিত্র নবযৌবন দর্শনের পর বার্ষিক এই রথযাত্রা উপলক্ষে বিস্তারিত ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই।

0: গান্ধুরিয়া মানে আধুনিক গান, আর স্বপ্না নীলাঞ্জনা মানে একটা নতুন কিছু যেটা ধারাবাহিকভাবে চলছে এবং আগামী দিনেও চলবে। তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আকাশবাণীর পুরনো দিনের গপশপ নিয়ে আমরা চলে এসেছি দুই বন্ধু, স্বপ্না নীলাঞ্জনা। আমরা থাকবো একটা পর্যন্ত, যেহেতু আপনি 107-এর সঙ্গে জুড়ে রয়েছেন সুতরাং আপনি আমাদের ছেড়ে কোথাও যাচ্ছেন না, সে ব্যাপারে আমরা একেবারে
1: নিশ্চিত। এবং স্বপ্না নীলাঞ্জনের সাথে যেহেতু আপনারা সবসময় থাকেন, তাই নিশ্চয়ই জানেন যে প্রতি মাসেই কিন্তু আমরা আকাশবাণীর গপ্প নিয়ে আসি। আজকেও তাই চলে এসেছি। এবং এই যে একটা খনি, যে খনি থেকে রত্ন বেরোতেই থাকে, যার কোনো শেষ নেই, যার কোনো অন্ত নেই, সেই আকাশবাণীর পুরনো গপ্প আজকে আবারও একসাথে গান্ধুরিয়ায়।
0: আমরা অনেক গল্প করব, আকাশবাণীর পুরনো দিনের গল্প স্বল্প প্রচুর করব, তবে যেহেতু গান্ধুরিয়া সুতরাং আমরা শুরুতেই আমাদের গান শোনাবো আপনাদের।

0: আমাদের গান শোনালাম আপনাদের। বহুজনের হিতে বহুজনের সুখে সম্প্রচার সেবায় নিয়োজিত আকাশবাণী কতগুলো বছর পার করে দিল, সেই আকাশবাণীর পুরনো দিনের গল্প নিয়ে স্বপ্না নীলাঞ্জনা মাসের প্রত্যেক মাসেই একবার করে চলে আসে আকাশবাণীর পুরনো দিনের গল্প নিয়ে।
1: আসলে এই গল্প তো শেষ হবার নয়, যত শুনি তত ভালো লাগে, তত মনে হয় আরো বেশি বেশি করে শুনি
0: এবং বলি এবং ভাগ করে নিই।
1: একদমই তাই, একদমই তাই।
0: আসলে যেটা ব্যাপার, বেতারে সার্থক অনুষ্ঠানের মূলে আছে সৃষ্টির আনন্দ। সংবাদ পর্বটা বাদ দিলে বেতার হলো তিন মাধ্যমের শিল্প, শব্দ, সুর এবং সাহিত্য। তো যখন ধরো টেপ রেকর্ডারে তোমার রেকর্ডিং এর সুবিধে হলো এবং আজ আজকে দাঁড়িয়ে যে সহজতায় আমরা কাজ করছি, কিন্তু তার শুরুটা তো মোটেও সেই সহজতার ছিল না, সেটা ছিল অনেক অনেক কঠিন। 1938 সাল থেকে 1946 সাল পর্যন্ত টেপ রেকর্ডিং, মানে এই বর্তমান ব্যবস্থা তো ছেড়েই দাও, টেপ রেকর্ডিংও ছিল না, তাই কল্পনাই ছিল সৃষ্টির আনন্দ এবং অনন্য সম্বল। যেমন ধরো শব্দ, এই শব্দটাই কীভাবে তৈরি করা হতো, গার্স্টিন প্লেসে বেতার অফিসের দোতলা স্টুডিওর পাশেই একটা ছোট্ট অন্ধকার ঘর, যেটা আগে ছিল হাসপাতালের শৌচাগার, সেই অন্ধকার ঘরটা ছিল শব্দ সৃষ্টির খেলাঘর। এরকম এক কোণে টাঙানো ছিল মস্ত বড় আর বেশ একটু মোটা ধরনের টিন, 18 ফিট উঁচু ছাদ থেকে মেঝের ফুট চারেক উপর পর্যন্ত আর আন্দাজ 4 ফিট চওড়া। মেঘের গর্জন দরকার হলেই পাশে স্টুডিও থেকে আঙুলের ইশারায় গর্জনের সীমানুযায়ী ওই টিনটাকে নিচের কোণ ধরে নাড়াতে হতো। জল অথবা বৃষ্টি প্রাসঙ্গিক শব্দের জন্য ঠিক পাশেই ছিল পুরনো দিনের বহু ব্যবহৃত বাথ টব আর খান কয়েক ছোট এবং বড় বালতি, হাঁড়ি, মগ আর ঝাঁঝরি। নানান রকম কেরামতি করে ওই সব পাত্র থেকে ওই বাথ টবে জল ঢেলে ঝিরঝিরে বৃষ্টি থেকে ঝড় তুফান পর্যন্ত সব শব্দই সৃষ্টি করা হতো নাটকের প্রয়োজন বুঝে এবং হাতের ইশারায়।
1: ভাবো তুমি যে মানে শুনতে খুব মজা লাগছে এবং আমরা খুব
0: এটা লাইভ হতো, এটা তো রেকর্ড করে রাখার কোনো উপায় ছিল না।
1: এবং তারা মানে সেই সময়ের মানুষজন আরো অনেক বেশি ক্রিয়েটিভ ছিলেন, কারণ একেবারে তাদেরকে সেই মুহূর্তে সেই সমস্ত সৃষ্টি করতে হচ্ছে, এতটা উন্নত সেই সময় তো ছিল না। পাখির ডাকের জন্য ছিল মোটা বাঁশের ফাঁপনের মধ্যে সরু কঞ্চি পুরে ঘুরিয়ে ঘুরিয়ে পাখির কিচকিচানি আর জল, বালি ইত্যাদি বিভিন্ন জিনিস ব্যবহার করে নানান রকমের শব্দ। বিশেষ কোনো ডাকের দরকার হলেই ডাক পড়ত অজিত চাটুর্যের,
0: সেই তাকে নিয়েও প্রচুর গল্প আছে। মানে তিনি হারবোলা ছিলেন এবং অসম্ভব দক্ষ একজন শিল্পী ছিলেন,
1: এবং সেই জন্য তাকে বলা হতো শব্দের সৃষ্টি সম্রাট,
0: শব্দের সৃষ্টি সম্রাট।
1: তো এই সমস্ত মজার কথা, সেই সময়ের স্মৃতির কথা আমরা অবশ্যই শুনবো, এবং আজকে যে স্মৃতিচারণ আমরা শুনছি সেটি কিন্তু অবশ্যই আমরা বলছি না, কে বলছেন?
0: প্রভাত।

0: মুখোপাধ্যায়
1: এবং প্রভাত মুখোপাধ্যায় সেই সময়ের আকাশবাণীর শব্দ সৃষ্টির এই অসামান্য দলিল আমাদের সকলের জন্য লিখে গেছেন। শুনবো সেই কথায়, কিন্তু তার আগে
0: পরপর দুখানি গান।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: তুমি একটু আগে শব্দ সম্রাট অজিত চাটুর্য, মজাধারী মানুষটির কথা বলছিলে, সৃষ্টি সম্রাট, শব্দ সম্রাট, মানে তিনি কি না পারতেন, করাত দিয়ে কাঠ কাটা থেকে আরম্ভ করে স্বপ্নে বোধহয় সাপের হাসি পর্যন্ত কোনো ডাকি ওর অজানা ছিল না, সব গলা দিয়ে করে ফেলতে পারতেন, চাইলে হয়তো চোখের পাতা পড়ার শব্দ কোনো না কোনো ভাবে শব্দ করে বুঝিয়ে দিতে পারতেন,
1: চোখের পাতা পড়ছে,
0: চোখের পাতা পড়ছে, এবং ওর উৎসাহের অন্ত ছিল না, বলার আগেই বক্তব্যটা বুঝে নিয়ে প্রয়োজন মতো বেছে নেওয়ার জন্য প্রাসঙ্গিক শব্দের হাট খুলে বসত, এবং সারা জীবনে ওর মতো শব্দশিল্পী আর কখনো এ পৃথিবী পাবে কি না জানি না। ওকে শিল্পী আখ্যা দেওয়ার কারণ শব্দটা ছিল ওনার আন্তরিক সাধনা, কাজে এমনই নিষ্ঠা ছিল যে কুকুরের ডাক দিতে হলে কুকুরের জাত, বয়স, এমনকি তার পুরো ঠিকুজি কুষ্টি পর্যন্ত পেলে তবে খুশি হতেন,
1: মানে এতটা পারফেকশনিস্ট,
0: পারফেকশনিস্ট,
1: মানে সব কুকুর তো একভাবে ডাকবে না, সবার ডাকের মধ্যে যে পার্থক্যটা রয়েছে, এবং ওই যে বলছে না বয়স, মানে বাচ্চা কুকুর কিভাবে ডাকবে, বয়স্ক প্রাপ্তবয়স্ক কুকুর কিভাবে ডাকবে,
0: মানে একেবারে বুড়ো যে কুকুর হয়ে গেছে
1: সে কিভাবে ডাকবে,
0: এবং শুধু তাই না, সেই কুকুর কি পরিস্থিতিতে ডাকছে, সে কি লোক দেখে ডাকছে,
1: চোর দেখে অ্যালার্ট করছে, বা কাউকে তাড়া করছে, বা নিজে ভয় পেয়েছে, কোনটা?
0: হ্যাঁ, সে কুকুরের ডাকেরও তো অনেক রকম,
1: হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু এতটা ভাবি না, দেখো কুকুরের ডাক ঠিক আছে, কুকুরের ডাক হয়ে গেল, কিন্তু না, একজন শিল্পী তিনি তার কাজের কতটা অধ্যবসায় থাকলে এই রকম ভাবে পুরো ডিটেইলিংটা করে নিতে,
0: মানে অবজারভেশন পারফেক্ট না হলে তো তিনি সেই শব্দটা গলাতে আনতেই পারবেন না। দেখো, আমরা সবাই পাখি জন্ম দেখেছি, কিন্তু পাখির ডাক যে চার রকমের হয় তা অজিত চাটুর্য মশাই প্রথম কিন্তু জানাচ্ছেন। সকালে ঘুম ভাঙার পর সদলে ওদের কিচিরমিচির, আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে গাছের ডালে বসে সমবেত কোলাহল, এ দুটোর মধ্যে যে কত তফাৎ তা উনি নকল করে সবসময় আকাশবাণীর কুশীলবদের বুঝিয়ে দিতেন, এমনই ছিল তার অবজারভেশন, এবং এমনই ছিল তার সেটাকে ধারণ করার ক্ষমতা।
1: এবং এই যে দুটো ডাকের কথা তুমি বললে, এই দুই ডাকের মাঝখানে আরও আছে খাওয়ার আনন্দে খুশির ডাক, কোনো ভয়ের কারণ ঘটলে সবাইকে সতর্ক করে দেওয়ার ডাক, হাসতে হাসতে বললেও প্রেমের ডাকও আছে, কিন্তু ও সেখানেই পাছে মেয়ে ঝড়াইরা অযথা বিরক্ত করে, এবং এই যে তুমি বলছিলে না যে কুকুরের ডাক, যেটা প্রভাত মুখোপাধ্যায় বলেছেন, সেই কুকুরের ডাক নিয়ে কিন্তু একটা বিরাট মজার ঘটনা রয়েছে,
0: সেটা আমরা পরে বলবো।
1: হ্যাঁ,
0: দারুণ মজার,
1: দারুণ মজার ঘটনা।

0: এবং এটা একটা মানে কি বলবো, দলিলও বটে, একটা মজার ঘটনার একটা দলিলও বটে,
1: মজার দলিল আর কি। মানে কুকুরকে দিয়ে অভিনয় করানো হচ্ছে, মানে সিনেমাতে আমরা দেখতেই পাই।
0: হ্যাঁ,
1: যেহেতু তখন ধরো নাটক লাইভ হতো, সবকিছু লাইভ, সেখানে কুকুর ঠিক সময় মতো ডেকে উঠবে, এইটা করতে গিয়ে যে ঘটনাটি ঘটেছিল আমরা সেই গল্প নিয়ে আসবো,
0: এবং সেই গল্প শোনার জন্যও কিন্তু 107 FM রেইনবোর গান দরিয়ায় স্বপ্ন নীলাঞ্জনার সাথে থাকতেই হবে, কারণ আমরা আকাশবাণীর গল্প নিয়ে রয়েছি, যে গল্প কিন্তু শেষ হবার নয়,
1: একদমই
0: শুনতেই হবে। আপাতত দুটো গান, দু গান বিরতির পর আবারও গপ্পের ঝুলিতে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: যথেষ্ট। স্টেজের বিখ্যাত পঞ্চাঙ্গ নাটক আর তার প্রখ্যাত শিল্পীদের নিয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিচালনায় ওই অনুষ্ঠানটি ছিল সারা বাংলায় অপরিসীম জনপ্রিয়। ওই সব নাটক আরম্ভ হতো 6:30 আর পুরো পঞ্চাঙ্গের পর শেষ হতো রাত প্রায় 11টায় এবং শুরু হতো কনসার্ট বাজিয়ে, আর অঙ্ক পরিবর্তন হতো কাঁসর ঘণ্টা বাজিয়ে। সময়ের কোনো হিসেবই থাকতো না। তো নানান কারণে ফিল্ডেন সাহেব এই সাপ্তাহিক অনুষ্ঠানটিকে দুই চক্ষে দেখতে পারতেন না। ওর প্রধান বক্তব্য ছিল যে অনুষ্ঠানটি বেতারের নয়, পুরোপুরি ধার করা, বাইরের। তাছাড়া যে নাটক রঙ্গমঞ্চে দেখার জন্য লেখা, সেটাকে সরাসরি কানে শোনার জন্য করা অনেকটা মাংস দিয়ে মিষ্টি রান্না করার মতোই অবান্তর। এইটা উনি
1: ফিল্ডেন সাহেবের বক্তব্য
0: সাহেব বলতেন। হ্যাঁ, তো স্টেজ শিল্পীদের অতি নাটকীয় ভঙ্গিতে দাপাদাপি বেতারের পক্ষে নিতান্তই অনুপযুক্ত। এক নাগাড়ে 4-5 ঘন্টা অনুষ্ঠান শোনার সময় কিছু মানুষ এখন থাকলেও এমন দিন আসবেই যখন সময় জিনিসটা হবে মহামূল্য। এসব ছাড়াও সরকারিভাবে সবচেয়ে বড় অসুবিধা ছিল সংবাদ অনুষ্ঠানটাকে কেন্দ্রীভূত করা। তখনকার ব্যবস্থায় প্রত্যেক বেতার কেন্দ্র আপন আপন সুবিধে মতো সংবাদ শোনাতেন, যার ফলে মাঝে মাঝেই বিভিন্ন কেন্দ্রের সংবাদ নিয়ে সংঘাত বেঁধে যেত। উনি তাই বিশেষভাবে চেষ্টা করেছিলেন সংবাদ অনুষ্ঠানটি কেন্দ্রীভূত করতে, কিন্তু শুক্রবারের ওই অনুষ্ঠানের জন্য সেটা সম্ভব হচ্ছিল না।
1: মানে অত্যন্ত পপুলার ছিল তো, মানুষ তো ওই নাটকটা শোনার জন্য বসে থাকতো।
0: ঠিক ঠিক,
1: বিরূপাক্ষের পরিচালনায় নাটক, এ কি চারটিখানি কথা?
0: একেবারেই তাই, এবং কলকাতায় তো বটে, বিশেষ করে বাংলার গ্রামাঞ্চলে ওই নাটক অনুষ্ঠানটি এমন জনপ্রিয় হয়েছিল যে পরিবর্তে উপযুক্ত এবং ওই ধরনের বেতার উপযোগী অনুষ্ঠানের ব্যবস্থা না করে ওই অনুষ্ঠান বন্ধ করা উচিত নয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ফিল্ডেন সাহেব নির্দেশ দিলেন অল্প সময়ের মধ্যে ওই রকম একটা অনুষ্ঠানের ব্যবস্থা চিন্তা করতে, মানে ওই রকম একটা অনুষ্ঠান যাতে আবার করা যায়।
1: মানে বন্ধ করতে পারছেন না, এতটাই চাপ রয়েছে যে সকলে শুনতে চাইছে,
0: আর জনপ্রিয়তা তো একটা ব্যাপার।
1: তো ওই নির্দেশের পরই প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পরিচালনায় আরম্ভ হলো সাপ্তাহিক বিচিত্র অনুষ্ঠান। খুব বেশি হলেও 30 মিনিটের ছোটোখাটো নাটক। সেই পর্যায়ের প্রথম সাপ্তাহিক সিরিয়াল আরম্ভ হলো প্রতি সোমবার সন্ধ্যা 7টায়। এবার বাংলায় তখন নাটক ছিল স্টেজ এবং যাত্রার সম্ভার, অতএব 30 মিনিটের নাটক পাই কোথায়। অনেক ভেবেচিন্তে ঠিক হলো যে প্রথম অনুষ্ঠান হবে হাউন্ড অফ দি বাস্কারভিলস বইটার বাংলা সংস্করণ। 13 অংশে সিরিয়ালটা লেখা হলো, 7 দিন সময় দিন লিখে দেবো, এটা বলেছিলেন লেখায় ওস্তাদ অবিনাশ বন্দ্যোপাধ্যায়। এবং এই ধরনের নাটক অনুষ্ঠান বেতারে প্রথম বলে কর্মীরা তো সানন্দে মেতে উঠলেন। দিন দিল হাউন্ডের ডাক নিয়ে। এবার সমস্যা দেখা দিল যে হাউন্ডের ডাকটা কি করে হবে।
0: সেই গল্পটাতে আমরা আসবো, তবে তার আগে দুই দুখানা গান বিরতি। প্রথমে দোহার।

আমরা কলকাতা বেতারের পুরনো আমলের গল্প স্বল্প আপনাদের সঙ্গে একটুখানি ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি, যার কলম থেকে ধার করে নিচ্ছি প্রভাত মুখোপাধ্যায়, তার লেখা থেকে। তো তিনি বলছেন যে, বলতে গেলে কলকাতায় বেতারে শুরু থেকে একটা অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ছিল শুক্রবারের নাটক। নাটক কিন্তু এখনও আমাদের যথেষ্ট

0: অনেক সুন্দর, সেই জন্যই তো আমরা আসি আপনাদের দিকে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই, বন্ধুত্বের গান বাড়িয়ে দিই, আপনারা কান পেতে সে গান শুনেন এবং আমাদের সঙ্গে বন্ধুত্বের আত্মীয়তার সম্বন্ধ পাতিয়ে ফেলেন। তো তুমি সেই হাউন্ডের ডাক নিয়ে সমস্যার কথা বলছিলে,
1: যে নাটকে কি করে সেই ডাকটা দেওয়া হবে,
0: কি করে কি করে। তা রেকর্ডে কুকুরের যেসব ডাক পাওয়া গেল অনেক দেখাশোনার পর, তা যেন ঠিক উপযুক্ত বলে কারোরই মনে হলো না। অগত্যা ডাকা হলো শব্দ সম্রাট অজিত চট্টোপাধ্যায়কে। সেসব শুনে মহা উৎসাহে সময় চেয়ে নিলেন দুদিন এবং বলে গেলেন যে কলকাতার বিভিন্ন সাহেবপাড়ায় গিয়ে গ্রেট ডেন জাতীয় কুকুরের সন্ধান করে তাদের ডাক তিনি রপ্ত করে নেবেন,
1: কারণ উনি তো এই বিষয়ে এক্সপার্ট।
0: হ্যাঁ, বেশ কিছু বাঙালি সাহেব বাড়িতে গিয়ে গলা ধাক্কা খেলেন, আর খাঁটি সাহেবদের খানসামা খুঁজে আর তাদের ঘুষ দিয়ে দু একটা বাড়িতে ওর প্রচেষ্টার উৎসাহের জন্য সাহেবদের আদর পেলেন। তারপর তৃতীয় দিন প্রায় মাঝরাত্রে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বাড়িতে এসে হাজির হয়ে বললেন, গ্রেট ডেন তো বলেছেন কিন্তু দাদা আপনি তো বলেননি মিস্টার না ম্যাডাম।
1: আচ্ছা, হ্যাঁ, ওনার তো আবার এই ব্যাপারটা ছিল।
0: হ্যাঁ, মিস্টার না ম্যাডাম মানে কুকুর ছেলে হবে না মেয়ে হবে,
1: তার তো ডাক আলাদা হবে।
0: ঠিক। তারপর নানান রকমের ডাক দিয়ে তিনি বোঝাতে চাইলেন যে ফিমেল হাউন্ডদের ডাক একেবারে ককানো, তাই জানিয়ে দিয়ে চলে গেলেন যে মেল হাউন্ডের ডাকটা ভালো করে রপ্ত করছেন। তো স্টুডিওর ঠিক পাশেই ছিল স্টেপলটনের অফিস। সন্ধ্যায় কুকুর ডাকের হট্টগোল শুনে সাহেব স্টুডিওতে এসে হাজির, আর এক কথায় নাকচ করে দিলেন অজিতকে। উনি নিজে স্প্যানিয়েল কুকুর সিজারকে কোলে তুলে নিয়ে এসে বললেন যে এ ডাক দেবে, আর পকেট থেকে কাগজ বের করে আমাদের বুঝিয়ে দিতে চাইলেন, মানে প্রভাত কুমার মুখোপাধ্যায়দের বুঝিয়ে দিতে চাইলেন যে ওর কুকুরটি খাঁটি বিলেতি, যার ঠিকুজি কুষ্ঠি আছে কেনেল ক্লাবে।
1: ভাবো, এবং সাহেবের নির্দেশ এ তো ফেলে দেওয়া যাবে না, একে বড় সাহেব, তার উপরে মৌ ধরেছেন পেছনে পেছনে এসে, তো সুতরাং তার হুকুম না মেনে নেওয়ার উপায় ছিল না। তো ঠিক হলো যে আমি মানে প্রভাত কুমার মুখোপাধ্যায় সাহেবকে ইশারা করলেই উনি সিজারের কান টানবেন আর সে ডাক ছাড়বে। তো এই ব্যবস্থা অনুযায়ী পরপর দুদিন সন্ধ্যায় রিহার্সাল হলো। আর যাই হোক, সিজারের অভিনয় দেখে তো সবাই অবাক, কান টানলেই ডাক ছাড়ে আর সাহেব মাথা নাড়লেই থেমে যায়, যেন একদম সাত পুরুষের নাম করা শিল্পী এরকম। তো ডাকটা সকলেরই অপছন্দ, হাউন্ডের ধার কাছ দিয়েও যায় না, কিন্তু সাহেবের হুকুম হাউন্ডেরও বাড়া। তো যাই হোক, এরপরে এলো প্রত্যাশিত অনুষ্ঠানের দিন। সারা অফিস এক জায়গায়, একে বড় সাহেবের কুকুর, তার উপর সে নাটক করবে। ও যাই হোক, কিন্তু যেটা হলো, হয়তো ভিড় দেখেই সিজারের মেজাজ গেল বিগড়ে।
0: এই রে,
1: নাটক আরম্ভ হওয়ার আগেই সে এমন ডাক ছাড়তে আরম্ভ করলো যেন ডাকাত পড়েছে। অর্ধেক লোক কামড়ের ভয় কেটে পড়ল, আর সাহেব পড়লেন বিপদে। উনি বিস্কুট খাইয়ে কোনো রকমে শান্ত করতে গিয়ে বিপদ আনলেন বিষগুণ বাড়িয়ে। বিস্কুট না দিলেই আবার আরম্ভ করে চিৎকার, কত বিস্কুট খাওয়াবে। তার নাটক আরম্ভ হলো, ডাকের সময় এসে পড়ল, কিন্তু সিজারের দৃষ্টি সাহেবের হাতে বিস্কুটের দিকে। এবার ডাক দেবার জন্য ওর কানে হাত দিলেই ও সাহেবের হাত কামড়াতে যায়, আর সাহেব যদি বিস্কুট দেখিয়ে চোখ নাড়েন তো সিজার নাড়ে তার লেজ। নিরুপায় হয়ে সাহেব নিজেই দিলেন কুকুরের ডাক, কারণ কুকুর তো ডাকছে না, সে খালি বিস্কুট খাবে, লেজ নাড়ছে। এবং দিন কয়েক পরে একগাদা চিঠি এলো অনুষ্ঠানের প্রশংসা করে, কিন্তু নাটকের সময় কমিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে। আবার অনেকে প্রশ্ন করলেন
0: যে কুকুরের ডাক কে দিয়েছিল,
1: কুকুরের না কচ্ছপ, মানে ডাকটা হওয়ার ছিল গ্রেহাউন্ডে, বাস্কার
0: ডিলার,
1: এবং সেটা দিলেন সাহেব, তা স্প্যানিয়েল দিল না। এবং তারপরে চিঠিতে জিজ্ঞাসা এলো যে ডাকটা কার, কুকুরের না কচ্ছপে। তো এহেন সমাধানের উত্তর তো আমাদের কাছে নেই। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের নাটকের এই অসাধারণ গল্প আমাদের জন্য লিখে গেছেন। তো সেই গল্পটা শোনার পর আমার যেটা মনে হচ্ছে যে স্প্যানিয়েল তো ডাকলো না, কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায় সেই কুচকুচে কালো স্প্যানিয়েলের গানটা তো শোনাই যেতে পারে।
0: একদম শোনা যেতে পারে,
1: শুনি তাহলে,
0: শুনি একদম।

আমি ডর যাই, রোজ রোজ রাগ করে ছুটে ছুটে যাই, ঠিক ঠিক করে ওঠে চোখ দুটো তাই, সকল শোনাই তাকে চাচা দাই ভাই। খুশি বল খুশি বল তুমি যে আমার, খুশি বল খুশি বল আমিও তোমার, দুজনে তে খেলা করি দুজনে বেলায়, খুশি বল।

একটা বেনামি কুকুর বললো বন্ধু শেষ হলি রে কুকুর, বেইমানি মানুষকে দিলি ভালোবাসা, রাখলি না কুকুরের ছাতের বালা। সেই থেকে কি

মোটরের চাকায় সে দিল প্রাণ তাই কুচ কুচে কা।

0: সেটা তো আমরা শুনলাম, কিন্তু স্বপ্না ওইটার কি হলো? ডাকটা কুকুরের না কচ্ছপের ওই ব্যাপারটা কি হলো?
1: দেখ, যেটা দাঁড়ালো যে অজিত চট্টোপাধ্যায়কে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তো পরের সোমবার থেকে সাহেবের হুকুমেই আবার ডাক পড়লো অজিতের, এবং সাহেবের হুকুমেই অজিতের ফি ৫ টাকা থেকে বাড়িয়ে করা হলো ৭ টাকা।
0: আরে বাপরে বাপ,
1: বুঝেছো?
0: হ্যাঁ,
1: তো এইবার এইরকম শব্দ সৃজনের জন্য কত রকম যে পরীক্ষা নিরীক্ষা করেছেন তার ঠিক নেই, এবং সেই সময়ে সৃজনশীলতাটা ভাবো যে জল থেকে সাউন্ড হচ্ছে, এবং ছোট্ট একটা মানে যেটা একদা টয়লেট ছিল সেই টয়লেটটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে জল দিয়ে আওয়াজ হচ্ছে, এবং অজিত চট্টোপাধ্যায় একাই ১০০,
0: তিনি গলা দিয়ে কত রকমের আওয়াজ বের করছেন,
1: একদম একদম। এবং নাটক ধরো আজকে রেকর্ড করে রাখা হচ্ছে, এবং কত সুবিধে, মানে আমরা কল্পনাই করতে পারবো না,
0: প্রচুর পাওয়া যায়
1: একদম,
0: সেই সব দিয়ে আমরা অনেক সহজে কাজ করতে পারি। কিন্তু গুণীজনদের কাছে না কোনো সমস্যার সমস্যা
1: নয়,
0: এবং আকাশবাণী এমন একটা জায়গা যেখানে গুণীজন কখনোই অভাব হয়নি,
1: কখনোই অভাব হয়নি।
0: তো সেই আকাশবাণীর গপ্প নিয়ে আমরা থাকবো আরো একটা ঘন্টা। আপাতত আমরা সংবাদ বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি ঠিক তারপর। স্বপ্না নীলাঞ্জনার সাথে অবশ্যই থাকবেন 107 FM রেইনবোর গান দুরিয়ায়।
1: আর দুপুরবেলা আছে দুপুরের নাটক,
0: যে নাটকের গপ্প এত করছি সেই নাটক কিন্তু আজকে আবারও আছে আকাশবাণীর, নাটক শুনতে একদম ভুলবেন।
1: আপাতত সংবাদ বিরতি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। কেন্দ্রীয় সরকার রাজ্যে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিভিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের অংশ জুড়লে টাকার পরিমাণ 12,000 কোটি টাকা ছাড়াবে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নবান্নে এক পর্যালোচনা বৈঠকে বলেন, এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে। ইতোমধ্যে 2,56,00,000 জব কার্ড দেওয়া হয়েছে বলেও তিনি জানান। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের পাথর প্রতিমা ও সাগর ব্লকে ভিভিজি রামজি প্রকল্পের মাধ্যমে নদী বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। সম্প্রতি সুন্দরবনের বেহাল নদী বাঁধ পরিদর্শনের পর মেরামতির আশ্বাস দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা। তার উদ্যোগে নতুন প্রকল্পে বাঁধ মজবুত করার পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার আনতে এবং আন্তর্জাতিক সংঘাতগুলির কার্যকর সমাধান করতে ব্যর্থ হওয়ার কারণে সংস্থাটির প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে বলে ভারত সতর্ক করেছে। রাষ্ট্রসংঘে বহুপাক্ষিকতাকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তোলা বিষয়ক এক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, চলতি সংঘাতগুলির ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ অর্থবহ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে এর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। জম্মু ও কাশ্মীরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার পূর্বাভাস রয়েছে। আগামী 18 জুলাই থেকে আকাশ আংশিক থেকে মূলত মেঘলা থাকবে এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। 20 থেকে 22 জুলাইয়ের মধ্যে চেনাব উপত্যকা, পীর পাঞ্জাল পর্বতমালা এবং কাশ্মীর বিভাগের কিছু পাহাড়ি এলাকার ঝুঁকিপূর্ণ স্থানগুলিতে ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যা ভূমিধ্বসের মতো ঘটনা ঘটতে পারে বলে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে। ওড়িশার পুরীতে আগামীকাল ভগবান জগন্নাথের রথযাত্রার জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন। গতকাল পবিত্র নবযৌবন দর্শনের পর বার্ষিক এই রথযাত্রা উপলক্ষে বিস্তারিত ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: কি যে সব কাণ্ড কারখানা তখন তারা ঘটিয়েছেন, মানে এগুলো এখন শুনলে সত্যি সত্যি মানে চক্ষু ছানা পড়া হয়ে যায় একেবারে। এই শব্দ নিয়ে অজস্র পরীক্ষা নিরীক্ষা সেই সময়তে হয়েছে। তখন সফল হলে সাংঘাতিক আনন্দ হতো কুশীলবদের। যেমন ধরো মোটা সোটা বই দড়াম করে বন্ধ করলে মনে হতো বন্দুকের গুলি, অতএব বন্দুকের গুলি মানেই একটা মোটা সোটা বইয়ের প্রয়োজন হয়ে পড়তো। একসঙ্গে চার পাঁচটা টাইপরাইটারের রোলার রিলিজ চেপে ধরে একসঙ্গে এদিক ওদিক করলে ফ্যাক্টরির গন্ডগোল সাইকেল উল্টো করে দাঁড় করিয়ে আর পেছনের চাকা প্যাডেল দিয়ে বন বন করে ঘুরিয়ে আর স্পোকের উপর বেশ মোটা করে মোড়া সিগারেটের প্যাকেট ধরলে মনে হতো মেশিন গান। এইরকম কত কিছু যে এই সময়তে হয়েছে সে মানে বলবার অপেক্ষা রাখেন, এবং সেগুলো মাথা থেকে বেরও
1: করতে হতো।
0: সবচেয়ে বড় কথা কি মানে কত জিনিস আমদানি করতে হতো,
1: এবং এগুলো তো করে দেখে নিতে হয়েছে আগে প্র্যাকটিস করে। ফোলানো বেলুনের উপর আঙুল ঘষে ভুতুরে বাড়ির দরজা খোলার শব্দ, বা বেশ মোটা সোটা বাঁধানো বইয়ের উপর বড় চায়ের চামচ দিয়ে তালে তালে ঠুকে ঘোড়ার দৌড়ের শব্দ,
0: ঘোড় দৌড়
1: মানে এইসব নানান রকমের আরো অনেক কিছু যা তখন মনে হতো যেন নোবেল প্রাইজ পাওয়ার মতো আবিষ্কার।
0: সত্যিই
1: তাই, যারা নোবেল পান তারা তো সত্যি কিছু আবিষ্কার করেন, কিন্তু এ তো বিরাট আবিষ্কার। এইরকম ভাবে যে এইরকম সাধারণ জিনিস দিয়ে অসাধারণ কিছু করা যায়, যেগুলো আমরা নাটকে পুরনো দিনের নাটক শুনলে বুঝতেও পারি না, আমরা তো ভাবি সেগুলো ওইগুলোরই শব্দ,
0: হ্যাঁ অরিজিনাল,
1: কিন্তু যারা নেপথ্যে ছিলেন তারা কতখানি দক্ষ,
0: কতটা সৃজনশীল, কতটা মেধাবী ছিলেন এই গল্পগুলো থেকে বোঝা যায়। আমরা আবারও পরপর দুখানা গান আপনাদের শোনাবো, শোনানোর পরে এরকম মজাদার সব গল্প নিয়ে।
1: আসলে দরিয়া তো, দরিয়াটা গানের, আর সেই দরিয়ার নৌকার মধ্যে রয়েছে এত গল্প,
0: এত এত গল্প। মাসুরিয়া কি শোনাচ্ছেন আমাদের দেখি, সুমন চট্টোপাধ্যায়।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: জয়তী চক্রবর্তীর গলায় শুনছিলাম এই গান। স্টুডিওর ঘড়ি বলছে 12:19 শুনছেন গান্দুরিয়া। আজ আধুনিক গান শোনাচ্ছি আমরা, আর আমরা যেটা করছি আকাশবাণীর পুরনো গল্পের যে সিরিজ স্বপ্না নীলাঞ্জনা করে, সেটাই আজকে সেখান নানান মানুষের লেখা থেকে আমরা এই সংগ্রহগুলো করি, এবং নিজেরা যেমন আনন্দ পাই সেই আনন্দ বন্ধুর সঙ্গে ভাগ করতে না পারলে আনন্দটা যেন বৃথা হয়ে যায়। তো সেই জন্য আমরা প্রভাত মুখোপাধ্যায়ের লেখা থেকে আমরা শোনাচ্ছিলাম। আসলে প্রভাত মুখোপাধ্যায় কে ছিলেন এ প্রসঙ্গে আমরা বোধ হয় একটুখানি বলে দিতে
1: পারি।
0: লেখক বেতারের কর্মজীবনে স্বামী স্ত্রী ছায়াছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সুপ্রিয় মুখোপাধ্যায় ছদ্মনামে, এবং বেতারের কাজ ছাড়ার পর অভিনয় করেন মালঞ্চ আর হিন্দি ভার্সান ফুলওয়ারি ছায়াছবিতে,
1: এবং পরবর্তীকালে প্রভাত কুমার মুখোপাধ্যায় কয়েকটি ছায়াছবিরও পরিচালক হয়েছিলেন। এবং আমরা যে স্মৃতিকথাটা পড়লাম সেটা আকাশবাণীর অবিশ্বাস্য এবং মজার সত্যি ঘটনা, এই এই শিরোনামে তার একটি লেখা ছিল, সেখান থেকে আমরা পড়লাম। আসলে বিখ্যাত মানুষজন, বিদগ্ধ মানুষজন যারা সেই সময়ের আকাশবাণীর সাথে যুক্ত ছিলেন, সেই সময়ের আকাশবাণীকে যারা দেখেছেন সচক্ষে, এবং অনেক অনেক বিখ্যাত অনুষ্ঠান যাদের হাত থেকে সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষদের অভিজ্ঞতা থেকে তারা যা লিপিবদ্ধ করেছে।
0: আসলে কি বলতো নীলাঞ্জনা, মানে এই লেখাগুলো এত সুখপাঠ্য, এবং এই যে খবরাখবরগুলো আমরা বন্ধুদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, তারা চাকরি যতটা করেছেন তার চেয়ে অনেক বেশি প্যাশনেট ছিলেন, সৃজনশীল ছিলেন।
1: সেই কারণেই তো এখনো সেই সমস্ত অনুষ্ঠান কিংবদন্তির পর্যায়ে চলে গেছে। এবং এই যে আমরা গল্পগুলো শুনছি না, আমরা গল্প শুনছি না, আমরা একটা সময়কে
0: মানেই তো বিখ্যাত হচ্ছে হানাবাড়ি ভূত।
1: আমরা সেই সাহেব ভূতকেও দেখিনি, সেই এক নম্বর গার্স্টিন প্লেসকেও দেখিনি,
0: না ক্যাঁচ করে দরজার আওয়াজ হলো, এবং সেই ভূত,
1: এবং এই যে ফোলানো বেলুন দিয়ে বলছিল কিন্তু ভূতুরে দরজার আওয়াজ করা যায় না,
0: সেই ভয়টা কিন্তু এখনো আছে যারা রাতে ডিউটি করেন আমাদের বন্ধুরা।
1: স্বপ্না দক্ষ হয়ে যায় তাহলে কিন্তু খবর আছে। আপাতত দুটো গান অবশ্যই, দরিয়া মাছ দরিয়ায় এখন।

0: সত্যি সত্যি কিন্তু স্বপ্নের কোনো রং হয় না বলো? তুমি যে স্বপ্ন দেখবে আর যেভাবে দেখবে রংটা, তোমার হাতে তো ব্রাশটা থাকবে না,
1: আমার মন দিয়ে আমি রং মেশাবো।
0: হ্যাঁ, তাই তো, যার স্বপ্ন সে রং করবে।
1: এইবারে ঝাঁসির রানী নাটকের কথা একটুখানি বলতেই হবে।
0: অবশ্যই অবশ্যই।
1: ঝাঁসির রানী অনুষ্ঠানের জন্য কেনা হয়েছিল 12টা আর কুড়িয়ে আনা হয়েছিল 10টা নারকেলের মালা।
0: আচ্ছা,
1: তালে তালে টেবিলের উপর ঠুকে ঘোর সাওয়ারের পদধ্বনির জন্য। তাতেও যখন মন ভরলো না, তখন মাথা পিছু 3 টাকা ফি দিয়ে আনা হয়েছিল পাশের টেলিফোন অফিস থেকে হিল তোলা জুতো পরা

0: অবিস্মরণীয় অনুষ্ঠানের কথা আজও মনে পড়ে। সেই সময় ন্যাশনাল লাইব্রেরিতে নিয়মিত যাতায়াত চলছিল আর কি। তো প্রভাত কুমার মুখোপাধ্যায় বলছেন যে তাকে একদিন ফিল্ডেন সাহেব বললেন, সারা ব্রিটিশ রাজ্যে পথে ঘাটে বাঁদিক দিয়ে চলার নিয়মকানুন কবে হলো আর কেন হলো, এই নিয়ে একটা বাস্তবীয় অনুষ্ঠান করতে হবে। তো ন্যাশনাল লাইব্রেরি থেকে প্রভাতবাবুকে নির্দেশ দিলেন যে তুমি তথ্য সংগ্রহ করো এবং লেফট ইজ রাইট এই নাম দিয়ে অনুষ্ঠান একটা সম্প্রচার করতে হবে, সেটার ব্যবস্থা করো। বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে কতটা উনি যতটা সহজে বললেন কাজটা ততটাই কঠিন, এবং অনুষ্ঠানটার শিরোনাম হচ্ছে লেফট ইজ রাইট।
1: কোনো মানে হয়
0: ভাবা যায় না, ভাবা যায় না যে কি না কি হতো সেই সময়। তো এইভাবে,
1: এবং এই যে ধরো আমরা রেডিওর কথা বলছি, যখন তোমার নির্বাক থেকে সিনেমা সবাক হচ্ছে সেই সময়েও তো কত কিছু কাণ্ড, সে মানে শুনলে পেটে খিল লেগে যায় এমন সমস্ত কাণ্ড হতো তখন। তো যাই হোক, আমরা আবারও একটু গান বিরতিতে যাব, ফিরে আসবো গান বিরতির পর।
0: অবশ্যই
1: মোহিনীর ঘোড়াগুলি।

রাজা রানী আর তাদের ছোট্ট মেয়ে। মায়ের মুখে সে গল্প শুনে পক্ষীরাজে চেপে এক রাজকুমার এসে একদিন তাকে নিয়ে যাবে। মেয়ের মনের খবর কিন্তু কেউ রাখে না। একদিন সবাই দেখে

0: দোষিসে এক মেয়ে। এই গানটা শুনতে শুনতে এবং আমরা যে সমস্ত গল্প আজ বন্ধুদের সঙ্গে ভাগ করে নিয়েছি সেই সব,
1: আসলে তুমি ঝাঁসি রানী নাটকের কথা বললে তো, তখনই হঠাৎ করে মনে হলো সত্যি তো এরম একরোখা অকুত ভয় মেয়েরা ছিল বলেই তো ইতিহাস তৈরি হয়েছে,
0: অগ্নিযুগের নারী সব
1: একদম।
0: তো তুমি একটু আগে লেফট রাইট নাটক অনুষ্ঠানের কথা,
1: লেফট ইজ রাইট,
0: লেফট ইজ রাইট অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হলো, কিন্তু তারপরে কি হলো,
1: কি হলো তারপর?
0: ওই প্রস্তাব অনুসারে 3 মাস ধরে ন্যাশনাল লাইব্রেরিতে তথ্য সংগ্রহ হলো অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য, আর যেসব শব্দের প্রয়োজন ছিল তার জন্য অজিত চাটুর্যের পরিচালনায় ছিল 8 জন কর্মী। তারা কি করলেন, কেউ জাহাজের ভো, ঘোড়ার ডাক, কুকুরের ডাক, হগারদের চিৎকার, বিভিন্ন ভাষায় কথাবার্তা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং জল লেগেছিল 36 বালতি, কেন দাঁড় টানা নৌকো এবং জাহাজের জন্য। স্টুডিও চত্বরে মাইক লেগেছিল 2, তার কারণ গাড়ির হর্ন এবং অন্যান্য যানবাহনের শব্দ, লাইভ, সব লাইভ হচ্ছে, ঠিক আছে। পিয়ানো লন্ডনের বিগ বেনের জন্য, নারকোলের মালা 8, ঘোড়ার গাড়ির জন্য, আর 2 কারোগেটের টিন, 4 বেলুন, 2 ভাঙার ট্রাঙ্ক এবং 1 ঝুড়ি ভাঙা কাঁচ আর 6 জন লোক 2 গাড়ির ধাক্কা লাগা শব্দের জন্য। এই সব নিয়ে রিহার্সাল হয়েছিল 8 দিন 8 ঘন্টার অনুষ্ঠানের জন্য, এবং তারপরে সেই অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে যে উতরেছিল এ কথা বলারই অপেক্ষা রাখে না।
1: আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, এখন দেখো আমরা তো অনেক কিছুই আগে থেকে প্রিপেয়ার করে রেকর্ডেড এবং তারপরে এডিটিং হয়ে যায়, এখন তো কম্পিউটারের ব্যাপার স্যাপার ডিজিটাল সব কিছু মাধ্যমে হয়, তখন কি করে এই সমস্ত কিছু হাতে করে হচ্ছে ম্যানুয়ালি একদম লাইভ,
0: এবং কত কিছুর পরিকল্পনা করতে হচ্ছে, অমুকের জন্য অমুক বালতির বালতি দিয়ে তোমার জাহাজের আওয়াজ, জলের আওয়াজ,
1: এবং 36 বালতি জল একটা স্টুডিওর ভেতর এই সমস্ত কিছুকে নিয়ে, এবং লাইভ মানে তো তোমার একবার ভুলমালে হয়ে গেল, তুমি আর শোধরানোর কোনো জায়গা,
0: কোনো সম্ভাবনাই নেই,
1: তো কতখানি তৎপর এবং
0: এফিশিয়েন্ট হলে
1: তবে এই সমস্ত বিশাল কর্মযজ্ঞকে মানে সফলভাবে উতরে দেওয়া যায় এ ভাবা যায় না। এবং এই সমস্ত প্রণম্য মানুষজন তারা ছিলেন বলেই আজও কিন্তু আমরা এই জয়রথ নিয়ে এগিয়ে চলেছি।
0: আমরা এখন পরপর 2 গান শুনব এবং আজকের অনুষ্ঠান শেষ করব সেই মানুষটির কথা দিয়ে যার জীবনে খুব স্বপ্ন ছিল যে তিনি রবীন্দ্রনাথের একখানা ছবি তুলবেন।
1: আচ্ছা,
0: কিছুতেই সেই স্বপ্ন পূরণ হয় না, ফাইনালি কিভাবে তার সেই স্বপ্ন পূরণ হয়েছিল, সেই চিত্রগ্রাহক তার স্বপ্ন পূরণের গল্প দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। চলে যাচ্ছি

কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: আবহাওয়া সম্পর্কিত একটি বিশেষ ঘোষণা। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আলিপুরদুয়ার জেলার কিছু কিছু অংশে। সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঘোষণাটি শেষ হলো।
1: হ্যাঁ, ঘোষণা শেষ হলো। এবার যে ঘোষণাটা আমরা অনেক আগেই করে ফেলেছিলাম যে রবীন্দ্রনাথের ছবি তুলতে পারছিলেন না বলে তার খুব মনে দুঃখ ছিল, তিনি আর কেউ নন, পরিমল গোস্বামী, যার ক্যামেরাতে বন্দী হননি এবং তিনি এমন অসামান্য সব ছবি তুলেছেন যে যেটা একটা মাইলস্টোন হয়ে গেছে। তো পরিমল গোস্বামী বলছেন যে আমি ক্যামেরা আসক্ত হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথের ছবি তুলতে পারিনি, মনে মনে এই বিষয়ে বেশ একটা দুঃখ ছিল, সুযোগ এসে গেল অপ্রত্যাশিতভাবে। তিনি বলছেন যে সময় প্রতি রবিবার ফিল্ম ও নাট্য সমালোচনা করেন তিনি তখন রেডিওতে। তো 10 ফেব্রুয়ারি 1937 সালে নরেশ মিত্র কর্তৃক একটা নাটকের রূপান্তরিত গোরা উপন্যাস নাট্যনিকেতনের মালিক যশোদা ঘোষের নিমন্ত্রণে তিনি প্রথমেই দেখছেন যে রেডিওতে সমালোচনার জন্য, এবং এর পর দিনই অনুরোধ এলো রবীন্দ্রনাথ স্বয়ং 14 ফেব্রুয়ারি বৃহস্পতিবার অভিনয় দেখতে আসছেন, ফটোগ্রাফ তোলা যাবে সেদিন। ব্যাস, হাতে তো একদম মানে সোনার নাড়ু পেয়ে গেলেন। তো সেদিন অভিনয় আরম্ভের কিছু আগে কবির সঙ্গে দেখা করে বললেন যে তিনি স্টেজের ওপর থেকে ফ্ল্যাশের আলোয় একখানা ফটোগ্রাফ তুলবেন এবং তিনি রবীন্দ্রনাথের অনুমতি চাইছেন। রবীন্দ্রনাথ বললেন, তুমি তোলো ফটোগ্রাফ। তিনি প্রথম সারিতে উঠে বসলেন। তারপর
0: যেটা হলো, তার আসনটি একটু স্বতন্ত্র ছিল, দুপাশে কিছুটা ফাঁকা ছিল। পরিমল গোস্বামী বলছেন, তিনি স্টেজের ওপর উঠে ক্যামেরা ফোকাস করতেই রবীন্দ্রনাথ প্রস্তুত হয়ে বসলেন। তার তখনকার সেই প্রশান্ত মূর্তিটি আমি ঠিক ধরতে পেরেছিলাম ক্যামেরায়, সেজন্য খুব তৃপ্ত ছিলাম।
1: অসাধারণ ব্যাপার। এবং এই সব মানুষদের স্মৃতিচারণ এবং আকাশবাণীর সঙ্গে তাদের যে সম্পর্ক, তাদের যে নিবিড় সম্পর্ক, যখন তুমি দেখবে খেয়াল করে যে তোমার সঙ্গে আমার প্রত্যক্ষ সংযোগ সংস্পর্শ, তখন যে অভিব্যক্তির প্রকাশ স্পন্টেনাসলি স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে, কিন্তু সেটা তো আমরা এই যে কালো কালো অক্ষরের সাহায্য নিচ্ছি।

0: নিয়ে আমরা বন্ধুদের সঙ্গে ভাগ করে নিচ্ছি মাত্র। কিন্তু আমরা আমরা যদি সেই যুগেরই হতাম, আমাদের যদি ততটা সৌভাগ্য হতো যে আমরাও রবীন্দ্রনাথকে দেখতে পাচ্ছি, তার পা দুটো স্পর্শ করার চেষ্টা মানে করতে পারছি,
1: যিনি ফটোগ্রাফার সেই প্রশান্ত মূর্তিটার যে অভিব্যক্তি সেটা তিনি লেন্স বন্দি করতেন, সেটা একটা অসামান্য সৌভাগ্য। তবে আমরাও কম সৌভাগ্যবান নই স্বপ্না, যে আমরা সেই বাড়িতে বসে যেখানে এত কিছু কর্মকাণ্ড হয়েছে, এত গুণীজন কাজ করেছেন, সেই স্টুডিওতে বসে আজকে আমরা কথা বলবার সৌভাগ্য লাভ করেছি। এতে কিন্তু সত্যি সত্যি আমরাও চিরকৃতজ্ঞ আকাশবাণীর কাছে, এবং সেই আনন্দের ভাগ, সেই আকাশবাণীর কিছুটা মণিকণা, কিছু রত্ন আমরা আপনাদের সাথে ভাগ করে নিলাম। কারণ আমরা বিশ্বাস করি আমাদের আনন্দ দুঃখ সবটাই আমরা বন্ধুদের সাথে ভাগ করে নিতে চাই।
0: সবাই খুব ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন। আজ এই পর্যন্ত, আমরা ফিরে আসব দুপুরের নাটক নিয়ে স্বপ্না নীলাঞ্জনা। আপাতত ভূপেন হাজারিকার গলায় এই গান শুনতে শুনতে বিদায় দিন আপনাদের বন্ধুদের।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। কেন্দ্রীয় সরকার রাজ্যে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8508 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের অংশ জুড়লে টাকার পরিমাণ 12,000 কোটি টাকা ছাড়াবে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নবান্নে এক পর্যালোচনা বৈঠকে বলেন, এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে। ইতোমধ্যে 2,56,00,000 জব কার্ড দেওয়া হয়েছে বলেও তিনি জানান। বৈঠককে ইতিবাচক উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রথম দফায় রাজ্যের দার্জিলিং, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও আলিপুরদুয়ার জেলায় প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা চালু করার জন্য কেন্দ্রের অনুমোদন পাওয়া গেছে। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উন্নয়নে লাখপতি দিদি প্রকল্প নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হচ্ছে। এই উপলক্ষে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজের আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করা হবে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নির্বাচনী প্রচার পর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে সিআইডি আজ তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো অভিষেক ব্যানার্জি 12টার কিছুক্ষণ আগে বিধাননগর মহকুমা আদালতে হাজিরা দিয়েছেন। এই উপলক্ষে আদালত চত্বরে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। কামদুনি নির্যাতিতার পরিবার আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার কর্মসূচিতে তার সঙ্গে সাক্ষাৎ করেছে। ওই ঘটনার অপরাধীদের কঠোরতম সাজার দাবি জানিয়েছেন তারা। কামদুনির দুই প্রতিবাদী টুম্পা ও মৌসুমী কয়াল তাদের সঙ্গে ছিলেন। ব্যাংক জালিয়াতির একটি মামলায় কলকাতা পুলিশের বিশেষ দল হাওড়া থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে নগদ 1,55,00,000 টাকা। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্র নতুন করে শক্তি সঞ্চয় করে আয়ুর্বেদ ও যোগকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। তিনি আজ নতুন দিল্লিতে সুষ্ঠুতম 2026 উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। আয়ুর্বেদের প্রাচীন ঐতিহ্যকে বৈজ্ঞানিক মানের করে তোলার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তারও ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। শিল্প সংস্থাগুলি ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের অবাধ বাণিজ্য চুক্তির ইতিহাস এক মাইলফলক হিসেবে অভিহিত করেছে। ফিকির মহাসচিব অনন্ত স্বরূপ বলেছেন, এর ফলে আন্তর্জাতিক শৃঙ্খলে ভারতের অংশগ্রহণের পথ আরও প্রশস্ত হল। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান তিনি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, আইন প্রণেতারা অর্থবহ বিতর্ক ও গঠনমূলক আলোচনার মাধ্যমেই স্বীকৃতি লাভ করেন, সংসদে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নয়। রাজস্থান বিধানসভার 75 পূর্তি উপলক্ষে আয়োজিত অমৃত মহোৎসবের অংশ হিসেবে বিধায়ী গৌরব যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে শ্রী বিড়লা বলেন, গণতান্ত্রিক সংলাপ ও আলোচনার ক্ষেত্রে রাজস্থানের এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে 21 জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিয়েছে। দুপুর 12 থেকে 3 পর্যন্ত সর্বাধিক 2500 কর্মী সমর্থক নিয়ে সমাবেশ করা যাবে। এ ব্যাপারে পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে এবং প্রদেশ কংগ্রেস শহীদ মিনারের কাছে এবার 21 জুলাই পালন করবে। আগামীকাল রথযাত্রা, এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে রথযাত্রা কমিটিগুলির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। উল্লেখ্য, ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু হবে বৃহস্পতিবার 16 জুলাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে আসন্ন রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে রাজ্যের প্রায় 60 ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: অর্ডার, অর্ডার, অর্ডার, অর্ডার। আজ বিচার হবে, জবরদস্ত বিচার, ভয়ঙ্কর বিচার। আপনারা যারা এসেছেন তারা নীরব হয়ে দেখবেন, শুনবেন, নইলে এ রাজ্যের সকলের শাস্তি হবে, জরিমানা।
3: ব্রেটল্ট ব্রেখটের দি ককেশিয়ান চক সার্কেল নাটকের অনুপ্রেরণায় আজকের নাটক গন্ডি। নাটক বাদল সরকার। বেতার রূপায়ণ এবং প্রযোজনা ডক্টর প্রকাশ।

0: নাটকের শুরুতেই আমাদের পরিচয় দিই। আমরা সূত্রধার, আমাদের অনেক রূপ। কখনো আমি আমার মতো বলি, আবার কখনো হাঁপিয়ে পড়লে আমার ভিতরের অন্য একজন সূত্রধার কথা বলে। তবে সবটাই শোনবার মতো, বোঝবার মতো। ঠিক এই সময়ে এই রাজধানীর রাজসিংহাসনে বসে আছেন মহারাজা, মহারাজার শাসনকর্তা সুবেদার।
1: সুবেদার শাসন চালায়, খাজনা আদায় করেন, শোষণ করেন, খানদান গলা কাটেন। এ রাজ্যে আর কোনো সুবেদারের এত ঘোড়া ছিল না, এমনকি এত ভিখিরি, কর্মচারী, সেপাই, উমেদার ছিল না দরবারে। এই ভিখারিটি কি বলতে চায়?
2: আমার ছেলে জ্বরে পড়ে আছে, অন্ন পথে কিচ্ছু নেই, দুটি চাল।
3: উমেদার কি বলে শুনি।
4: ধর্মাবতার, আমার ভাই নির্দোষ, ওই দুষ্ট লোকেরা মিথ্যে করে।
3: আর কিছু?
4: গ্রামে বড় জলকষ্ট, একটা কুয়ো হলে। এদিকে হুজুর খাজনা বেড়েই চলেছে, খেতে পাইনি, বড্ড কষ্ট।
3: জাঁদরেল সুবেদার, সুন্দরী বউ, সুন্দর ফুটফুটে ছেলে। আজ পরবের দিনে সুবেদার পরিবার জমকালো প্রাসাদ থেকে বেরিয়ে মন্দিরে চলেছেন পুজো দিতে। সুবেদারের বংশধর এই প্রথম এলো প্রাসাদের বাইরে।
2: রাজা রাজার ছেলে ভাষা হবে না তো কি, তোর মতো কালকুটি হবে রে।

0: রাজবাড়ির দক্ষিণ মহল ভেঙে নতুন করা হচ্ছে। শোনা যাচ্ছে আশপাশের নোংরা বস্তিগুলো ভেঙে সুন্দর বাগান তৈরি হবে। যুদ্ধের খবরও ভালো নয়, সৈন্যরা গৌরবের সঙ্গে পশ্চাদপসরণ করছে। যুদ্ধে এমন হয়ে থাকে, ওতে তেমন কিছু প্রমাণ হয় না। এখন কর্মচারী এবং সুবেদারের কথা, কারণ জরুরি এক সন্দেশ নিয়ে এসেছেন রাজধানী থেকে এক পত্রবাহক।
1: হুজুর, জরুরি চিঠি, পত্রবাহককে ডাকবো?
2: এখনো পুজো হয়নি।
1: তাহলে পুজো শেষে রাজমহলে?
2: ওখানে তো ভোজসভা।
1: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, ভোজসভায় দুজন স্থপতি আসবে। শোনো পত্রবাহক, পুজোর পর ভোজসভা। ভোজনের আগে সুবেদার কোনো খবর শুনতে চান না? আমি ধরে নিচ্ছি তুমি খারাপ খবর নিয়ে এসেছো। আপাতত তুমি রান্নাশালায় গিয়ে খাওয়া দাওয়া করো, তারপর বিশ্রাম। ইতিমধ্যে দক্ষিণের মহল নিয়ে সুবেদার দীর্ঘ আলোচনা করবেন। হ্যাঁ, কি বললে? চিঠিটা জরুরি? তার চেয়ে জরুরি দক্ষিণের মহল। তুমি অস্থির হচ্ছ কেন? কি বলতে চাও? তাই নাকি, তোমার বাহক ঘোড়াটা দম ফেটে মারা গেল? কি দুঃখের বিষয়, পাঁচ ক্রোশ পথ দৌড়ে এই চিঠিটা নিয়ে এসেছো। ক্যা বাত, সাবাস! কাজকর্মে এই কঠোর ত্যাগটা বড় প্রয়োজন। এখন পর্যন্ত এই নিষ্ঠা উপলব্ধি করতে না পারলে তোমার বাহক ওই ঘোড়াটাকে মনে রেখো, আর ওকে দেখে কিছু শেখো।

0: সেই রান্না শালের দাসী।
1: ওহো সেপাই,
0: কর্মযজ্ঞে আমি সেপাই আর তুই দাসী। আসলে আমি সুমন।
1: আমি সোমা।
0: তুই মন্দিরে যাসনি কেন? এটা কিন্তু অধর্ম।
1: যাব বলে তৈরি হয়েছিলাম, কিন্তু অনেক অতিথির ভিড়ে হেসেলে মুরগি কম হয়েছিল, তাই গ্রামে ছুটতে হলো মুরগি কিনতে।
0: গ্রামে গিয়েছিলি? গ্রামের ওপারে ঝর্নার ধারে যাসনি?
1: ওখানে যাব কেন?
0: আজ না হোক অন্য কোনো দিন।
1: ওখানে যাই কাপড় কাচতে।
0: বটেই তো, কাপড় কাচা হয়, আর কিছু করা হয় না।
1: কি বলতে চাইছো?
0: ভাবছিলুম ঝর্নার ওপারে একটা হাসনাহানার ঝোপ ছিল।
1: আছে তো, তাতে কি?
0: ওই ঝোপের আড়ালে বসে অনেক কিছু দেখা যেতে পারে।
1: অনেক কিছু মানে?
0: কাপড় কাচা আর অন্য অনেক কিছু।
1: আহা, এই অনেক কিছুর অর্থটা একটু খুলেই বলো না।
0: গরমের দিনে জলে হয়তো একটুখানি পা ডুবিয়ে বসেছো।
1: বেশি অসভ্যতা করবে না।
0: না মানে তোমার পা দুটো জলের আরো একটু নিচে।
1: ছি ছি ছি ছি, লজ্জা হওয়া উচিত। ঝোপের আড়ালে লুকিয়ে বসে একটা মেয়ের জলে পা ডোবানো দেখা? দাঁড়াও, দেখা কি মজা!

0: তো শহর, কিন্তু অত সৈন্য সামন্ত কেন? সুবেদারের শান্ত প্রাসাদ,
1: প্রাসাদ না মরণ ফাঁদ।
0: এদিকে দুজন স্থপতি এসেছে রাজধানী থেকে দক্ষিণ মহলের নকশা নিয়ে।
1: মন বলছে মহারাজার দিন শেষ, এমনকি মহারাজার যত সুবেদার,
0: যত ক্ষমতা ততই দৃষ্টির ক্ষীণতা।
1: নুয়ে পড়া পিঠের ওপর আসল,
2: নুয়ে পড়া পিঠ, নুয়ে পড়া পিঠ।
0: ভাড়া করা মুঠির জোরে শাসন,
2: ভাড়া করা মুঠি, ভাড়া করা মুঠি।
0: বহুদিনের ক্ষমতায় অগাধ বিশ্বাস,
1: কিন্তু বহুদিন চিরদিন নয়, ক্ষমতার বদল হয়।
0: সেটাই হয়তো জনতার আশ্বাস।
2: হ্যাঁ হ্যাঁ, সেটাই আশ্বাস, সেটাই জনতার আশ্বাস।

0: বৈদ্য কর্মচারী জনতা মারামারি করছে।
1: এখন কি হবে? রানীমা মুছে গেছেন, বাচ্চাটার দায়িত্ব কে নেবে কিছুই বুঝতে পারছি না।
0: সুবেদারনির সঙ্গে পাহারাদার হয়ে আমাকে যেতে হবে।
1: কিন্তু শুনেছি প্রাসাদের শান্তিরা বিদ্রোহ করেছে।
0: হ্যাঁ, খাঁটি খবর।
1: তবে তুমি যে যাচ্ছ তাতে কোনো বিপদ নেই?
0: কথায় বলে ছুরি মারলে ছুরিটার বিপদ হবে না তো?
1: তুমি তো ছুরি নও, তুমি মানুষ।
0: বড় ইচ্ছে করছে তোমার সঙ্গে মন খুলে ঝগড়া করি, কিন্তু হাতে সময় কই। জানো তো কথায় বলে আমির খায় চেখে চেখে আর গরিব খায় গামলা থেকে। তুমি জানো আমার বাড়িটা
1: সোনাই গ্রামে।
0: আমার সম্বন্ধে খোঁজ খবর নেওয়া আছে দেখছি, তবু বলি আমার বয়স 25, পরিবারে আমি একা। হ্যাঁ, আর এই তাবিজটা মা আমাকে দিয়েছিল।
1: ওটা গলায় পরো না কেন?
0: এটা মায়ের দেওয়া জিনিস, তাই এটা রেখেছি সাবধানে অন্য কারোর জন্য।
1: আমায় ওটা দেবে? আমি গলায় পরে থাকব।
0: এই নাও, নিজের কাছে সযত্নে রেখো। আমি সুবেদারনির সঙ্গে যাচ্ছি সিংহগড়ে, ওখানে সুবেদারের কিছু বিশ্বস্ত ফৌজ আছে, যুদ্ধ শেষে ফিরব।
1: কতদিনে যুদ্ধ শেষ হবে?
0: 2 মাস, বড় জোর 3 মাস। ধৈর্য থাকবে তো?
1: থাকবে, আমি থাকব যতদিন লাগে, কেবল তোমার জন্যে।

0: না মা ঠাকুরুন, হুজুর সুবেদারের কোনো খবর এখন আসেনি, যা করবার তাড়াতাড়ি করুন।
1: সব বাক্সগুলো গাড়িতে তোলো, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে।
0: এই বাক্সগুলোর মধ্যে যেগুলো দরকারি সেইগুলো বেছে নিন না।
1: আমার সব চাই।
0: সময় হাতে খুব কম, গাড়িতে সব বাক্স আটবে না।
1: আমি সব কিছু নিয়ে যাব। এই বাক্স দুটো খোলো। হ্যাঁ, এই জামদানি আর এই লাল বেনারসিটা আর
0: দোহাই দোহাই মা ঠাকুরুন, আপনি তাড়াতাড়ি করুন,
1: একবার দৌড়ে গিয়ে দেখে আয়। শোবার ঘরে আমার লাল মখমলের চটিটা, ও কোনো কাজের যত্ন নেই, কাজের লোকগুলো খালি খাবে আর গিলবে।
0: কিন্তু এক্ষুনি না বেরুলে
1: চুপ কর, এদিকে গোলাপি বেনারসি আর হীরের বাজুবন্ধটা পাচ্ছি না।
0: দেখছি শেষ পর্যন্ত গাড়ি ছাড়া ঘোড়ায় চেপে যেতে হবে।
2: সিপাহীরা আসছে, সঙ্গে জমিদার বিপুল বর্মা। সবাই যে যার পালালো, ভাইমা নিজের মা, অন্তপুরের দাস দাসের মধ্যে আমি একলা, আর এই সুবেদারের রুগ্ন বাচ্চাটা। হুকি দড়িতে বেঁধে ঘোড়াটা কি যেন একটা টেনে হিঁচড়ে নিয়ে আসছে।
3: হাতের দড়িটা খোলো। পাঁচ ক্রোশ পথ খেঁচড়াতে খেঁচড়াতে তোমাকে কেমন টেনে নিয়ে এলো আমার প্রিয় ঘোড়াটা। সাব্বাস। না না সুবেদার, তোমাকে বলছি না, আমার ঘোড়াটা মানে আমার ঘোড়াটাকে সাবাস দিলুম, তুমি তো মরলে। তবে একটু কষ্ট হলো। এই কি দেখছিস, গলায় দড়ি বেঁধে সুবেদারের লাশটাকে এই গাছের ডালে টানিয়ে দে, সবাই দেখুক। তোর বউ তোর বাচ্চাটাকে নিয়ে পালিয়েছে, এই যা দুঃখ। ওটা বংশের শেষ ফল, ওটাকে খেতেই হবে। আমি বিপুল বর্মা, আজ না হয় কাল, কাল না হয় পরশু, মা আর ছেলেকে খুঁজে বের করবই। নে চল।
2: আমার কাঁদতে ইচ্ছে করছে এখানকার সব কিছু দেখে, কে কোথায় আছে জানিনি। চোখের সামনে একমাত্র সত্য এই সুবেদারের লাশ, এই সত্যের সামনে রেখে দিলুম শেষ বংশধরকে। আমি এখন ছুটবো, প্রবল বেগে ছুটবো।

বাচ্চাটা কি সত্যি কাঁদছে না ও কথা বলছে কান্নার ভাষায়? বলছে আমাকে বাঁচাও, বলছে বিপদে ডাক শুনে যে বাঁচায় না সে আদরের ডাকও শুনতে পাবে না কোনো দিন, শুনতে পাবে না ভোরের পাখির গান, ঝর্ণার মিষ্টি হাসি। তাই কান্নার কথা শুনে ফিরে এলো সোমা, ও অপেক্ষা করবে অন্য কেউ ফিরে না আসা পর্যন্ত।

0: বড় বেশিক্ষণ সময় কাটল, ভোর হল, স্নেহ মায়া মমতার জয় হল। সোমা তুলে নিচ্ছে ঘুমন্ত শিশুটিকে, যেন চোর তুলে নিচ্ছে চোরাই মাল চুপি সারে। পা টিপে টিপে চোর চলে যাচ্ছে শহরে, শহরের বাইরে উত্তরের পাহাড়ে।
1: কোথায় পালাবে ওই মানব শিশু?
2: চারিদিকে ফাঁদ পাতা,
0: শিকারী কুকুর,
2: শিশুর জন্য দুধ চাই, রুটি চাই।
1: খাদ্য কোথায়? সর্বত্র নরক আদক, মানুষের ভিড়।
2: কাছের মানুষ আর মাটি কেন এত অজানা?
3: কে? কে আবার যায়?
2: একটু দুধ চাই, একটা দুটো রুটি, বাসি হলেও চলবে।
3: দুধ? দুধ নেই, সেপাহীরা গরু কেড়ে নিয়ে গেছে।
2: আমি পয়সা দেব?
3: পয়সা? যুদ্ধের সময় সব কিছু আককারা।
2: এক মগ কত দাম?
3: দাম 5 টাকা।
2: 2 টাকা নাও। ও কি, দরজা বন্ধ করতে যাচ্ছ কেন?
3: দুধ খেতে হলে সেপাহীদের গলা কাটো আগে।
2: দুধ

0: জরুরি দরকার, যা দাম চাইছো তাই দেব।
1: আচ্ছা ঠিক আছে, আমি নাও। এরপরে কিছু নালিশ থাকলে এখানে ঘিন ঘিন না করে ওপরে, হয় সুবেদার নয়তো জমিদার কিংবা রাজার দরবারে যেও।

0: হত্যাকারীরা ক্লান্তিহীন।
1: এই দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ো করে কোথায় যাওয়া হচ্ছে? হাবিলদার, আমার সেপাই, বল শত্রুপক্ষের লোকের সঙ্গে তোর ভাবসাব আছে কিনা? বল মহারাজের লোকের সঙ্গে এখন তারা কোথায়? কি হলো, চুপ করে আছিস কেন? কোথায় আছে তারা? জঙ্গলে, পাহাড়ে, ঝোপঝাড়ে? ভয় পাচ্ছ কেন? ওরা কোথায় আছে বলো।
2: কিছু জানি না।
1: তা চলেছে কোথায়?
2: রূপনগর।
1: সেখানে কে আছে?
2: নেই, হাসবে।
1: কে?
2: আমার স্বামী।
1: স্বামী কোথায় আছে?
2: যুদ্ধে গেছে।
1: কি নাম?
2: সুমন।
1: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাকে চিনি। আমাকে বলেছে তোমার দেখাশোনা করতে। তোমার কাছে আমার দরকার শুধু একটা বাচ্চার।
2: না না, আমার কোনো বাচ্চা নেই।
1: তুমি বুদ্ধিমতী, যাক ঠাট্টা থাক। আসলে কথাটা হচ্ছে কি, আমরা যে বাচ্চাটাকে খুঁজছি সেটা রূপনগরের বড় ঘরের ছেলে। তাকে দেখেছো? তার কথা কিছু জানো?
2: না।

0: অসহায় তুমি শিশু। আচ্ছা বলো দেখি, এত রক্তের মধ্যে এত মায়া কেন?
1: সেপাই, এই বুড়িটাকে বাইরে নিয়ে যা, দরকার হলে ঘা কতক দিবি। ইতিমধ্যে আমি এই সুন্দরীকে একটু আহা করছো কি? বাচ্চাটাকে নিও না, কেমন ঘুমুচ্ছে, কষ্ট পাবে। কেবল বুড়িটাকে নিয়ে যাও। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দাও। আমরা যে বাচ্চাটাকে খুঁজছি এটা
2: না, কখনো নয়। তোমরা যাকে খুঁজছ সে অন্য, আমার ছেলে।
1: দেখি দেখি দেখি তোমার ছেলেটা কেমন।
2: খোদা খোদার কাছে আসবে না।
1: আমি আমি তোমার ছেলেকে একটু আদর করব।
2: তুমি?
1: হ্যাঁ,
2: তুমি আমার ছেলেকে না, তুমি বিভৎস।
1: ছেলেটা ছেলেটা কি করে হয় তোমার সুন্দরী? রাজবাড়ির রেশমি পোশাক, চাষির ঘরে। দাও দাও দাও দাও দাও ছেলেটাকে আমার কাছে দাও দাও দাও।
2: ঈশ্বর ঈশ্বর আমাকে শক্তি দাও ঈশ্বর, সন্তান আমার কাছ থেকে কেড়ে নিলে। এই তো, এই তো একটা গরান কাঠ। শিশুকে মারার আগে ওই রক্ত

0: তুই হঠাৎ কোথ থেকে? হ্যাঁ,
1: শহর থেকে, মাঠ পেরিয়ে, পাহাড় ডিঙিয়ে, জঙ্গল হয়ে প্রায় এক সপ্তাহ হাঁটা পথে।
0: ওগো শুনছ, শুনছ, এই যে সোমা, তোর বৌদি।
2: তোমার বোন তো রূপনগরের সুবেদারের বাড়িতে নগরানির কাজ করে না?
1: খুতুম, ওখানে দাঙ্গা হাঙ্গামা হলো, সুবেদার কি খুন করলো?
2: আমাদের এখানে কোনো গোলমাল নেই,

0: একটু বসো, আমি আসছি। কাজের লোকগুলো এমন হয়েছে না?
1: পাঁচির মা, ও পাঁচির মা!
2: হ্যাঁ রে, এই পাঁচির মা বলছিল তুই নাকি খড়ের গাদায় অজ্ঞান হয়ে পড়েছিলি আর তোর বাচ্চাটা।
0: দাদা দাদা, এটা আমার নয়। হ্যাঁ, এটা সবার।
2: বলিস কি রে?
0: সেই জন্যে একে সব সময় আমার বুকের মধ্যে রাখি। ওই বৌদি আসছে,
2: এসো এখানে বসো, বসো বসো, এখানে বসো।
1: তোমার কোলে এই বাচ্চা?
0: আমার ছেলে।
1: ও দেখি দেখি, হে হে হে, এ তো রোগে ভুগছে, বসন্ত নয় তো?
2: কি যে বলো, বসন্তের গুটি কোথায়? আসলে অনেকটা পথ হেঁটে মানে শ্বশুর বাড়ি।
1: বুঝেছি, শ্বশুর বাড়ি যাবে। তা শ্বশুর বাড়িটি কোথায়?
2: পাহাড়ের ওপারে, ওই ওই দিকটাতে।
1: ও, তো স্বামী ওইখানেই আছে?
2: অত সতে তো তোমার কি দরকার বলো তো?
1: হ্যাঁ, সে তো ঠিকই, অত সত দরকার কি? তো হঠাৎ হঠাৎ আত্মীয় আমদানি। যাক, চলো তুমি খেতে চলো, তোমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে।
2: কিছু মনে করিস না সোমা, বুঝলি, পৃথিবীটা এই রকমই। তোর বৌদি খুব ভালো, তবে আচ্ছা এই খাবার ব্যাপারটা আগে চোকাতে দে, তোর বিশ্রামের ব্যবস্থা আমি করছি। তবে এখানে বেশি দিন থাকলে তোর বৌদি মানে এই বাচ্চাটা, কিন্তু তুই কিছু চিন্তা করিস না, কিছু না হলে আমাদের গোয়াল ঘরটা খুলে দেব, তোরা দুজনে সেখানে থাকবি।

গোয়াল ঘরে ছোট্ট আরশোলা হয়ে লুকিয়ে থাকতো শীতের শেষ পর্যন্ত। তোর মামিমা কিছুই বুঝতে পারবে না। অবশেষে যুদ্ধ থেমে যাবে, নব জাগরণে নতুন বসন্ত আসবে।

0: ওহ দাদা,
1: শোমা শোন বলি, কাল রাতে আমার মাথা একটা বুদ্ধি গজিয়েছে, মানে বাচ্চাটার জন্যে বুঝলি কি না তোর একটা ইয়ে করার দরকার।
0: হ্যাঁ,
1: একটা বিয়ে করা দরকার।
0: কিন্তু সুমন যে ফিরবে।
1: তা হোক না, তুই কিচ্ছু বুঝিস না, মানে ইয়ে অর্থাৎ এই বিয়ে পোশাকি বিয়ে, লোক দেখানো।
0: কিন্তু কিন্তু কে আমাকে বিয়ে করবে?
1: আরে ক্ষণিকের জন্য বিয়ে হবে, এই গায়ের একটা বুড়ো রোগে কাবু, একেবারে শেষ অবস্থা, হয় বিয়ের রাতে নয় পরের দিন সকালে ও মরবেই।
0: ভানু আমার সোনা, আমার ছেলে, তোকে সেদিন ফেলে দিলে ভালোই হতো। দেখ না, দেশে যখন যুদ্ধ, তুই যখন রুগ্ন, তখন আমার বিয়ে হচ্ছে, আমার বিয়ে হয়নি, বর জুটল, আমি মা নই, ছেলের জন্ম দেব কি করে?

খারাপ পাড়ায় যাই না। মানে কত হলো, এই বুড়ো বয়সে যেতে পারি না, এছাড়া আমি সব কিছু করতে পারি। এইটা এই ছেলে

তাকে নিয়ে এই শাড়িটাকে বে করে ফেললুম, বউয়ের ভুল বললুম, নিজের শালা অর্থাৎ কিনা ওই তথাকথিত শ্যালকের পরামর্শে। আই শোন, তুই আমার বিয়ে করা বউ, এই শরীরটাকে ভালো করে মালিশ কর, তোর আগের ভাতার ফিরে এলেও কিচ্ছু হবে না, সে সেপাই হোক আর রাজা মহারাজাই হোক।

0: ছেলে বড় হয়, অনেকটা স্বপ্নের মতো সুমনের আবির্ভাব ঘটে।
1: সুমন, সুমন, তুমি ফিরে এসেছ।
2: আমি প্রতিজ্ঞা করেছিলাম
1: আমি আর রূপনগরে ফিরব না।
2: কেন?
1: আমার নাম বদলে গেছে। কি বুঝতে পারলে না তো? একটা সময়ে মেয়েদের নাম বদলায়, তবে তোমার আমার মধ্যে সব আগের মতোই আছে।
2: তোমার নাম বদলালো কেন?
1: নাম নয়, কেবল পদবী।
2: কারণ?
1: আমার বিয়ে হয়েছে।
2: কি?
1: বিশ্বাস করো, আমি বিয়ে করিনি।
2: তাহলে?
1: আমার সন্তান আছে, যদিও সে আমার নয়। চেষ্টা করলে সে আমাদের হতে পারে। এই গোশালায় এত কষ্ট করে আমাকে খুঁজতে না এলেই পারতে সুমন।
2: আমি যাচ্ছি, আবার দেখা হবে।

0: এটা সরকারি পরোয়ানা। এই ছেলেটা রূপনগরের সুবেদার অগ্নিপ্রতাপ সিং এর একমাত্র বংশধর।
1: না না না, ও আমার ছেলে, ওকে আমার কাছ থেকে চিনিয়ে নিও।

0: এক মারাত্মক বিচার হবে, এক মারাত্মক শহরে বিচার হবে, কে মা কে তার ছেলে, কিন্তু বিচারক কে, কেমন করে সে বিচার করে। গল্প শুনুন, গল্প শুনুন, শুরু হোক এই বৃদ্ধকে নিয়ে। আসলে উনি ভিখারি বেশি মহারাজা।
1: সোজা, হ্যাঁ, খাড়া হয়ে হাঁটশালা বুড়ো বাম, দেখে মনে হচ্ছে অনেকদিন খাওয়া হয়নি, তেমন হাই পাই করে দৌড়চ্ছিলি কেন? ভয় পেয়েছিল, এখনো ঠোঁট চাটছে বুড়ো শুয়োরের মতো, ঠিক যেন সাক্ষাৎ একেবারে আমাদের মহারাজা। দেখি দেখি দেখি তোর হাতটা, হ্যাঁ মোলায়েম না, তুই ভিখিরি নয়, চাষাও নয়, একেবারে খাঁটি জজ্জর। বলো তো বাবা, আসলে তুমি কে? জমিদার কসাই নাকি ঠ্যাঙারে? হ্যাঁ যা, তোকে ছেড়ে দিলুম, পালা,
2: আশ্রয় প্রয়োজন।
1: কি?
2: হ্যাঁ শোনো, একটা প্রস্তাব, 1,00,000 টাকা পুরস্কার।
1: কি ভেবেছিস, টাকা দিয়ে আমাকে কেনা যায়? হ্যাঁ ওটা 2,00,000 করতে পারলে আমি নতুন কিছু ভাবতে পারি।
2: সঙ্গে নেই, তবে ব্যবস্থা হবে অতি শীঘ্র।
1: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি এখন যেতে পারো, যাও, দরকার হলে আবার ডাকবো। আরে শিবদাসজি, তা লুকিয়ে লুকিয়ে তাহলে সব কিছু শুনলে? হ্যাঁ বলো, জঙ্গলে চৌকিদারি কেমন চলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার অভিযোগ আমি জানি, জমিদারের খরগোশ চুরি হয়ে গেছে, আমি সেই খরগোশ ধরি খাই। তুমি তুমি মানুষ ধরো, মানুষ খাও, মানুষের আত্মা আছে, আর আত্মা ভগবানের দেওয়া, তাই তুমি ভগবানকেও খাও।
3: কীর্তিচাঁদ বুদ্ধিজীবী। ক্রমান্বয়ে সে জানতে পারলো

0: এই বুড়ো ভিখারিটা দেশের সবচেয়ে বড় কসাই, আর এই ভিখারিটা হচ্ছে এদেশের মহারাজা।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহারাজা, মহাচোর, মহাখুনে। এখন সকলের বিচার হবে, কিন্তু বিচারক কোথায়?
2: এই যে ফাঁসিতে ঝোলানো দেহটাকে দেখো।
1: হ্যাঁ, বিচারক গলায় দড়ি দিয়ে ঝুলছে, রাজা কোথায়? ও ও, ওই যে পড়ছে। মন্ত্রী কোথায়? ও, শিয়ালে খাচ্ছে। বুঝেছি, নতুন যুগ এসেছে, জনতা জেগেছে, এখন নতুন বিচারক নিযুক্ত হওয়া প্রয়োজন, নইলে সত্যিকারের অপরাধীদের বিচার হবে না। তবে এটাও তো ঠিক, সত্যিকারের পাপীদের নিয়ে সংসার সমাজের কোনো কাজ হয় না। আমি সারা চিরকেলে বদমাইশ, বিচারক বরাবর বদমাইশ ছিল, এখন না একটা বদমাশ বিচারক হলো। একটু আরাম করে বসা যাক।

0: অনেক দিন কেটে গেল, আজ আবার আদালতের কাজ শুরু করা হচ্ছে। এই যে আপনি তো গ্রামের মহাজন, এই বৈদ্যের নামে নালিশ এনেছেন, তা নালিশটা কি শুনি?
1: চিকিৎসা শাস্ত্র পড়বার খরচ আমি ধার দিয়েছি, এখনো সুদে আসলে অনেক টাকা বাকি, অথচ সেদিন এক রোগীর চিকিৎসা ও বিনামূল্যে করেছে, সেই শুনেই আমার হৃদরোগ।
0: হবারই কথা, হবারই কথা। তা আপনার কি আছে?
2: হুজুর, আমি সেই রোগী হুজুর।
0: ও, আপনার পায়ের চিকিৎসা ও বিনামূল্যে করেছে?
2: ভুল পায়ের হুজুর।
0: হ্যাঁ,
2: আমার ডান পায়ে বাদ ও বাঁ পায়ে অস্ত্রোপচার করে ফেলেছেন, তাই খোঁড়াচ্ছি হুজুর।
1: অস্ত্রোপচার হুজুর, 500 টাকা দক্ষিণা বিনামূল্যে করেছে।
3: হুজুর হুজুর, অস্ত্রোপচারের আগেই দক্ষিণে নেবার কথা, এক্ষেত্রে আমার ধারণা ছিল আমার সহকারী দক্ষিণে নিয়েছেন, ওইখানেই আমার ভুল হয়েছিল হুজুর।
1: ভুল হয়েছিল, ভালো বৈদ্যের ওই রকম ভুল হবার কথা?
0: না না না না, অবশ্যই না, অবশ্যই না। তা যাকগে, ওহে সরকারি উকিল, অন্য মামলাটা কি? হ্যাঁ, এই এই ছোকরাটির বিরুদ্ধে?
4: ধর্মাবতার, আমি নির্দোষ। আমি জমিদারের কাছে জানতে চেয়েছিলাম তিনি সত্যি সত্যি ওই মেয়েটির ওপর পাশবিক অত্যাচার করেছেন কিনা, তা তিনি স্পষ্ট করে আমাকে জানিয়েছেন কথাটা সত্যি নয়, এবং আমার ছোট ভাইয়ের লেখাপড়া চালাতে আমাকে কিছু টাকা দিয়েছেন।
0: তা ওহে বদ্দিমশাই, এই রকম কোনো যুক্তি আপনার নেই?
3: আগে সব মানুষেরই তো ভুল হয় হুজুর, এই আমার যুক্তি।
0: তা ঠিক, কিন্তু দক্ষিণার ব্যাপারে ভুল বৈদ্যের পক্ষে অস্বাভাবিক অপরাধ। শোনা যাচ্ছে ব্যবসায়ীরা নাকি আজকাল ছেলেদের চিকিৎসা শাস্ত্র পড়াচ্ছে, যাতে ছেলেরা ব্যবসাটা ভালো করে শেখে। হ্যাঁ, তা ওহে জমিদারটির নামটা কি?
4: আগে তিনি তার নামের উল্লেখ চান না।
0: বেশ, তা সেক্ষেত্রে আদালত তার রায় দেবে, চাপ দিয়ে টাকা আদায়ের অপরাধ প্রমাণিত, এবং মহাজন মশাই আপনার জরিমানা হলো 1000 টাকা। হ্যাঁ, পরের বার, শুনুন, পরের বার হৃদরোগের আক্রমণ হলে এই বৈদ্য বিনামূল্যে আপনার চিকিৎসা করবে, দরকার হলে অস্ত্রোপচার। আর খোঁড়া বাবা, আপনি পায়ে মালিশ করবার জন্যে 1 শিশি মলম পাবেন।

0: জান ওহে ছোকরা, তুমি যখন নামটা বলবেই না, জমিদারের কাছে পাওয়া টাকার অর্ধেক সরকারি উকিলের কাছে জমা দেবে, উপরন্তু আদালত তোমাকে চিকিৎসা শাস্ত্র পড়বার উপদেশ দিচ্ছে, ওদিকে তোমার মাথা আছে। আর বৈদ্যরাজ, আপনি অমার্জনীয় অপরাধ করেছেন, অতএব খালাস। এবারে বুড়ি দিদিমার পালা। বলো দিদিমা, তোমার গল্পটা বলো।
1: হুজুর বাবা, ওনার এই দৈব শক্তি আছে, আমি প্রথমটায় বুঝিনি।
0: না, বোঝা শক্ত, বোঝা শক্ত।
1: তখন ওই শুধু ওই গরুটা, কিন্তু সেদিন রাত্রিরে জোরদারের চাকররা এলো গরু কেড়ে নিতে, এসে আবার ঘুরে চলে গেল। তাদের মুখে মাথায় বড় বড় কালো কালো ডিবি ওঠলো। তখন বুঝলুম সন্ত রতনা কর ওদের মতে গতি ভালো করে দিয়েছেন।
0: তারপর তারপর
1: এরপর মতি ভালো হলো কাশিবাবুর সন্তর কৃপায়, উনি জমির ভাগ মাফ করে দিলেন। তারপর আজ সকালে একটা কাতলা মাছ উড়ে এলো এই জানলা দিয়ে, উঠলো ঠিক আমার এই এই কোমরটার ওপরে। হুজুর দেখুন, আমি খোঁড়াচ্ছি। বিচার করুন হুজুর, আমার মতো গরিব দুঃখী দৈব শক্তি ছাড়া দশেরই কাদলা কোথায় পাবে।
0: বটেই তো, বটেই তো। তা দিদিমা, তোমার এই শেষ কথাটি আদালতের মর্ম স্পর্শ করেছে। তুমি তুমি এইখানে এসো, বসো। এই দিদিমা হলো সারা দেশের দিদিমা, বলা যেতে পারে দেশ ও দিদিমা, দুঃখী মা। ছেলেরা মরছে যুদ্ধে, একটা গরু গেলে দিদিমা কাঁদে, কেঁদে ফেলে। মার খেলে ওর আশা টিকে থাকে, আর মার না খেলে আবার অবাক হয়। দিদিমা, আমরা যারা অভিশপ্ত তাদের উপর তোমার সুবিচার যেন বরাবর থাকে। তুমি দিদিমা ভালো করে মাছের ঝোল রাঁধো।
1: জি আগে বাবা, জি আগে।

0: 2 বছর ধরে শিকারী কুত্তা হয়ে নেকড়ের পালের সঙ্গে লড়াই করে গেল বিচারক কীর্তিচাঁদ।
1: কিন্তু দিন কাটে, অরাজকতার দিন শেষ হয়। মহারাজা ফিরে আসে প্রতিবেশী রাজার সাহায্যে, ফিরে আসে সুবেদারের পাল,
0: ফিরে আসে আমাদের সুবেদারের পলাতকা গৃহিণী, হেরে যায়, মারা পড়ে জমিদারের দল,
1: মারা পড়ে অনেক সেপাই, অনেক নিরীহ লোক, গরিবের ঘর বাড়ি পড়ে নতুন করে।
2: ওই ওরা আসছে, আমি এখন কি করি? আমি এখন আইনের এই মোটা বইটার ওপর চেপে বসি। গরিব যখন খুন করেছে তাকে আমি ছেড়ে দিয়েছি, তার জন্যে হ্যাঁ আমার জরিমানা হবে। আইনের 12টা বাজিয়েছি, তার জন্যে হবে কয়েদ। বড় লোকদের পকেটে উঁকি মেরেছি আমি, তার জন্যে ফাঁসি। না, লুকোবার তো কোনো উপায় নেই, সবাই চিনে গেছে আমাকে। ওরা আরো কাছে এগিয়ে আসছে, তাহলেই শেষ। মহান এক বিচারকের দর্শন পাবার আশা নিয়ে আসছে ওরা, না আমি ওদের সে আশা পূর্ণ করব না। আমি হাঁটু গেড়ে ভিক্ষে চাইব, সারা শরীর থরথর করে কাঁপবে, মুখ দিয়ে গ্যাসলে উঠবে প্রাণের ভয়ে।
3: ওটা কি জন্তু?
2: হাতের পুতুল হুজুরাইন, আমাকে দিয়ে সব কিছু করানো যাবে।
4: স্বর্গত সুবেদার অগ্নিপ্রতাপ সিং এর ধর্মপত্নী ফিরে এসেছেন। তার 2 বছরের ছেলে ভানুপ্রতাপকে নিয়ে একটা পুরনো ঝি উত্তরের পাহাড়ের দিকে পালিয়েছে।
2: তাকে ধরে আনা হবে হুজুরাইন, তাকে ধরে আনা হবে। আমি আপনার গোলাম।
4: ঠিক আছে, আমরা এখন চলি।
3: লোকটাকে সুবিধের লাগছে না আমার।
2: আমি আমি আপনার ওই গোলাম হুজুরাইন, সব ব্যবস্থা হবে।

0: শুনুন বিচারের গল্প। সুবেদার পুত্রের কে প্রকৃত মা তার বিচার, বিখ্যাত খরির গণ্ডির বিচার।
1: বিচার করবি শালা? এই এই এই এই নে বিচার,
2: নে নে শালা নে।
3: লোকটা কি গোড়া থেকে আমার অপছন্দ?
2: আমি আমি চোখে দেখতে পাচ্ছি না, রক্তটা মুছতে দাও, রক্তটা মুছতে দাও।
1: আবার দেখবি কি রে শালা?
2: কি দেখব দেখব দেখব, কুত্তা। এই যে কুত্তা, খবর ভালো? কুত্তার দুনিয়া কেমন চলছে, কেমন গন্ধ দুনিয়াটার? চাটবার জন্যে নতুন জুতো পেয়েছ তো কুত্তা? নিজেদের মধ্যে কামড়া কামড়ি শুরু হয়েছে তো ফের, হ্যাঁ কুত্তা?
1: দে দে শালাকে ঝুলিয়ে দে,
2: দে দে শালাকে লটকে, শালা বিচার করবে। এই ধরেছি,
1: এসব কি হচ্ছে এখানে? সবাই শুনুন, আমি রাজধানী থেকে আসছি মহারাজের হুকুম নামা নিয়ে, নতুন নিয়োগপত্র। এই যে মহারাজার শিলমোহর শোনাচ্ছি, শুনুন। মহারাজার মহামূল্য জীবন যে ব্যক্তি রক্ষা করিয়াছিল অত্র হুকুম নামায়, তাহাকে রূপনগর সুবার বিচারক পদে নিযুক্ত করা হইল। উক্ত ব্যক্তির নাম কীর্তিচাঁদ।
2: তোমরা তোমরা সদল বলে যারা আমার বিরুদ্ধাচরণ করেছ, তারা আমার কুত্তা ভাই। তোদের তোদের এই কুত্তা ভাইকে মাঝে মধ্যে জুতোটা আস্তা চাটতে দিস, হ্যাঁ? ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ তোমাদের মার্জনা করা হলো, খালাস। এখন এখন যাও বাবা, এক পাত্তর দিশি নিয়ে এসো, যাও যাও যাও। আদালতের কাজ শুরু হচ্ছে, বলুন উকিল বাবু।
4: ধর্মাবতার, মামলাটা খুব সহজ। আসামি এনার ছেলেকে নিয়ে পালিয়েছিল, এখন ফেরত দিতে অস্বীকার করছে।
2: বাবা, মেয়েটাকে তো বেড়ে দেখতে।
4: মাননীয় বিচারপতি, রক্তের সম্পর্ক পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা পবিত্র সম্পর্ক, শাস্ত্রে বলছে।
2: আদালত জানতে চায় উকিল মহোদয়ের দক্ষিণা কত।
4: হুজুর,
2: দক্ষিণা দক্ষিণা মামলা পিছু দক্ষিণা।
4: ইয়ে 500 টাকা।
2: ভালো ভালো ভালো ভালো, প্রশ্নটা করলাম কারণ উকিলের দর বুঝে আমি কতটা মন দেব সেটা ঠিক করি, তা আপনার দর ভালোই।
4: ধন্যবাদ ধর্মাবতার। যা বলছিলাম, রক্তের সম্পর্ক, সবচেয়ে গভীর সবচেয়ে পবিত্র রক্তের সম্পর্ক হল মা আর তার সন্তানের সম্পর্ক, তাই কেউ ছিনিয়ে নিতে পারে না। এমন যে বোনের বাঘিনী, সেও সন্তান হারা হলে উন্মাদিনী হয়ে।
2: থাক থাক থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ শোনো, ইনি যা বললেন এবং আরো যা যা বলতে পারেন তার জবাবে তোমার কিছু বলবার আছে?
5: ছেলে আমার,
2: ব্যাস। আরে প্রমাণ কি তার?
5: আমি সাধ্যমতো ওকে মানুষ করেছি, প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু খাইয়েছি, থাকবার একটা জায়গা করেছি, ভালোবাসতে শিখিয়েছি, অনেক কাজ শিখিয়েছি, মানে যতটা পারে।
4: মাননীয় বিচারপতি,

0: লক্ষ্য করুন, আসামি কোন রক্তের সম্পর্ক দাবি করছে না।
1: আদালত সেটা লক্ষ্য করেছে।
0: ধন্যবাদ ধর্মাবতার। এদিকে দেখুন, দক্ষিণী মাতা স্বামীহারা সন্তানহারা হবার ভয়ে ভীতা, এর কথা এবার একটু শুনুন।
2: মাননীয় বিচারপতি, আমার দুর্ভাগ্য অসীম। গত দু বছর ধরে বিনিদ্র রাতে।
0: মাননীয় বিচারপতি, এ কথা অবশ্য ঠিক যে সন্তানকে ফিরে পেলে সম্পত্তির মালিকানাও নিষ্পত্তি হবে, কিন্তু সেটা আসল কথা নয়। আসল প্রশ্ন মানবতার, আসল প্রশ্ন মাতৃহারা সন্তান আর সন্তানহারা মাতার দুঃসহ বেদনা।
1: থামুন থামুন থামুন, সম্পত্তির উল্লেখ আদালতের মর্ম স্পর্শ করেছে, এটা মানবিক অনুভূতির প্রমাণ।
0: ধন্যবাদ ধর্মাবতার। আমরা প্রমাণ করতে পারি যে মেয়েটা বাচ্চাটাকে নিয়ে পালিয়েছিল সে তার আসল মা নয়। যদি অনুমতি করেন ধর্মাবতার, তথ্যগুলি আদালতে পেশ করি।
3: তথ্য বিচারের গোষ্ঠী, আমরা ওই লেখাপড়া জানা উকিলের মতন সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না বলে?
1: হ্যাঁ, ঠিক কথা ঠিক কথা। তোমরা বাবু বড় বোকা, তোমাদের তোমাদের মারা পড়াই উচিত।
3: ছেলেটাকে ওকে দেবেন? কাপড়ে পায়খানা করলেও বদলাতে পারবে? আপনার যা বিচারের বিদ্যে তা আমারও আছে।
1: লাখ কথার এক কথা বলেছ, বিদ্যেটা আমার একদম হয়নি। তবে তুমি বাবু একটি মুখ খুমিয়ে মানুষ, কোথায় আমাকে ভোলাবে তা না আজে বাজে কথা বলে আমাকে রাগিয়ে দিচ্ছ। মুখ খুমির জন্য জরিমানা 10 টাকা।
3: 20 টাকা জরিমানা হলেও বলবো। বিচার করতে এসেছে মাতাল বদমাইশ একটা, লজ্জা করে না? লজ্জা করে না ওদের টাকা কড়ি বাড়ি ঘর সব পাহারা দিয়ে মরছো খালি? বড় লোকদের পাহারাদার কুত্তা তুমি, পিশাচ একটা, পাঁচাটা চাকর। এই তোমাদের মতো বিচারক গদিতে আছে বলেই মায়ের বাচ্চাদের ধরে ধরে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয় মরতে।
1: না না না না, এ 20 টাকা জরিমানা হয়ে গেল, বাচ্চাটাকে দেখাও।
3: ইস, ছেঁড়া জামা? মোটেই না, ভালো জামাটা পরিয়ে দেবার সময় দিল না ওরা, শুয়োরে খোঁয়াড়ে রেখেছিল ওকে। শুয়োরটা কে তা তো বোঝাই যাচ্ছে, ছেলেটাকে কোথায় ফেলে গিয়েছিলে তুমি শুনি? কি এত বড় স্পর্ধা, ছোট লোক বদমাইশ ছেলে ধরা?
0: ধর্মাবতার ধর্মাবতার, আমার মক্কেলের মানসিক অবস্থার কথা বিবেচনা করে
1: ফরিয়াদি এবং আসামি, আদালত আপনাদের বক্তব্য শুনছে। সরকারি উকিল, একটা খড়ি নিয়ে এসো। হ্যাঁ, ওই মেঝেটার উপরে একটা গন্ডি আঁকো। হ্যাঁ, এবার ছেলেটাকে ওই গন্ডির মাঝখানে দাঁড় করাও। বা সোমা, ছেলেটার একটা হাত ধরো, আর সুবেদারনি আপনি অন্য হাত ধরুন। এবার আদালত বলছে যিনি বাচ্চাটাকে টেনে গন্ডির বাইরে আনতে পারবেন তিনি হবেন এই শিশুটির প্রকৃত মা।
0: ধর্মাবতার, আমার মক্কেলের গায়ে জোর কম।
1: কেন, ওনাকে তো দিব্যি হৃষ্টপুষ্ট মনে হচ্ছে। নিন, টানুন দুজনে একসাথে, এক দুই তিন। সোমা, তুমি টানলে না কেন?
3: আমি হাত ধরিনি।
1: যাগে যাগে, নিশ্চিত হবার জন্য পরীক্ষাটা আরেকবার করা যেতে পারে। উকিল মশাই, ছেলেটাকে গন্ডির মধ্যে রাখুন। এবার দুজন মা ছেলেটির এক একটা হাত ধরুন, দুজনে প্রাণপণে চেষ্টা করে ছেলেটাকে গন্ডির বাইরে আনবেন। এক দুই তিন।
0: আয় দেখুন হুজুর কার জয় হলো।
1: দেখলাম সুবেদারনি কেবল টানতে পারে। তা সোমা, তুমি কেন ওকে গন্ডি থেকে টেনে বার করে নিজের কাছে আনতে পারলে না?
3: হুজুর ক্ষমা করুন হুজুর, আমি ওকে মাতৃদুগ্ধ দিতে পারিনি, কিন্তু 2 বছর কোলে পিঠে করে আমি মানুষ করেছি।

0: হুজুর, হুজুর, সে কি ওকে ছিঁড়ে ফেলবার জন্যে? পারবো না, আমি তা কখনো পারবো না হুজুর।
1: ঠিক ঠিক,
0: আমি পারবো না।
1: সোমা, এই নাও সোমা, তোমার ছেলে। আজকের আদালত এই সিদ্ধান্ত দিল, তুমি হচ্ছ এই শিশুর প্রকৃত মা। তবে তবে সে কিছু বড় এই শহরে আর থেকো না। আপনারা আপনারা অনুগ্রহ করে এই বিচারকের প্রলোভনে পড়বেন না, আপনারাও সরে পড়ুন, নইলে মিথ্যা সাক্ষ্যের অপরাধে আপনাদের প্রত্যেকের ভয়ঙ্কর জরিমানা হবে। চলে যান, চলে যান, চলে যান।

বের্টোল্ড ব্রেখটের দি ককেশিয়ান চক সার্কেল নাটকের অনুপ্রেরণায় গন্ডি নাটকটির অভিনয় এইখানেই শেষ হল। নাটক বাদল সরকার, বিভিন্ন চরিত্রে রূপদান করলেন সূত্রধার দিলীপ ঘোষ, সুমন দেবরাজ রায়, কীর্তিচাঁদ অমর গাঙ্গুলি, কর্মচারী নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, দাদা দিলীপ রুদ্র, উমেদার অজিত গাঙ্গুলি, উকিল শুভাশিস মুখোপাধ্যায়, বর প্রবীর ভট্টাচার্য, খোঁড়া রমেন দে, মহারাজা মুকুল সরকার, বিপুল বর্মা, ডক্টর প্রকাশ নন্দী, উমেদারনি সুমিতা সান্নাল, বুড়ি মিতা চট্টোপাধ্যায় এবং সোমার চরিত্রে রূপদান করলেন শুক্লা বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায় ও ইউসুফ বেগ। বেতার নাট্য রূপায়ণ ও প্রযোজনা ডক্টর প্রকাশ নন্দী।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেনশর্মা। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজই কার্যকর হয়েছে। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পর কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একটি কর্মসূচি চালু করেছেন। মন্ত্রী নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সর্বস্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার আনতে এবং আন্তর্জাতিক সংঘাতের কার্যকর সমাধান করতে ব্যর্থ হওয়ার কারণে সংস্থার প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে বলে ভারত সতর্ক করেছে। রাষ্ট্রসংঘে বহুপাক্ষিকতাকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তোলা বিষয়ক এক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, চলতি সংঘাতগুলির ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ অর্থবহ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে 21 জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিয়েছে। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সর্বাধিক 2500 কর্মী সমর্থক নিয়ে সমাবেশ করা যাবে। এ ব্যাপারে পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। নির্বাচনী প্রচার পর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে সিআইডি আর তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো অভিষেক বেলা 12টার কিছুক্ষণ আগে বিধাননগর মহকুমা আদালতে হাজিরা দেন। এই উপলক্ষে আদালত চত্বরে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। কামধুনি নির্যাতিতার পরিবার আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতা দরবার কর্মসূচিতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই ঘটনার অপরাধীদের কঠোরতম সাজার দাবি জানিয়েছেন তারা। কামধুনির দুই প্রতিবাদী টুম্পা ও মৌসুমী কয়াল তাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু, বর্ষিয়ার নেতা মদন মিত্র তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। আজ সাংবাদিক সম্মেলনে তিনি মমতাপন্থী তৃণমূল কংগ্রেস ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিরোধী শিবিরে যোগ দেবার কথা ঘোষণা করেন। রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত সহ বিদ্রোহী বিধায়কদের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন তিনি। কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে 21 জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিয়েছে। দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত সর্বাধিক 2,500 কর্মী সমর্থক নিয়ে সমাবেশ করা যাবে। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হয়েছে। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়া উপলক্ষে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজের আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করা হবে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে জনগণের বিক্ষোভ আজ নিয়ে টানা 36 দিনে পড়ল। লাগাতার হিংসার মধ্যে হাজার হাজার মানুষ আজ রাউলকোটে সমবেত হয়েছেন। জনসভায় ভাষণে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জাকের নেতা সর্দার আম্মান খান অভিযোগ করেছেন যে পাকিস্তান গায়ের জোরে এই অঞ্চল দখল করে রেখেছে। ওড়িশার পুরীতে আগামীকাল ভগবান জগন্নাথের রথযাত্রার জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন। গতকাল পবিত্র নবযৌবন দর্শনের পর বার্ষিক এই রথযাত্রা উপলক্ষে বিস্তারিত ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: Well, studio clock এই মুহূর্তে বুঝছে 4:07 আর তুমি অমরজিৎ আর অঙ্কিতা শুনে শুনছো
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: ও সোনা, আর কিছু পারি চাই না পারি, এই একটা বিষয় কিন্তু আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড খুব ভালোভাবে বলতে পারি যে ঘড়ির সময়টা ঠিক কটা বেজেছে না বেজেছে। আমরা ডিজিটালি প্রচণ্ড স্যাভি হয়ে গেছি আর কি, কিন্তু সেটা

0: হলেও এই পুরোনো দিনের অতীতকে তো আমরা খুব একটা ভুলতে পারি না, সেই কারণের জন্যেই আজকে সেই বিষয়টা মাথায় রেখে কেন জানি না আমার পাশে বসে আছে সেটা ভেপু নিয়ে ঢুকছিল, কেন কি ব্যাপার কি
1: মানে স্যাভিটা কি জন্য আমি ফার্স্ট জানতে চাই, স্যাভি মানে কি?
0: স্যাভি টেক স্যাভি, ইউ ডোন্ট নো হোয়াট ইজ টেক স্যাভি?
1: আই রিয়েলি ডোন্ট নো। আমি যেটা মাঝে মধ্যে এমন এমন কথা বলে ফেলে যে আমার কিচ্ছু মাথার উপর দিয়ে সবকিছু বাইপাস হয়ে যায়, মানে কোনো কিছু মানে আমার মাথায় ঢোকে না, তোমার মাথায় ঢোকে কিনা জানি না, কিন্তু 9963659292 নাম্বারটা খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করতে পারো আজকে ক্যাফে কলকাতায় অবজিত আর অঙ্কিতাকে। কিন্তু আড্ডা টপিকটা একটু পরে বলবো,
0: একদমই তাই, আড্ডা টপিকটা একটু পরে বলবো, যদিও একটুখানি একটা হালকা হিন্টস তো দিয়ে দিয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, কেউ একজন যদি এরকম জোরে জোরে ভেঁপু বাজাতে বাজাতে ঢোকে তাহলে বোঝাই যায় আর কি, রথযাত্রার সামনে সমাগত, আহা কি ভালোই লাগছে, মনের মধ্যে যেন একটা বসন্ত, না বর্ষাকালে বসন্ত কি করে হবে, যাই হোক 4টে বেজে 8 মিনিট,
1: বর্ষাকালে বসন্ত হতেই পারে, অমরজিতের মনের যা ফুরফুরানি আজকে আমি দেখতে পাচ্ছি সেরকমই কিছু মনে হচ্ছে। আর যখন তোমাকে ও শোনা বলে শুনিয়েছে, মানে গানটা শোনাচ্ছিল, ডেফিনেটলি আমার মাথায় আরও একটা গান চলে এসেছিল, মানে অমরজিৎ যেটা করতেই পারে কিন্তু অন্য একটা মেয়ের নামে দোষারোপ করতে পারে, সেরকমই একদম।
0: কি কি কি কেন আবার তেনাদের নিয়ে কেন টানাটানি? আপাতত
1: নেহা কক্কর
0: আর
1: মিকা সিং কুমার শানু, এনাদের গলায় থাকলো তোমার জন্য গানটা, আর তুমি শুনতে থাকো আর অভিজিৎকে ভাবো যে ও কী সমস্ত করছে। ফিরে এসে আমরা বকবক করছি তোমার সঙ্গে আর আড্ডা টপিকটাও ডেফিনেটলি বলবো।

0: আপাতত তো যেটুকু বুঝতে পারছি যে লড়কি আর লড়কা আঁখ মারবে কিনা জানি না, কিন্তু জোর জবরদস্তি আবহাওয়া একটা আঁখ মারবে,
1: একদমই তাই,
0: খুব জোর মারবে।
1: মানে মাঝে মধ্যেই মেঘ আমাদের দিকে তাকাচ্ছে, ব্লিঙ্ক করছে আর বলছে।

0: কেমন? আর সে কিন্তু আমি পরক্ষণে দেখছি মানে পুরো ডাইনামিক ব্যবসায় পার আর কি, মানে
1: আনপ্রেডিক্টেবল। হঠাৎ আমি দেখলাম আজকে কোনো লজিক খুঁজে পেলাম না, কটকটা রোদ, কটকটা রোদ, বোনো মনে হলো গ্রীষ্মকাল চলে এসেছে।
0: এক্স্যাক্টলি।
1: তারপরে যেমনি বেরোচ্ছিলাম ও যেন তাক করে বসেছিল, যেই মুহূর্তে আমি বেরোচ্ছি স্টুডিওর জন্য সেই মুহূর্তে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, ছাতা ফাতা কিচ্ছু মানলো না, আমি পুরো ভিজে গেলাম, আমার ভালো লাগছে না।
0: মানে বিশ্বাস করো, এই যখন হেঁটে হেঁটে আসছিলাম না, মানে এই সামনেই রেড রোড যখন ক্রস করছিলাম তখন প্রচন্ড রোদ ছিল, তারপরে আমি একটু বাঁদিকে তাকালাম, আমি তোমাকে ফোন করলাম, তুমি তখন আমাকে বললে হ্যাঁ আমি আসছি, যেদিকটা দিয়ে তুমি আসছিলে সেদিকটা প্রচন্ড মেঘ ছিল। হ্যাঁ মানে কি আহ্বান,
1: ওই জন্য তুমি একটু মানে লেটের কথা বলতে চাইছো তো? না না, আমি ওরকম লেটে চলা মানুষ না, জিলিপি খেয়েছে, হ্যাঁ নিজে ভাঙা চোরা হলেও খেয়েছে, আমার জন্য নিয়ে আসেনি, এই জন্য আমি
0: জিলিপিটা ভাঙা চোরা ছিল। তুমি কি
1: আচ্ছা নিজেই বলেছে এইগুলো হচ্ছে লোকের সামনে এখন কি বলবো, মানে ব্যাপারটাকে ঠিক করার চেষ্টা করা। যাই হোক, কমলার সতর্কতা যে সমস্ত জায়গায় রয়েছে আজকের জন্য, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দার্জিলিং, জলপাইগুড়িতে, এই সমস্ত জায়গায় এত ভারী বৃষ্টিপাত হতে পারে যে অরেঞ্জ অ্যালার্ট তুমি জানোই। আর আগামীকাল অতি ভারী বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত বলা হচ্ছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান আর উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, দার্জিলিং, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকালও কমলা সতর্কতা রয়েছে। সো রথের মেলায় তুমি বেরোবে ঠিকই।
0: একদমই তাই, আমরা তো রথের মেলায় অবভিয়াসলি বেরোবো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে মাঝে মধ্যে বলে দিই তোমাদেরকে যে তোমরা শুনে নিয়েছো তো কোথায় কোথায় কি হতে পারে না হতে পারে, আমার পাশে একজন বসে আছে, বলছি শুনে নিয়েছো কোথায় কোথায় কি হতে পারে না হতে পারে, এই যে কমলা সতর্কতার কথা বলছিলে, বর্ষার মধ্যে এইভাবে মানে বুঝতেই পারছো আর কি, হ্যাঁ মানে এইভাবে এইরকম বর্ষার মধ্যে তোমার বেরোনোটা আমার মনে হয় ঠিক হবে না আর কি। হ্যাঁ কলকাতাতেই থেকে যাও, তাতে আমার মনে হয় সেফ থাকবে।
1: আচ্ছা আমি সেফ বেরোবো, কোনো চাপ নেই, তুমি আপাতত শোনো আমার সঙ্গে, কাদা জল সমস্ত কিছু মেখে আর সঙ্গে তোমার সঙ্গে থাকবে অনির্বাণ ভট্টাচার্য, দেবরাজ, সবাই থাকবে, কোনো চিন্তা করো না, ওর যেতে থাকবে, এই টুকটাক করে নাচ গান সব চালাবে।
0: আশার আলোটা নিভে যেতে বসেছিল, একটু নিভে যেতে যেতে ও আবার জ্বলে উঠলো আর কি। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর রিকগনাইজ করার জন্য।
1: আর এই রিকগনাইজ করে তোমায় বলতে চাই, গান শোনো, ফিরে আসি ক্যাফে কলকাতা নিয়ে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা,
1: এই মোটামুটি 14 তারিখ থেকে যে ট্যাবলো আমরা মোটামুটি শহর এবং শহরতলিতে দেখতে পাচ্ছি, মানে তোমরা সবাই জানো 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত অরণ্য সপ্তাহ পালন হচ্ছে, এবং সেইখানে যে ট্যাবলো বেরিয়েছে সেখানে না অনেকটা তোমার মতো মুখ আমি একজনকে দেখেছি।
2: তাও ভালো, আমি ভাবলাম হাতির মতো কেউ একজন এসছে এই সমস্ত বলবে হয়তো, মানে ভালো কথা তো খুব একটা তুমি আমার নামে বলো না।
1: কে
2: তুমি আমার নামে ভালো কথা বলো, এটা যদি লোকজন বলে
1: ট্যাবলো এই যে এই যে এত সুন্দর একটা রয়েছে আর তোমাকে তার সঙ্গে তুলনা করলে আমার ভালো লাগলো না।
2: তুমি কি বলতে চাইছো বিবরণটা দাও, লোকে বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি না, সরাসরি বিবরণ দাও।
1: ওই যে গাছের সঙ্গে যে মিকি মাউসটাকে আটকানো হয়েছে না, ওই মিকি মাউসটা যেভাবে তাকাচ্ছিল তুমি এখন ঠিক আমাদেরকে সেইভাবেই তাকাচ্ছ, আগে ভালো লাগছে কিন্তু।
2: ভালো ভালো, মিকি মাউস হতে আমি রাজি, কোনো চাপ নেই, মিকি মাউস হতে আমার ভালো লাগে।
1: আমি জানতাম তুমি এই কথাটাই বলবে আর কি। যাই হোক, মেলা চলে এসেছে না, ওই কারণের জন্য মনটা ফুরফুরে হয়ে গেছে আর কি, বুঝতে পেরেছো তো। এবং রাত পোহালেই মানে আর জাস্ট একটা রাতের অপেক্ষা, এবং তারপরেই কিন্তু 16 তারিখ, মানেই তোমরা জানো এটা কিন্তু ছুটি রয়েছে, এবং ছুটি মানেই বাড়িতে প্রচুর ভালো ভালো

0: দেওয়া সেটা তো আমরা জানি, কিন্তু এই ছুটির একটা আলাদা ধরনের মাহাত্ম রয়েছে, সেটা হচ্ছে আমাদের ওই পুরনো নস্টালজিয়া আবার এক বছর পর ব্যাক করেছে। ইয়েস, সেই কাদা প্যাচ প্যাচে সেই বৃষ্টি এবং তার মধ্যে কিন্তু রথের মেলা, মানে আমাদের সেই ছোটবেলায় যেরকম আর এসে আসতো না তোমার দেখা সেরা মেলা, সেই রকম একটা।
1: মানে তুমি কি বলতে চাইছো, মানে সেরা মেলায় গিয়ে তুমি কি মানে পাঁপড় ভাজা খেতে চাও, জিলিপি খেতে চাও?
0: দেখো, আর কিছু করি না করি রথের মেলায় গিয়ে কিন্তু দুটো জিনিস করতেই হবে, এই যে জিলিপির কথাটা তোমাকে যেটা বললাম,
1: আর রথের দড়ি ধরে টেনে একটা চাপা চিনি কলা প্রসাদ হিসেবে নিয়ে আসতে হবে বাড়িতে, ওটা আমার খুব ভালো লাগে।
0: একদম,
1: জগন্নাথকে আমি ছুঁয়ে নিয়েছি, হয়ে গেল।
0: একদমই তাই। তো আজকে 9903653992 যখন তোমার জন্য আমরা খুলে রেখেছি, তাহলে বরঞ্চ এই বিষয়ে তোমার সঙ্গে কথা হোক, শুধুমাত্র আমরাই বা কেন বলবো। 9903653992 তে আজকে রাত পোহালেই রথ, জানিয়ে দাও তোমার ওখানে কেমনভাবে কি রথ হচ্ছে না হচ্ছে, তোমার রথ নিয়ে নস্টালজিয়া মোটামুটি ছোট করে একটা সুন্দর মেসেজ সাজিয়ে আমাদেরকে পাঠিয়ে দাও, এবং অঙ্কিতা সেটা সুন্দর করে পড়ে দেবে, বলে দিয়েছে আমাদেরকে।
1: একদম, 9903653992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করতে একদম ভুলো না, মানে ভুলবে না, আমি জানি তবুও নাম্বারটা আরেকবার বলে দিলাম। আর 107 FM রেনবোর ইনস্টা হ্যান্ডেল, যদি এখনো ঢুঁ না মেরে থাকো গিয়ে দেখতে পারো, ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। কিন্তু আপাতত অমরজিৎ বলতে চাই যে কোথাও একটা উড়ে ফুড়ে বেড়াতে চাইছে, ও মোদ্দা কথা সেখানে মেটে গেছে, তো আমরাও জয়েন করে যাই।
0: আমি এখানে কাউকে নেব না, শুধুমাত্র আমি মিটাই, ব্যাপার আছে না।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
2: FM রেইনবোতে। ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।
3: ¶¶

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতায়, মানে দুজনে একসঙ্গে বলতে চাইছিলাম, আমরা দুজন লড়াই করছিলাম রীতিমত। হ্যাঁ, একটু বলতে ক্ষতি নেই, এগুলো অফিয়ার মাঝে মধ্যে চলে। অ্যাকচুয়ালি অমরজিৎ যখন থাকে আর কি, ওর সঙ্গে থাকার জন্য বিশাল মজাও হয়, আনন্দ হয়, তেমন একটা মানে কি বলবো, একটা হয় না ছোটোবেলায় একটা কিচিরমিচির ঝগড়াঝাটির একটা ব্যাপার থাকে, সেই জিনিসটা ফিরে পাই।
2: মানে ওই যে নস্টালজিয়ার কথাটা বারবার বললে, মানে একটু উস্কে দেওয়ার মতো ব্যাপার স্যাপার আর কি। আরও একবার মনে করিয়ে দিই, যারা একটু পরে টিউন করেছো, 4:30 পর যারা টিউন করেছো 107 FM রেইনবো, তাদেরকে বলে দিই যে রাত পোহালেই রথ, দিস ইজ দ্য টপিক, এবং 9903653992 ইজ ফর ইউ, এই নাম্বারে কিন্তু তুমি আমাদেরকে মেসেজ করে দিতে পারো। রাত পোহালেই রথ, কেমন ভাবে রথে কি প্ল্যান রয়েছে তোমার, কি হচ্ছে না হচ্ছে তোমার এলাকার পরিস্থিতি, সেটাও কিন্তু তুমি আমাদেরকে জানিয়ে দাও।
1: হ্যাঁ, মানে বেশি বড় করবে না। হ্যাঁ, মানে ওই অজিত যেরকম বলছে, ও আর কি এক একজনের জন্য একটা রচনা বলে দিল। এই শরৎ তো 10 মিনিট সময় দিয়েছি রচনা লেখো, তুমি তো 1 ঘন্টা সময় পেয়ে যাচ্ছ, তো তুমি ভাবলে হয়তো অনেক বড় রচনা লিখবো, এরকম কিছু করো না প্লিজ। 2-3 লাইনে লিখে পাঠিয়ে দাও 9903653992, তাই তো?
2: একদম তাই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমাদের এই নাম্বারটা এবং তোমাদের যখন মেসেজ আসে আমাদের কিন্তু বেশ ভালো লাগে। আর একজন আমাদেরকে অলরেডি মেসেজ করে দিয়েছে, প্রোগ্রাম শুনছি খুব ভালো লাগছে, কিন্তু সরি, নাম এবং লোকেশন না লিখলে কি করে তোমার নামটা বলবো বলো তো?
1: এই যে নাম লোকেশন তোমার জানার দরকার নেই, বৃষ্টি যখন নামে, বৃষ্টির কোনো নাম জানো তুমি, কখন কিরকম অসময় বৃষ্টি তো যখন তখন নেমে আসে।
2: একদম তাই।
1: তুমি কি কখনো বৃষ্টির সঙ্গে রোম্যান্স করেছো, মানে বৃষ্টি হচ্ছে তোমার একটু রোমান্টিক মুড?
2: আমার বিশ্বাস করো, এত বছরের লাইফে বৃষ্টি বলে কোনো এক্স ছিল না, মানে কি করে, মানে কেন কেন?
1: আসলে মানুষজন বড্ড বেশি চালাক হয়ে গেছে, এইটা তো মেইন সমস্যা। অত চালাকি ধার ধারতে চাই না আমরা, ফিরে এসে বর্ষার শহর কলকাতা নিয়ে আমরা নানান ধরনের আড্ডা দেবো। আর ততক্ষণের জন্য তুমি দেখো তো চুই চুই করে তোমার মুখে এরকম করে বৃষ্টির জল পড়েছে, নাকি তুমি আনন্দটাকে উপভোগ করেছো কাগজের নৌকো ভাসিয়ে?
3: চুই চুই চুই চুই চুই চুই চুই চুই চুই।

0: আগে হ্যাঁ এটাই বলছিলাম যে এই ছোটবেলার যে আনন্দ, মেঘরাজা এসছে, নীল নবগণে আসার গগনে তিল ঠাইয়ার নাহিরে, ও গাছ তোরা যাসনে ঘরের বাইরে।
1: আমি এই কথাটাই বলেছিলাম, আমি এই কথাটাই বলেছিলাম একটু আগে, আজকে ঘরের বাইরে যেও না, এই কথাটাই বলেছিলাম আগে। সে আর কি করে শুনবে, বৃষ্টির মধ্যে কি সমস্ত প্ল্যান ফ্যান করে রেখেছেন,
0: শোনো শোনো
1: নাকি উত্তরবঙ্গ, বাবা ভাবাই যাচ্ছে
0: উত্তরবঙ্গে যাব, ঠিক আছে। মানে ওর না হেভি অ্যাকচুয়ালি ইস্পিস করছে, ভাল লাগছে না, নিজে তো কলকাতার মধ্যে বসে রয়েছে, কোথাও যেতে পারছে না, সেই কারণে বলছে আমাকে উত্তরবঙ্গ না যেতে। আরে উত্তরবঙ্গ এখন ডুয়ার্স সেজে উঠেছে, আরে দেখার মতো, মানে ডুয়ার্স ইজ মানে লাইক রানী তুমি বলতে পারো। তো সেখানে গিয়ে তুমি যখন চারপাশ দেখবে, সেখানে ছবি তুলবে, অজিতের ফোনটা খুব ভালো কিন্তু, হ্যাঁ না আমি বলছি না তোমার ফোন কেউ চুরি করে নেবে না, চিন্তা করো, ফোনটা ভালো ভালো ভালো ছবি ওঠে, একটু রিলস করা যায়, তো এই ব্যাপারটাই দমরা যায়, আর কি চাই।
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে এত সুন্দর করে এই যে আমার প্রমোশনটা হয়ে গেল আর কি, এই যে প্রমোশনাল ব্যাপার স্যাপার, যাই হোক গিভ মি $1, কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে যে আমাদের কাছে কিন্তু মেসেজ চলে এসেছে, সৌভিক সরকার কসবা হালতু থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ, আমাদের এখানে কসবা বলে রথের মেলা খুব বিখ্যাত, মেলা বসে দু সপ্তাহের উপরে চলে, এখানে বড় একটা রথ আছে, আর রথের দিন উইকেন্ডে খুব ভিড় হয়, এবং তার সঙ্গে পাঁপড় ভাজা, জিলিপি, ভুট্টা, আইসক্রিম, মোমো, ঘুগনি সমস্ত কিছু আছে, আর গাছ বিক্রি হয়, তারা গাছ এই সময় সবাই কেনে, আর আমি পাঁপড় ভাজা আর জিলিপির আকর্ষণে কিন্তু মেলায় যাই।

0: এই তো আমার দলে পাল্লা ভারী হচ্ছে আস্তে আস্তে। শোনো,
1: পাল্লা তুমি ভারী করো, কোনো অসুবিধা নেই, আমরা কেউ বলিনি তোমার পাল্লা ভারী না করতে। কে বলেছে তুমি পাল্লা ভারী করো? তোমার দলে লোক আসছে এবং সত্যি গাছ লাগানোর যথেষ্ট প্রয়োজন রয়েছে। এখন যেরকম ওয়েদার, মানে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, প্রচণ্ড রকম গরম বেড়ে গেছে। আমরা যেহেতু ফ্ল্যাট, বড় বড় মাকান যাকে বলে, সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি, অনেক হাই টাওয়ার বিল্ডিং দেখতে পাচ্ছি, তার পরিবর্তে কিন্তু সেই পরিমাণ গাছ দেখতে পাচ্ছি না। গাছ কেটে ফেলা হচ্ছে, মানুষের মধ্যে এই সেন্সটা কমে যাচ্ছে যে গাছের জন্যে কিন্তু আমরা বেঁচে থাকি, মানে ব্রিদিং যে এসেন্স বা লাইসেন্স যদি তুমি বলো আমাদের বেঁচে থাকার, তাহলে কিন্তু
0: কি ভালো একটা শব্দ শুনলাম, বিশ্বাস করো, ব্রিদিং লাইসেন্স। ব্রিদিং লাইসেন্স মানে হয়তো দেখা গেল তুমি রাস্তা দিয়ে তোমার দুপা বা চার পা নিয়ে যাচ্ছ আর কি, মানে ব্যাপারটা তো আর ওরকম নয়, মানে এখন সবারই থাকে আর কি, মানে এক্সট্রা দুটো থাকে না, মানে ওই যে দুপে বা চার পেয়ে যে যানটা তোমার রয়েছে সেইখানে তোমাকে হঠাৎ করে হয়তো দেখা গেলো রাস্তা ইন্টারসেপ্ট করা হলো এবং বলা হলো তোমার ব্রিদিং লাইসেন্সটা দেখাও, ব্যাপারটা কেমন
1: জায়গা এরকমই হবে। তুমি চিন্তা করো না, তুমি যদি ইন্টারস্টেলার দেখতে পারো, যদি তুমি মানে আরও কিছু সিনেমাস আমাদের কাছে আছে হলিউড অবভিয়াসলি হিট করেছে, যেগুলো মানে আমরা ভাবতে পারি না, হয়তো স্বপ্নের ভেতর স্বপ্ন কিংবা 5D ডাইমেনশন ওয়ার্ল্ড আমরা দেখতে পাই, যদি এটা হতে পারে, সেখানেও দেখানো হয়েছিল কিন্তু অক্সিজেনের প্রবলেম হচ্ছিল মানুষের লিটারালি, তো এটা হতেই পারে, মানে এটার কোনো মানে তুমি ভাবতেই পারো কালকে গিয়ে তোমায় বললো তোমার ব্রিদিং লাইসেন্সটা আছে কিনা, কারণ যদি গাছটা না লাগাই, মানে এক একটা গাছ নিয়ে ঘুরছি এরকম আমি একটা ইমাজিনারি দেখতে পাচ্ছি যে গাছটার থেকে অক্সিজেনটা আসছে, আমি মাস্ক পরে নিচ্ছি।
0: ও তুমি আবার এটা দেখতেও পাচ্ছ, অক্সিজেন তোমার দিকে আসছে, হাই হ্যালো আই এম অক্সিজেন, এরকম ভাবে আসছে।
1: অমরজিৎ আমার কথা সিরিয়াসলি নেবে না, তুমি যদি সিরিয়াসলি নিতে চাও তাহলে ডেফিনেটলি গাছটাছ বোনো।
0: দেখো দেখো দেখো কি রকম কন্ট্রাডিকশন, দেখো একটু আগেই বললো অক্সিজেন আমার দিকে ধেয়ে আসছিল আমি যেটা দেখতে পাচ্ছিলাম, আর এখন আমাকে বললো অমরজিতের কথা সিরিয়াসলি একদম নিও না, মানে আই এম জাস্ট জোকিং।
1: কারণ ও পাশ থেকে যেইভাবে কথাগুলো বললো আমার খুব একটা বলার কিছু নেই, যাই হোক ছাড়ো, আমি
0: কিন্তু তোমাকে বলার জন্য একটা অলরেডি ফোন দিয়ে দিয়েছি।
1: হ্যাঁ, আমি সেই ফোনটা নিয়ে অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি আর আমাকে ইন্টারাপ্ট করেই যাচ্ছে। এই কনসুটিটা আমাদের চলবে 6:30 অবধি, কোনো চাপ নিও না, কিন্তু হ্যাঁ আপাতত রজত বিশ্বাসের মেসেজ আমার কাছে খোলা রয়েছে। ছোট থেকেই প্রত্যেকবার রথের মেলায় যাই, রথের মেলায় জিলিপি আর পাঁপড় ভাজা মাস্ট, যতই অন্য খাবার থাকুক আমাদের এখানে বানপুর মাঝদিয়ায় ভালো মেলা হয় রথের। প্রত্যেকবার যে কোনো এক জায়গায় যাই, আবার হয়তো কাল এক জায়গায় উল্টো রথে অন্য জায়গায় আরেক জায়গায় যাব। আচ্ছা, মানে রথ নিয়ে কিন্তু ভালো
0: জায়গাটা কিন্তু আমাদের একবার ভিজিট করতে হবে। রজত অনেক সুন্দর করে আমাদের একটা জায়গার কথা বলে দিয়েছে যেখানে খুব সুন্দর রথ হয়, তো বলছি যে অত দূর না গিয়ে যদি
1: ব্যাপারটা বলা
0: চলে না, ওই কারণের জন্য যাই হোক আমরা যখন স্টুডিওতে আছি আমাদের এইটুকু হলেই আমাদের চলবে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো
2: ফ্ল্যাশব্যাক সং।
3: 1994 আজকের দিনে, মানে প্রায় 22 বছর কমপ্লিট করলো এই সিনেমাটা, 1942 আ লাভ স্টোরি। সে উপলক্ষে আজকের ফ্ল্যাশব্যাক তোমার জন্য।

0: সিরিয়াসলি বলতে গেলে সেই নাইনটিজের সময়, অর্থাৎ সেই নাইনটিজের মাঝামাঝি সময়, যে সময় কিন্তু রিলিজ করেছিল এই সিনেমা 1942 আ লাভ স্টোরি। এবং এত বছর পরে আরও একবার 107 FM রেনবোর ফ্ল্যাশব্যাকে ফিরে দেখার কারণ হচ্ছে ঠিক আজকের দিনে 15th of July 1994 কিন্তু রিলিজ করেছিল এই ছবি। এবং সব থেকে বড় কথা হচ্ছে তার সঙ্গে আরও একটা পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় পঞ্চমদা অর্থাৎ আরডি বর্মন, রাহুল দেব বর্মনের শেষ কাজ ছিল কিন্তু এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক।
1: হ্যাঁ, মানে এই ছবির কম্পোজিশন সমস্ত কিছু ওনার করা। আর এই গানটা, যে গানটা শুনলে যাবে, ডাক্তারজির লেখা একটি গান। 4th of January আরডি বর্মন স্যার আমাদের ছেড়ে চলে গেছিলেন, যাক আমরা দুঃখে যাব না, কিন্তু আমাদের বলার উদ্দেশ্য এটা তার লাস্ট কাজ বলিউডে, তাই তো?
0: একদমই তাই। আর তার সঙ্গে তোমাকে আরো একবার মনে করিয়ে দেবো 9903653992 তে কিন্তু তোমার মেসেজ আমাদের হাতে রয়েছে, চট করে একটা মেসেজ পড়ে দেবো।
1: এই তুমি মেসেজ পড়বে না, একটা দারুণ সুন্দর তোমাকে ধামাকাদার গল্প শোনানোর আছে না, দাদা গল্পটাই সেই শোনাবো, তুমি মেসেজ পড়ো।
0: একদমই তাই। অমরজি দাদা ভাই, অঙ্কিতা দিদি ভাইকে জানাই আমার রথের আগাম শুভেচ্ছা। আমাদের এখানে গোপাল দেব রথে চাপেন, আর দড়ি টানার আবেগ আর মজাই আলাদা। রথ মানেই নস্টালজিয়া। মেলাতে আমাদের গ্রামের বুড়ো দাদুর মাথা নড়া গোয়ালিনী নানা রকম পুতুলের যে সমাহার হয় সেগুলো কিন্তু রথের মেলাতেই দেখতে পাওয়া যায়। এরই মধ্যে লুকিয়ে আছে একটা ভালোবাসার ছোঁয়া, সেখানে গিয়ে যদি তার দেখা পাওয়া যায়, সঙ্গে পাপড় আর জিলেপি মুখে দিয়ে আড্ডা, বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস। সিক্রেট ওপেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে অঙ্কিতা,
1: সিক্রেটগুলো ওপেন হতে থাক, আর আমাদের আড্ডাও তো চলতে থাকবে ঠিক 6:30 অবধি। কিন্তু আপাতত একটা ছোট্ট নিউজ ব্রেকে যাবো গানের ওপারে, তারপর 5:50 আবার ফিরে আসবো, রাইট?
0: ইয়েস।
1: টিল দেন তুমি রথের মেলায় নাচ করতে থাকো আমাদের সঙ্গে, এইভাবেই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের প্রযুক্তি ও শিল্পক্ষেত্রকে চাঙা করতে দুটি বড় অঙ্কের আর্থিক প্যাকেজে অনুমোদন দিয়েছে। এই লক্ষ্যে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এর জন্য বাজেট বরাদ্দ ধরা হয়েছে 1,27,500 কোটি টাকা। পাশাপাশি দেশে মোবাইল উৎপাদন বৃদ্ধিতে আগামী 5 বছরের জন্য 62,500 কোটি টাকার একটি প্রকল্পও অনুমোদন করা হয়েছে। সার উৎপাদনে দেশকে আত্মনির্ভর করতে নতুন জাতীয় ইউরিয়া বিনিয়োগ নীতি 2026-এ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দেশে নতুন গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা তৈরি সহজ হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজের বৃহত্তর কল্যাণে আয়ুর্বেদের অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে নেবার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, কেন্দ্রীয় আয়ুর্বেদ ও যোগকে নতুন করে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। আয়ুর্বেদের প্রাচীন ঐতিহ্যকে বৈজ্ঞানিক মানে করে তোলার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তারও ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে জনগণের বিক্ষোভ আজ নিয়ে টানা 36 দিনে পড়ল। লাগাতার হিংসার মধ্যেই হাজার হাজার মানুষ আজ রাওলকোটে সমবেত হয়েছেন। জনসভায় ভাষণে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জাকের নেতা সর্দার আম্মান খান অভিযোগ করেছেন, পাকিস্তান গায়ের জোরে এই অঞ্চল দখল করে রেখেছে। বর্ষিয়ান নেতা মদন মিত্র তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। আজ সাংবাদিক সম্মেলনে তিনি মমতাপন্থী তৃণমূল কংগ্রেস ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিরোধী শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতারা ঋতব্রত সহ বিরোধী বিধায়কদের সঙ্গে আজ সাক্ষাৎ করেন তিনি। দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: पीएम जय अब गरीबों की जय बन गई है।
3: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं, अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 1.25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
4: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: गाने बाजू मोनेर रेडियो सुनछो 107 एफएम रेनबो, सात सुरे सारा दिन, सात सुरे सारा दिन।
5: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: Yes, yes, yes. It's only pyar je karone ami Amarjit mane ha Ankita Amarjit tomar kache bar bar phire phire asche ebong sare chota obdi thakbe kotha diyeche ajke din ta tumhare na mane ajka sham tumhare na erokom type er ekta byapar niye cafe kolkata diye aro ekbar hajir hoye gechi 107 fm rainbowte অঙ্কিতা অজিত আর আমাদের হাতে রয়েছে তোমাকে যেই কথাটা বলা হয়েছিল যে রাত পোহালেই রট। এবার এটা ভাবলেই তোমার মাথায় কি আসে, দু তিন লাইনের ছোট্ট করে লিখে পাঠিয়ে দাও। সেটাই একজন লিখে পাঠিয়েছে, এতগুলো রচনা লিখেছে। ভাই ভাই ভাই আমি পড়ছি পড়ছি ধীরে সুস্থে। আচ্ছা, প্রথমজন লিখেছেন হচ্ছেন সুভাষ চক্রবর্তী। সুভাষ চক্রবর্তী কি লিখছেন দেখি, অনেকগুলো মেসেজ চলে এসেছে আমার কাছে। হ্যাঁ, ছোটবেলায় বাবার সাথে রথের মেলায় যেতাম, মেলায় বিক্রি হওয়া খেলনা গাড়ি ও মাটির পুতুল কিনে বাড়ি ফিরতাম। সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে।
3: একদমই তাই, এরকম ভাবে কিন্তু আরো অনেক কিছু মেলার মধ্যে বিক্রি হয়। এবং স্পেশালি হয় না ওই একটা দোকান থাকে যেখানে অনেক কিছু বেলনা পিঁড়ি এই সমস্ত সব বিক্রি টিক্রি হয়।
2: হ্যাঁ, ওগুলো নিয়ে এসে আমার যদি পিঠে আমি ভাঙতে চাই, এটাই ব্যাপার।
3: আমি জানতাম তো, আমি জানতাম যে তোমাকে বলা মানে ওই একটা বাংলা প্রবাদ আছে না, খাল কেটে কুমির আনা। এবার ওই প্রবাদটাই ওখান থেকে কুমির তুলে দিয়ে খাল কেটে অঙ্কিতা আনা, ব্যাপারটা এরকম হয়ে যাবে।
2: তুমি এরকম বলছো, আর এদিকে তোমার আরেকজন নামকরণ করে দিয়েছে, তোমার নাম দেওয়া হয়েছে টনিক।
3: ও মা, তাই নাকি? এই নামটা আমার বেশ ভালো লাগে আর কি।
2: ব্র্যাকেটে টনিক, কিসের টনিক গো?
3: ও টনিক, ব্যাপারটা ওই টনিক আর কি।
2: আচ্ছা, তো অঙ্কিতা দিদি ভাই, তখন ছিল কলেজ লাইফ, আমরা দুই বন্ধু মিলে শ্রীরামপুরে মহেশের রথে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল রথ টানা, ভিড় ঠেলে রথের দড়িতে হাত দিতেই ভিড়ের মধ্যে হঠাৎ এমন একটা হ্যাচকা টান এলো যে আমরা দুই বন্ধু দুদিকে ছিটকে গেলাম। অনেক খোঁজাখুঁজি করে তখন বন্ধুকে খুঁজে পেয়েছিলাম। আজ বাড়ির কাছে রথ হয়, আজও রথের দড়িতে হাতে হাত দিয়ে ইচ্ছে হয় ওই যে হ্যাচকা টান কোথায় গিয়ে পড়বো জানি না, তাই এই বয়সে আর হাত দিই না। খুব ভালো থাকো তোমরা সবাই। আর উত্তম দালাল মনসাতলা থেকে এটা লিখে পাঠিয়েছেন, এই যে লিটারেলি ছিটকে পড়লে মেলায় খুঁজে পাওয়ার জন্য তখন একটা হতো, অমুক জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপনার বন্ধু, নামটা বলে দিল, তিনি হারিয়ে গিয়েছেন।
3: বলছি কি, এইরকম ভাবে যদি কোনো একবার আমার নাম বলা হতো তাহলে অনেক আমার এক্সট্রা একসাথে খোঁজা শুরু করে দিত আর কি। ভাগ্যিস নামটা কখনো বলেনি।
2: তোমার এক্সট্রা খুঁজে যে গণধোলাইটা তোমার প্রতি একটা চালু করতো আর কি, তারপরে আর কিছু বলার নেই,
3: তাই নাকি? একটু মায়া নেই না, মানে একটু মানুষ পড়ে টড়ে গেলে যাই হোক, মর্দ কো কভি দর্দ নেই হতা, দম তো দিখা যা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: উমা, উমা, আই এম টকিং অ্যাবাউট উমা। কী শুনছিলে? উমা বলছি, আসলে ব্যাপারটা হচ্ছে কি, একটু চেপে বললে মাঝে মাঝে যে শোনার প্রবলেম হয় সে আমি জানি, কিন্তু আমি তো বলছিলাম হুমা কুরেশির কথা। ইয়াস, ছুটির দিনে কিন্তু হল ভিজিট করেছিলেন এবং সেখানে একটা দারুণ কিন্তু সাড়া পেয়েছেন। কেন সাড়া পেয়েছেন? তার কারণ হচ্ছে বেবি ডু আই ডু, এই সিনেমায় কিন্তু তিনি অভিনয় করেছেন এবং তার জন্যে কিন্তু তিনি কলকাতা, আমাদের এই শহর কলকাতা কনেকশন নিয়ে প্রচণ্ড আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। কারণ তিনি যখন দেখেছেন যে ছুটির দিনে হল ভিজিট করতে গেছেন, সেই হলে হাউসফুল অডিয়েন্স দেখে মন জাস্ট খুশিতে ভরে গিয়েছিল। এবং আমাদের এই শহর কলকাতা মানেই, যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই যে শহর কলকাতায় কেমন সাড়া পেলেন, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে আমাদের শহর কলকাতা শুনলেই মনে হয় ভালো ভালো খাবার দাবার, সিনেমা, সাহিত্য, এই সব কিছু, এবং তার মধ্যে স্পেশালি দুটো বাঙালি খাবার, একটা হচ্ছে আলু পোস্ত বেগুন ভাজা এবং তার পাশাপাশি ইলিশ মাছ, তার নাকি খুব প্রিয়। কাঁটা বেছে খেতে পারো এখনো পর্যন্ত?
2: শোনো শোনো, এগুলো বলার কোনো দরকার নেই। হ্যাঁ, শুধু ইলিশ মাছ বলতে হবে না, আমাদের চিংড়ি কিসের কঙ্গ, ইভেন তুমি যদি বলো কাতলা মাছের মানে ভাপা, যদি বলি আজকে ধরো ভেটকির ভাপা, তারপরে সর্ষে ইলিশ, ইলিশ মাছ যখন বললে ইলিশ মাছের ভাজা ইলিশ আর তার তেল দিয়ে যে গরম গরম ভাত মেখে খেতে কি মজা। ইলিশ মাছের পাতলা ঝোলও ভাল লাগে, আমার খুব ভাল লাগে, মানে কিছু করার নেই, ইলিশটা দেখতে না কেমন হাসি আছে, এটা সুন্দর ব্যাপার হয় না যে আমার মতো আর কি, ইলিশটা অনেকটা সুন্দর, তোমার মতো নয়
1: বলছি।

0: ব্যাপারটা হচ্ছে যে এত সুন্দর যখন মেনুটা বললে, বলছি এগুলো সব পরপর থাকবে, মানে কেন সেটা জিজ্ঞেস করো না, মানে অনেকগুলো পদের কথা বললে তো কেমন।
1: আমি তোমাকে একটা দিনের ফ্যান্টাসি কথা বলেছি, যদি বলা হয় যে আজকে রাজা হলো ইলিশ, তাহলে ইলিশ দিয়ে কি কি হতে পারে সেটা তোমায় বলেছি, কিন্তু তোমাকে লিখতে হবে রাত পোহালেই রথ, তার উপর 2-3 লাইন, কিন্তু সময় কিন্তু আমাদের কাছে আর 10 মিনিটের থেকে বেশি দিতে পারবো না, পরের টপিকে যেতে হবে, সেটা তো মজা আছে নাকি, মানে পরের 1 ঘন্টার জন্য আরেকটা টপিক রয়েছে তোমার জন্য। আপাতত অনেকগুলো মেসেজ জমা হয়েছে, আর তার সঙ্গে তোমাকে আরেকটা গল্প বলতে চাইছিলাম, তখন বললাম যে একটা সুখবর দেবো, সুখবর দিতে গিয়ে বললাম
0: মানে অনেকগুলো পদ এইরকম ভাবে তোমার লিস্টের মধ্যে আসছে, এরকম কোন সুখবর কি?
1: অমুচি যেভাবে এক্সপ্রেশন দিল এখানে বসে, আমি যদি তোমাকে দেখাতে পারতাম তুমি তার যে কি তর্জমা করতে, মানে তার এক্সপ্লেনেশন কি দাঁড়াতো আমি বলতে পারছি না।
0: যাই হোক,
1: আমি ফিরে যাচ্ছি আমার গল্পে। 1942 আ লাভ স্টোরি, যেমন আমরা বলছিলাম যে আজকে দিনে রিলিজ করেছে 15th of July, আর মোটামুটি প্রায় বলতে গেলে 22 বছর আগে রিলিজ করেছিল। 15 বছর আগে আরও একটা মুভি রিলিজ করেছে, অ্যান্ড সেই মুভিটা প্রচণ্ড ফাটাফাটি, এই কারণে অনেক নায়িকা অনেক নায়ক, এবং তো ওই সিনেমাটায় তুমি যদি দেখতে পাও, তোমার পকেটে যদি পয়সা থাকে তুমি স্পেন থেকে শুরু করো কোথায় না ঘুরতে পারো, মানে তুমি স্কাই ডাইভিং করতে পারো, তুমি সমুদ্রের তলায় ডুবুরি হতে পারো, যা খুশি তুমি করতে পারো লাইফে, কিন্তু পকেটে তোমার টাকা থাকা চাই।
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই বিশ্বকাপের হাওয়া লেগে গেছে তো গায়ে, ওই কারণের জন্য স্পেন নামটা আগে এসেছে আর কি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি
1: স্পেনের কথা কেন বলেছি, লোকে একটু পরে বুঝতে পারবে, কারণ সিনেমাটার নাম আর যাই হোক তুমি তো জানো, জিন্দেগি মিলেগি না দুবারা।

0: বলছি কি, এটা খুব সুন্দর, মানে এটা অদ্ভুত রকম একটা মেসেজ পেয়ে গেছি আর কি। হ্যাঁ, বলছি আমাদের এখানে 3+4 জায়গায় রথ হয়। মানে 3+4 মানে কি 7 নাকি 3.4, মানে 3-4 জায়গায় হয়?
1: 3-4 জায়গায় হয়, ব্যাপারটা ছিল এটাই। প্লাসটা বসে গেছে,
0: এই বুঝলাম আর কি, তুমি বুঝিয়ে দিলে সুন্দর করে।
1: আমি এদেরকে কানেক্ট করতে পারি, রিলেট করতে পারি, তুমি পারো না মানে আমার সাথে। তুমি তো বুঝতেই পারছো, অফ এয়ার এখন টানা 5
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, 3+4 লেখা আছে, তো আমি G+4 দেখেও বুঝতো, এই কারণের জন্য 3+4 ব্যাপারটা ঠিক নিতে পারলাম না।
1: গত জন্মে তুমি প্রমোটার ছিলে,
0: যাই হোক সেই বিষয়ে আমি আর নতুন করে আইডেন্টিটি দিতে চাই না। তবে আমার ভালো লাগে কুলডাঙ্গা বাজারের রথ, সেই রাস্তায় জল কাদা, সঙ্গে দুর্গন্ধ, সব মিলেমিশে একাকার হয়ে গেছে, তবে প্রস্তুতি তুঙ্গে। রূপকুমার হাওড়া থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এরপরেও কিন্তু অনেকগুলো মেসেজ রয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে যে মেসেজটা করেছো, লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ, আমাদের পাশের গ্রামে দেউলপুর রথ হয়, বন্ধ হয়ে গিয়েছিল কয়েক বছর, আবার শুরু হয়েছে। শুনেছি সেখানে বিনামূল্যে ঝালমুড়ি খাওয়ানো হয় এবং সেটা দেখেও ভিডিওতে। তোমার যদি ওই রথ দেখতে ইচ্ছে হয় তাহলে চলে আসতে পারো, ঝালমুড়ি খাও দুজনে, আর চলে এসো দেউলপুরের মালিক পাড়ার রথে। এই তুমি তো আমাকে কোনোদিন এবার ঝালমুড়ির কথা বললেও না অঙ্কিতা, এবার আমি তোমাকে একটা ফ্রিতে ঝালমুড়ির কথা বলে দিচ্ছি।
1: আমার কাছে কেউ ঝালমুড়ি খেতেও চায়নি, বলেছে এই চাউমিন খাওয়াও, এই ফ্রাইড রাইস, এই তোমাকে আমি চিকেন কষা খাইয়েছি, তুমি এরকম বলতে পারো না।
0: ইয়েস, সেটা কিন্তু অস্বীকার করার উপায় নেই, খুব সুন্দর রান্না করেছিলে তুমি, সিরিয়াসলি বলছি খুব সুন্দর রান্না করেছিলে। এরপরেও কিন্তু মেসেজ রয়েছে, মাধাই দাস বহুড়ু ঘোষপাড়া থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছো, বলছো শুভ রথযাত্রার আগাম আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানালাম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।
1: আজকে আজকে বিশেষণগুলো কম পড়ে গেছে মনে হচ্ছে, অন্যান্য দিন আরো দু লাইন ধরে বিশেষণই চলে, আমি অনেকক্ষণ ধরে পড়ি।
0: এক্স্যাক্টলি তাই, আমাদের এখানকার ওয়েদার এই রোদ, এই মুষলধারে বৃষ্টি, আজ শুধু রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে, আর চলছে ক্যাফে কলকাতা। ভালো লাগছে শুনতে, শুনতে ভালো লাগে তোমাদের পরিবেশিত গানগুলো, বলতে ভালো লাগে নিজেদের ছোটবেলার রথের কথা। আমাদের এখানে তেলিপাড়ার রথ বিখ্যাত, আর তার পাশাপাশি 150 বছরের পুরনো এই রথের মেলা। আমি আর আমার এক বন্ধু রথের মেলায় যেতাম, সারা মেলা এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াতাম, কখনো পাঁপড় ভাজা, কখনো ঝিলিপি কিনে খেতাম, তার সঙ্গে নাগরদোল্লা চড়তাম। শেষে বাড়ি ফেরার সময় দুজনে দুটো ভেপু বাঁশি কিনে টিকিট না কেটে ট্রেনে করে বাড়ি ফিরে আসতাম, তারপর সারা রাস্তা বাঁশি বাজাতে বাজাতে ফিরতাম। তখন পাড়ার বয়স্করা বাঁশির আওয়াজে বিরক্ত হয়ে আমাদের মাদোর ছেলে বলতো, আমরা দুষ্টুমি করে আরো জোরে একসাথে বাঁশি বাজাতাম। অঙ্কিতা, নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে।
1: তারপরে আমার যে ইমাজিনেশনটা এলো, বাবু বাবু এই তোমরা আমার বাবুকে কিছু বলবে না তো গো, একদম বলবে না, এই সমস্ত কথাই মাথায় আসে।
0: বলছি কি, এই সব তো তোমার মাথায় এলো, বলছি একটু ইলিশের কথা তোমার মাথায় এলো না?
1: না, ইলিশ সকাল সপ্তাহই চলছে, তার সঙ্গে তো আমি বাবুর মাকে খুঁজতে চাইছিলাম আর কি।
2: এই বুড়ো বরকে দেখতে সে কি সরগোল।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: শুভ বিকেল দিদি ভাই ও দাদা ভাই, আগাম শুভ রথযাত্রার শুভেচ্ছা। এতগুলো শুভ চলে এসছে, আমি ভাবলাম শুভ দা নেমে চলে এসছে মনে হচ্ছে। আমাদের হয়ে দিদি ভাইকে জিলিপি পাঁপড় ভাজা খাইয়ে দিও। এই দেখেছো,
3: আমি জানি আমাকে যে বলবে খাওয়ানোর কথা, এই যে একটা মানুষ রয়েছে পাশে, একে একটু সবাই মিলে যদি ডোজ না দেওয়া হয় তাহলে
2: কেউ ডোজ দেবে না। দেখো, খেতে ভালোবাসাটা খুব একটা অপরাধ নয়। শর্মিষ্ঠা মুখার্জি তোমাকে রিকোয়েস্ট করে পাঠিয়েছে, দাদা ভাই দিদি ভাইকে খাইয়ে দিও। দেখেছো তো,
3: এতক্ষণ ধরে উল্টো ভাবছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: মার্বেল ফুলের মালা দেবদারু গাছের পাতা দিয়ে সাজাতাম, ধূপ দিয়ে জল মিষ্টি দিয়ে খুব সুন্দর করে রথটাকে টেনে নিয়ে যেতাম পাশের বাড়ি দিয়ে সামনে দিয়ে নিয়ে যেতাম। আচ্ছা, খুব মিষ্টি করে শর্মিষ্ঠা লিখেছে, পরের মেসেজে চলে যাই। আর রথের মেলাটা আমার কাছে একটু অন্যরকম স্মৃতি হয়ে থাকে। আমার বড় কাকু সুকুমার কাকু, ওনার সাথে রক্তের সম্পর্ক না থাকলেও অন্তরের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। উনি আমার বাড়িতে ভাড়া ছিলেন প্রায় 24 বছর। ও মাই গড, উনি ঠাকুরপুকুর রথের মেলায় মনোহারির দোকান থেকে, আচ্ছা দোকান দিতেন, আর ওখান থেকে মোটামুটি আমি ক্যাশ বাক্সটা সামলাতাম। মানে তুমি মোটামুটি বুঝতে পারছি, খাবার দাবারও ভালোই খেতে পেতে। পীযূষ কর্মকার লিখে পাঠিয়েছো ঠাকুরপুকুর থেকে। এরপরের মেসেজে চলে যাই, হাই অমরজিৎ দা অঙ্কিতা দি, কাল কোথাও যেতে হবে না, কাল তোমরা চলে এসো আমার শপে, কাল তোমাকে খাওয়াবো কিউই জিলাপি। আচ্ছা, কিউই জিলাপি, ম্যাঙ্গো জিলাপির সাথে কেশর জিলাপি, সাথে রোস্টেড মশালা পাঁপড়, তোমাদের জন্য গরম গরম জিলাপি পাঁপড় ভাজা, যত খুশি খাবে চলে এসো। বেহালাতে সেই রকম রথের মেলা হয় না ঠিকই, আমাদের দেশের বাড়িতে ব্যাপকভাবে রথের মেলা হয় ধুলাগড় থেকে একটু ভিতরে ফাটিক গাছি বলে একটি জায়গায় আর কি। তো যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হয়নি সময়ের অভাবে। উৎপল মাইতি লিখে পাঠিয়েছে আমাদের ইনভিটেশন ফাইনালি।
3: আমি জানতাম উৎপল মানেই সুন্দর সুন্দর মিষ্টি, কিন্তু আমরা ওর থেকে পাবোই পাবো।
2: আরে শুধু মিষ্টি পাবো না, যেতে বলেছে, যাই হোক শাওনের
3: একটু আগে যে আমাদের এত সুন্দর ইনভাইট করেছিল সেটা তো বললে না,
2: সেটা তো বললাম
3: যে এসো তোমরা কত যত খুশি। দেখো আমার মানে রেডি
2: হচ্ছে, মানে ওর কানটা গেছে বুঝতে পারছি, কানটা ঠিক করতে হবে। আমি এতবার করে বললাম যে ইনভাইট করেছে, তারপরে ও শুনতে পেলো না, মানে কিচ্ছু বলার নেই। যাই হোক, শাওন লিখছে রাত পোহালি রথ, রথ মানে রথের মেলা, আর রথের মেলা মানে জিলিপি, ব্যাস আর কিছু আমার মাথায় আসে না। আমারও মাথায় আসে না, বিশ্বাস করো তোমার সঙ্গে আমি একমত। পরের মেসেজে চলে যাচ্ছি, দিদি আমি রিয়ন। আচ্ছা, রিয়নের নামের অর্থ সে লিখে পাঠিয়ে যে, রিয়ন তোমার নামের অর্থ তো জানতে চাইনি, আমরা জানতে চেয়েছিলাম যে রাত পোহালে রথ, তুমি যদি দুটো লাইন দিতে পারো।
3: রিয়ন মানে কি কোনোভাবে রথের সঙ্গে সম্পর্ক,
2: মানে
3: কোনো ইন্টারকানেকটিভিটি আমরা পেলাম না? যাই হোক না কেন, 9903659992 তে তুমি কিন্তু মেসেজ করেছো রাত পোহালেই রথ, 5:32 হয়ে এখন
2: মেসেজ পড়ে তারপর আমরা পরের মানে টপিকে চলে যাব। তার আগে আমরা ডেফিনেটলি আবার গান শুনবো। হ্যাঁ, তুমি কিছু একটা বলছিলে না?
3: এক্স্যাক্টলি, তাই আসলে ব্যাপারটা হচ্ছে কি, রথ মানে ফিলিংস আর পিলিংস এর একটা মাঝামাঝি জায়গায় আর কি, বুঝতে পেরেছো তো?
2: ফিলিংস এ যাবে, কিন্তু আর একখানা মেসেজ পড়ে দিই, কারণ এই টপিকটা আমরা র‍্যাপ আপ করব।
3: এক্স্যাক্টলি তাই।
2: অ্যান্ডি লিখে পাঠিয়েছে, রথটা 3-4 তলার পথ। আচ্ছা, আর তোমার কথায় আচ্ছা, আমাকে ভালোবাসে, যথেষ্ট ভালোবাসা দিয়েছে অ্যান্ডি। অ্যান্ডি একটু

0: মেসেজ করেছো, কিন্তু যারা মেসেজ করছো তারা একটু বাংলাটাকে ঠিকঠাক করে লেখো। মানে মাঝে
1: আমি বলছিলাম না, মাঝে মধ্যে ফিলিংসটা ফিলিংস এর জায়গায় চলে যায়, দেখেছো তো? যখন একটু আগে বলেছিলাম তখন তুমি আমার কথা বিশ্বাসই করছিলে না। আলটিমেটলি হ্যাঁ, লাইন মে খড়ে হয়ে যাও।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
2: FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। মানে এটা আমার ছড়া কাটিং নয়, আমার সৃষ্টি নয়, কিন্তু এইবার তো বেরোবে বেরোবে।
2: ও আচ্ছা, আমি ভাবলাম যে এরপরের লাইনটা মনে হয় আমাকে লিখতে বলবে। আমি একদম লাইন দুটো লেখার জন্য একদম রেডি হয়েছিলাম আর কি, কারণ মুখস্থ তো। কিন্তু এই যে ছড়া কাটিংটা, সেটা পুরোপুরি আনসিন, বিশ্বাস করো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যখনই মোটামুটি 5:30 ওভার হয়ে গেছে, তখনই আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে না,
1: যাকে স্বপ্ন রঙিন মনের ভিতরে, যে তোমার এই যে জিলিপি দেখে যে একটা হয় না, নিজের মন থেকে দেখবে জিলিপির পেঁয়াজগুলো বেরিয়ে চলে আসে, মানে আচ্ছা সে পাক লাগা, আচ্ছা সে পাক লাগা, এরকম টাইপের একটা এক্সপ্রেশন আছে। সেরকম তুমি আচ্ছা সে নিজের মনের ভেতরকার যত সাহিত্য আছে, যত রস আছে, যত ভাবনা আছে, সব তুমি লিখে পাঠাতে পারো।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, ছড়া কাটিংটা আমরা এখনো আসিনি, কিন্তু এই যে পাকের কথা বললে, পাক মানে দুটো পাক বোঝানো যেতে পারে। একটা হচ্ছে কড়া পাক, মানে ওই মিষ্টির কথা যেটা একটু আগে বলছিলে, আর একটা হচ্ছে স্পেশাল কোট অ্যান্ড কোট সাত পাক, সেটার কথা না এখনই বললাম না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ছড়া কাটিং বলে আমরা কি যেন একটা বেশ বিষয়বস্তুর কথা বলছিলাম না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ছড়া কাটিয়ে যাচ্ছিলাম, কারণ আজকে না ইন্টারন্যাশনাল স্কিল ডে, মানে তোমার ভেতরকার কি স্কিল আছে সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা। আমি না এই কথাটা পড়ার পরেই আমার মনে হলো যে কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি, এটাই আমার স্কিল।
2: কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি, এটাই আমার স্কিল। ইয়েস, একদম তুমি ঠিক ধরেছো। এর পরের একটা লাইন কিন্তু তোমাকে লিখে ফেলতে হবে, 9903653992। ইয়েস, এইটুকু তো টাইমের মধ্যে আবার কী করে নাম্বারটা চেঞ্জ হবে বলো? তাই জন্য তোমাকে আরও একবার ইয়াদ দিলাতে, হ্যাঁ মানে আমার তোমাকে আরও একবার মনে করিয়ে দিলাম। 9903653992 তে ছড়া কাটিং এই মুহূর্তে তোমার জন্য রাখলাম, কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি, এটাই আমার স্কিল।
1: করে বলো, কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি, এটাই আমার স্কিল।
2: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এমন ভাবে বলতে বললে যেন মনে হলো যেটা এটা আমাকেই ডেডিকেট করে তুমি বলছো আর কি। একটু ভালো করে বলো, কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি, এটাই আমার স্কিল। আমি বললাম মানে আমার কথা বলছো আর কি। যাই হোক,
1: আমি আমি ঠিক আছে, বন্ধু বান্ধবের মান সম্মান একটু বাঁচিয়ে চলি আপাতত।

0: আমাদের স্টুডিও ক্লক যা বলছে, আমাদের কাছে খুব বেশি সময় নেই, তাই আজকের যে হ্যাট্রিক বা তিনেকে তিন আপাতত সেটাই তোমার জন্য রইল অবচিত আর অঙ্কিতার পক্ষ থেকে।
1: FM রেনবোতে তিনেকে।

0: 9906599992 তোমার জন্য খোলা আছে, আর ছড়া কাটিং তোমার জন্য রেখেছিলাম, কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি, এটাই আমার স্কিল। তুমি মেসেজ পাঠাচ্ছো আর সেই মেসেজ আমরা কিন্তু আবারও ঠিক ফিরে আসবো 6:02 পড়বো তোমার মেসেজ 9906599992 তে। আজ ক্যাফে কলকাতায় অমরজিৎ অঙ্কিতা।
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছে নমামি বসু রুদ্র। রাজ্য সরকার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় তার বাবাকে সরকারি চাকরিতে নিয়োগ করেছে। তাকে কারা দপ্তরে যোগ দেওয়ার জন্য তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ে প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর তৈরির কাজে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। শিল্প সচিব বন্দনা যাদব আজ দাদন পাত্রবাড়ে গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর রাজ্যের তরফে দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হবে। রাজ্যের সরকারি দপ্তরগুলিতে বিভিন্ন কাজের বরাত বারবার একই সংস্থাকে দেওয়ার বদলে নিয়ম মেনে নির্দিষ্ট সময় অন্তর টেন্ডার ডেকে তা করতে হবে বলে নবান্নর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল এক নির্দেশিকায় জানিয়েছেন, কোনো সংস্থার চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত 3 মাস আগে নতুন টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু করতে হবে। পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ দুদিনের সফরে পূর্বাঞ্চলের সেনা কমান্ড পরিদর্শন করেন। গতকাল ও আজ ত্রিশক্তিকোর বেংডুবি সামরিক স্টেশন এবং স্পিয়ার করে গিয়ে তিনি সীমান্তে মোতায়েন বাহিনীর প্রস্তুতি, নজরদারি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকীকরণে অগ্রগতি পর্যালোচনা করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের স্টার্টআপ গবেষণা উদ্ভাবন কমিশনার একাতেরিনা জাহারিভার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তাঁদের মধ্যে স্বচ্ছ পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তি সংক্রান্ত গবেষণা ক্ষেত্রে সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের ওপর নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এদিকে বাঁকুড়ার ওপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হওয়ায় আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে আটলান্টা স্টেডিয়ামে। খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে।
1: হ্যাঁ, মানে তুমি আশেপাশে থাকলে সত্যিই ভালো লাগে, মনটা ভালো হয়ে যায় যে এতক্ষণ ধরে যে আমরা এত বাজে বকতে পারি। আমাদের বাজে বকার কথাগুলো তো কেউ শুনবে, মানে সেই শোনার জন্য যে তুমি রয়েছো। হ্যাঁ, তোমার কথা বলছি 9903659992 তে তুমি যে ওয়েট করে রয়েছো, তুমি শুনছো এবং শুনে শুনে উত্তর করছো। রিয়ন আবার লিখে পাঠিয়েছে, দিদি আমার নাম রিয়ন, পুরো বাড়ির ঠিকানা লিখেছে এবং তারপরে সে একটা অসাধারণ ছড়া লিখেছে, কিন্তু ছড়াটা আজকের ছড়া কাটিংয়ের সঙ্গে রিলেটেড নয়।
2: একদমই তাই। হ্যালো দুই আরজে দাদা ও দিদি, আমি ছোট্ট তানিয়া খাতুন। আমি ছড়া পারি না, আমি দাদুর সাথে রথের মেলাতে যাই, পাঁপড় জিলিপি খাই, আপনাদের অনুষ্ঠান শুনি আমার খুব ভালো লাগে। দক্ষিণ চব্বিশ পরগনা চাঁদেরহাট সিপাইপাড়া থেকে বলছি। ও ছোট্ট তানিয়া খাতুন, আমাদেরকে মেসেজ করেছো, থ্যাংক ইউ সো মাচ। তুমি এইভাবেই মেসেজ করতে থাকো। আর তোমাকে আরও একবার মনে করিয়ে দিই, যখন 6:07 হয়ে 58 সেকেন্ড হয়ে গেছে, ছড়া কাটিংয়ে কিন্তু তোমার জন্য রেখেছি, কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি, এটাই আমার স্কিল। ইয়েস, আজকে কিন্তু একটা বিশেষ দিন, আজ ওই স্কিল দিবস বলতে পারো আর কি।
1: হ্যাঁ, মানে এই যে আমাদের নতুন নতুন স্কিল, আমরা সবসময় একটা কিছু না কিছু করে রিল বানাই, দেখবে নিজের মুখের অঙ্গভঙ্গি করলেও এটা একটা নতুন স্কিল। আবার ধরো কেউ কিছু করতে পারছি না, বসে বসে হাত নাচছি আর বলছি যে এটাই নাচ, এটা একটা নতুন স্কিল। তো ওরকমভাবে দু লাইনে তুমি একটা নতুন স্কিল সেট নিয়ে নতুন রচনা করে ফেলো, আমরা সেটাই চাইছি। কিন্তু আপাতত আরেকজন তার স্কিল সেট নিয়ে এগিয়ে গেছে।

0: একদম তাই, মানে রিয়নের পরে শাওন আমাদেরকে মেসেজ করেছে, শাওন বারাসাত থেকে মেসেজ করেছে, শাওন রাতে না রাত না এখন সন্ধেবেলা আমাদেরকে মেসেজ করেছে শাওন। রিয়নের পর শাওন বলছে, কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি এটাই আমার স্কিল, মেকআপটাও বেশ ভালোই দিই, কেউ বোঝে না কোথায় গরমিল, বুঝতে পারলে? এটা আমার একটা মানে যে একটা স্কিল ছিল, একদম এটা যে আমার একটা স্কিল ছিল তোমাকে রাগানোর, এটা কি তুমি বুঝতে পারলে?
1: আমি স্কিল দেখতে দেখতে আড়াই ঘন্টা প্রায় কাটিয়ে দিয়েছি, মানে প্রায় আড়াই ঘন্টা হতে চললো বা তারও আগে থেকে দেখা হয়েছে, মোটামুটি 3.5-4 ঘন্টা হয়ে গেছে আমি তোমায় টলারেট করে নিচ্ছি, এর থেকে বেশি আমি টলারেট করতেও চাই না। কিন্তু আপাতত যার স্কিলের কথা আমি বলছিলাম, সে বার টেইলড গড উইট
0: কে, মানে আমার নাম কি? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম আমার নাম যদি ব্রিটিশ বা জাপানিজ বা জার্মান ল্যাঙ্গুয়েজে বলা হয় তাহলে মনে হয় এরম শুনতে লাগবে। আরো একবার বলো তো আমার নামটা।
1: তোমার নাম নয়, এই যে পরিযায়ী পাখির নাম, যে 11 দিনে 13,560 কিলোমিটার, মানে প্রায় 8,425 মাইল পথ পার করেছে ননস্টপ মাইগ্রেশনে, বিশ্ব রেকর্ড করেছে, গিনেস বুকে তার নাম উঠে গেছে। এই পরিযায়ী পাখির নাম হলো বারটেইলড গডউইট, এবং সে মোটামুটি মানে ওই কী বলবো, আলাস্কা থেকে শুরু করে নানান জায়গা ঘুরে ফিরে যে একটা বিশ্ব রেকর্ড করে ফেললো, উড়তে উড়তে অমরজিৎ মানে আমাকে খচানোয় ওরকম বিশ্ব রেকর্ড করতে পারবে না, অত সম্ভব নয়। আমি যদি মনে করি যে আমি সাধু শান্ত হয়ে বসে থাকবো তাহলে আমি সাধু শান্ত হয়ে বসে থাকবো, কিন্তু আমি সেটা হতে চাই না।
0: একদম তাই। এই যে তুমি মাইগ্রেটেড বার্ডস এর কথা বললে, বলছি কোনো ইমিগ্রেশন পয়েন্টে ধরেনি, মানে এই যে তুমি বকলমে একটা নিজের চিন্তা ভাবনা করছো আর কি, তোমাকে গেলে কিন্তু ধরবে। হ্যাঁ,
1: 13 অক্টোবর আলাস্কা থেকে রওনা দিয়েছিল এই B6, বাট যাই হোক তাকে কোনো মাইগ্রেশন পয়েন্টে ধরেনি, কারণ পাখিদের তো ভিসা লাগে না ওড়ার জন্য। এবং তুমি যদি উড়তে চাও, গানে গানে তুমিও পাখি হতে চাও, তাহলে আমার সঙ্গে উড়তে পারো। আপাতত অমরজিৎকে আমি তাহলে কিছুক্ষণের জন্য আমার কান থেকে একটুখানি নামিয়ে রাখতে পারি।

0: সবসময় প্রেম হারিয়ে গেলেই কি প্রেমের রং ধূসর হয়ে যায়? না না না না না না, কখনো তো কখনো তো পাখির রঙও ধূসর হতে পারে, তাই না? আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি এই যে ধূসর পাখিটার কথা বলছি, এই যে আমরা একটু আগে এই যে পাখির কথা বলছিলাম যে 13,000 কিলোমিটার নাকি রান করে ফেলেছে তার বাইক নিয়ে, নয় তার ডানার ওপর ভর করে, আসলে ব্যাপারটা হচ্ছে কি, এইরকমই একটা পাখি, যে পাখি ভারতীয় ধূসর হর্নবিল, ইয়েস তুমি একদম ঠিক শুনেছ, ইন্ডিয়ান গ্রে হর্নবিল। এই পাখি, তাদের মধ্যে একটা পাখি 1960-এর দশকে গির জঙ্গলে হারিয়ে গিয়েছিল,
1: মানে সে আর ফিরবে না বলে সন্ন্যাস নিয়ে নিয়েছিল পরিষ্কার বাংলা ভাষা।
0: এই মানে তখন কি সিধুদার এই গানটা উঠেছিল, ফিরবে না সে কি ফিরবে না, না ওটা তো হলুদ পাখি ছিল,
1: ধূসর
0: পাখি মনে হয় ছিল না,
1: এটা থেকে ইন্সপায়ার হয়ে লিখেছিল,
0: ও সেটা হতে পারে আর কি, কিন্তু সিধুদা মনে হয় কালারটা সম্পর্কে খুব একটা আইডিয়া ছিল না, যাই হোক না কেন। তো 60-এর দশকে গিরের জঙ্গল, আর গির মানেই আমরা কিন্তু জানি সেখানে প্রচন্ড সিংহের ব্যাপার স্যাপার রয়েছে আর কি, অনেকটা আমার মতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেইখান থেকে পাখি নিখোঁজ হয়ে গিয়েছিল গ্রে হর্নবিল, এবং সেখানকার স্থানীয়রা যারা ছিলেন, লোকাল লোকজন যারা ছিলেন, তারা তাকে চিলত্র বলে একটি নাম দিয়েছিলেন। এবং সেই পাখি, হারিয়ে যাওয়া পাখি, সে 60 বছর কেটে যাওয়ার পর 2021 সালে যখন সরকারের তরফে উদ্যোগ নেওয়া শুরু হয়েছিল সেই পাখি ফেরানোর উদ্যোগ, এবং তার নাম দেওয়া হয়েছিল নতুন করে ইন্ডিয়ান গ্রে হর্নবিল প্রজেক্ট, গির অরণ্যে সবুজের মাঝখানে এই পাখিকে ফিরিয়ে আনার জন্য 21 এবং 22 সালে 28টি গ্রে হর্নবিল ছাড়া পর্যন্ত হয়, ইয়েস ফাইনালি 2023 সালে আরও 12টি কিন্তু হর্নবিল ছাড়া হয়েছিল। আস্তে আস্তে আস্তে আস্তে দেখা যাচ্ছে এই সবকটি গ্রে হর্নবিল আরাবল্লী জঙ্গলে ফিরে এসেছে, এবং গির অরণ্যে জঙ্গল বদলানোর জন্য এদের মানিয়ে নিতে কিন্তু খুব একটা সমস্যা হচ্ছে না, স্বাভাবিকভাবেই এরা উড়ে বেড়াচ্ছে, ডিম পারছে, এবং সেই সমস্ত কিছু কিন্তু পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই বিষয়ে নিশ্চিত হয়ে গেছেন মোটামুটি বন দপ্তরের আধিকারিকরা, ইন্ডিয়ান গ্রে হর্নবিল গিরের জঙ্গলে মানিয়ে নিয়েছে। ইয়েস ভাবতে পারো, যে পাখি 60-এর দশকে হারিয়ে গিয়েছিল সেই পাখি কিন্তু এই মুহূর্তে গিরের জঙ্গলে আবারও রয়েছে, ডিম পারছে, বংশবৃদ্ধি করছে। না না না না, এরকম ভাবার কোনো দরকার নেই যে 1960-এর সেই পাখিটাই আবার ফিরে এসেছে, কিন্তু নতুন করে কিন্তু ছাড়া হয়েছে ইন্ডিয়ান গ্রে হর্নবিল। 9903653992 তে ছড়া কাটিংয়ে তোমার জন্য রেখেছি, কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি, এটাই আমার স্কিল। বাবা বাবা কি সুন্দর একটা স্কিল আছে ব্যাপারটা।
1: ছড়া কাটিংটা একবার সুন্দর করে শোনাবো না, এবার শুনিয়ে দিই।
2: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং,
1: এইবার বলো এইবার বলো।
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, নতুন করে একটু ওই নাটকে ব্যাপারটা না করলেই আর কি নয়, যাই হোক না কেন, কাজ করতে
1: ভালো কিছু হবে না, বুঝলে তো।
0: আমি জানি আমি জানি আমি জানি, কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি, এটাই আমার স্কিল। 9903653992 তে দেখিয়ে আর কে কে কি স্কিল দেখালো। মুন্না সর্দার আমাদেরকে মেসেজ করেছো, হাই অমরজিদা অঙ্কিতা দিয়ে অনুষ্ঠান ব্যাপক লাগছে, হাওড়া মুন্সিডাঙ্গা থেকে মুন্না সর্দার, থ্যাংক ইউ সো মাচ। এরপরে কিন্তু অনেকগুলো মেসেজ রয়েছে, রূপকুমার হাওড়া থেকে আমাদেরকে কি মেসেজ করেছো,
1: কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি এটাই আমার স্কিল, রথের মেলায় প্রথম দেখি ভুট্টা গরম দাঁতে কাটি, তার চোখের দিকে তাকিয়ে দেখি সে জেলেপি প্যাঁচের মতো জটিল।

0: উমা
1: কুমার হাওড়া থেকে,
0: সে যদি একটু এইরকম ভাবে বলে দিত, মানে ওই রকম ভাবে জটিল না করে ব্যাপারটাকে সিম্পলি যদি ব্যাপারটা একটু ফালতু আর ব্যাপারটা যদি একটু নতুন জায়গা নিয়ে আসা যায়,
1: জটিল বলতো।

0: বাংলা বাজার।
1: সে বাংলা বাজারে না পাওয়া যাক, আমার মনে হয় মালদা ইংলিশ বাজার বলে একটা জায়গা আছে, সেখানে পাওয়া গেলেও যেতে পারে।
2: আপাতত ক্যাফে কলকাতার বাজারে পাওয়া যাবে না তোমার জন্য, আর একটাও খোঁজার আবার দায় নেই। এত গার্লফ্রেন্ড খুঁজতে পারছি না, ঠিক আছে, খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। আপাতত ছড়া কাটিং যে কটা হাতে পেয়েছি সেগুলো পরে ফেলি, কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি, এটাই আমার স্কিল, বাকিটা সব ঠিকই আছে। শুনে মেরো না কোকিল,
1: কেন কেন কেন সমস্ত কিছু ঠিক আছে কেন? মানে আমাদের এই প্রচন্ড কাদা প্যাচ প্যাচে এরকম একটা শহর কলকাতায় সমস্ত কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে, যেখানে আমার তোমার কি করে সমস্ত কিছু।
2: হ্যাঁ মানে এই তুমি যেগুলো বললে বাকিটা আমি যাচ্ছি না, যাই হোক আমরা স্কিপ করি অন্য জায়গায় যাই। সেটা হলো ডিয়ার দাদা এন্ড দিদি, অনুষ্ঠানটা আজকে ফাটিয়ে দিলেন হাওড়া থেকে বাঁকড়া আকসা রানী। ওকে থ্যাংক ইউ সো মাচ, এত মানে নামটা একটুখানি খটোমটো হয়ে গেছে।
1: দেখেছো দেখেছো মানে ব্যাপারটা হচ্ছে কি, কেন আমি আজকাল কলার তোলা জামা পরে আছি দেখেছো, এটা তো তোমার বোঝা উচিত ছিল।
2: আমি কিছু বুঝতে চাই না, আপাতত শুভ সন্ধ্যা দিদি ভাই দাদা ভাই, মানে সময়টা আমাদের কাছে কমে এসছে, তো ছড়া কাটিংটা তো পড়তে হবে নাকি? আজকের ছড়া কাটিং হলো কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি, এটাই আমার স্কিল। অমরজিৎ দাদা অঙ্কিতা দিদি ভাইয়ের প্রোগ্রাম শেষে হতে হতে দুজনের হবে কি মিল?
1: ছড়াকাটিকে
2: প্রবেশ করছি, কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি, এটাই আমার স্কিল। রথের মেলা দেখার জন্য তোমাদের রইল আমন্ত্রণ, দিলাম কথা খাওয়াবো জিলিপি পাপড় ভাজার সাথে মোগলাই চিকেন কষা যতই হোক না বিল, মাধাই দাস বহরু থেকে।
1: মানে খাওয়ার আগেই এত সুন্দর ঢেকুর উঠে গেছে না, মানে
2: খাওয়ার দরকার নেই, অমরজিৎ খাওয়ার দরকার নেই, আমাকে খাইও তালেই হবে।
1: দেখেছো দেখেছো দেখেছো দেখেছো,
2: শোনো ছড়া কাটিং এ ফিরে এসো, কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি এটাই আমার স্কিল, তোমার সাথে আমার আছে অন্তে এমন মিল, কাজের নামে অকাজ যত করি আমি সারাক্ষণ, কল্পনার জাল বুনি তাই কাজে লাগে না মন। রিঙ্কু সাপুই লিখেছে বাউরিয়া থেকে।
1: ওকে
2: ওকে নাইস নাইস, এরপরে যাই কি লিখেছে আসল টপিকে আসি বলেনি। আচ্ছা তার আগে বেশ কিছু কথা লিখেছে, গুড আফটারনুন দাদা ভাই আর দিদি ভাই, দিদি নস্কর সাউথ চব্বিশ পরগনা থেকে লিখছে, রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছে, আর কথায় আর গানে জমে উঠেছে আমাদের ক্যাফে কলকাতায়। কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি এটাই আমার স্কিল, হয়তো ছড়িয়ে ফেলি আমি কিন্তু আঁকতে পারি ভালোই আমি, এর মানেটা আমি বুঝতে পারিনি
1: একদমই। এরপরেও কিন্তু রীতা মেসেজ করেছে হাওড়া থেকে, কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি এটাই আমার স্কিল, মিষ্টি কথায় জিতে নি সব মানুষের দিল, মানে অনেকটা আমাদেরই মতো আর কি। কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি এটাই আমার স্কিল, কে বলেছে ছড়িয়ে ফেলি, মারব মুখে কিল, আমার কাজ বুঝতে গেলে তোমার আছে নাকি সে স্কিল? লালমোহন মাঝি জালালসি বউবাজার থেকে আমাদেরকে মেসেজ করেছো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে ভাবা যাচ্ছে না আর কি, আমাদের হাতে প্রচুর প্রচুর মেসেজ কিন্তু এখনও পর্যন্ত রয়েছে, কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি এটাই আমার স্কিল, অর্ধাঙ্গিনী রেগে লাল, মারতে বাকি কিল, পীযূষ কর্মকার কলকাতা 763 থেকে আমাদেরকে মেসেজ করেছো ঠাকুরপুকুর থেকে, মানে এটা যদি
2: অমরজিৎ রিলেট করতে পারছে ভবিষ্যতের কথা ভাবছে, ইয়ে আমি দেখতে চাই অমরজিৎকে এইভাবে।
1: এইভাবে তুমি তিলকে তাল করতে পারো না, মানে শুধুমাত্র আমি নয় সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে
2: তালের বড়া এনে খাওয়াওনি, তুমি মেসেজ পড়ো।
1: কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি এটাই আমার স্কিল, আরও আছে আমার গুণ, আমি তালকে করি তিল। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরাও তো এরকম মাঝে মধ্যে তিলকে তাল, তালকে তিল, এই সমস্ত সব করি, কিন্তু লাস্ট অব দি গিয়ে কী মধুরেণু সমাপয়েতটা হয় না হয় সেটা আমরা মনে হয় নিজেরাও সামাল দিতে পারি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আর কিন্তু একেবারেই সময় নেই আমাদেরকে, আজকে টাটা বাই বাই এবার করতেই হবে।
2: তার আগে একটু সময় রয়েছে, ফিরে আসবো তোমার কাছে এই গানের পর।

0: কাজ করতে গিয়ে ছড়িয়ে ফেলি, এটাই আমার স্কিল। তুমি আমার হৃদয়ের উচ্ছ্বাস, তুমি আমার গাঙচিল, তোমার আমার মিলন পারিজাত, এই তো হৃদয়ের মিল। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া থেকে। এন্ডিং মেসেজটা আমার মনে হলো যে পায়েলেরটা দিয়েই শেষ করি আজকে। আমাদের ঘড়ির কাটা সময়ে যা বলছে তাতে খুব বেশি হাতে আর সময় নেই, তো আপাতত টাইম মেশিনে চড়ে যদি জীবনটাকে পার করা যায় খুব একটা ভুল হবে না, তাই নাকি?
1: Exactly তাই। সবাই ভালো থেকো, শুনতে থাকো 107 FM Rainbow।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে বর্ণালী সিংহ। কেন্দ্রীয় মন্ত্রিসভা সার উৎপাদনে দেশকে আত্মনির্ভর করতে নতুন জাতীয় ইউরিয়া বিনিয়োগ নীতি 2026-এর অনুমোদন দিয়েছে। এর ফলে দেশে নতুন গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা তৈরি সহজ হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের কাছে কথা জানিয়েছেন। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স থেকে আজ প্রথম দফায় সোনার গয়না, পানপাতা, কফি এবং চা ব্রিটেনে পাঠানো হয়েছে। রাজ্য সরকার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় তার বাবাকে সরকারি চাকরিতে নিয়োগ করেছে। কারাদপ্তরে কাজে যোগ দেওয়ার জন্য তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তাও করা হয়েছে। পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেন। গতকাল ও আজ ত্রিশক্তি কোর, বেংডুবি সামরিক স্টেশন এবং স্পিয়ার কোরে গিয়ে তিনি সীমান্তে মোতায়েন বাহিনীর প্রস্তুতি, নজরদারি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকীকরণের অগ্রগতি পর্যালোচনা করেন। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের হেমতাবাদ বিধানসভার ভাটুল অঞ্চলে নোনা নদীর জলস্তর অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর জল উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, প্রবল স্রোতে গ্রামীণ রাস্তার অংশ ভেঙে ও ভেসে যাওয়ায় অন্তত ১০টিরও বেশি গ্রামের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

সংবাদ প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হয়েছে। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানিযোগ্য পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। সিইটিএ মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অঙ্গ হিসেবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স থেকে আজ প্রথম দফায় সোনার গয়না, পানপাতা, কফি এবং চা ব্রিটেনে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সার উৎপাদনে দেশকে আত্মনির্ভর করে তুলতে নতুন জাতীয় ইউরিয়া বিনিয়োগ নীতি 2026 অনুমোদন দিয়েছে। এর ফলে দেশে নতুন গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা তৈরি সহজ হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের কাছে একথা জানান। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করিয়ে এক শিশুর ডান হাত খোয়ানোর অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ ছজনের বিরুদ্ধে। বোরহাটপুরের বাসিন্দা 3 বছরের কৃতি মান্না বিরল জটিল রোগে আক্রান্ত ছিল। সেবাশ্রয় শিবিরে ভুল চিকিৎসার জন্য তার ডান হাত কেটে বাদ দিতে হয় বলে অভিযোগ। রাজ্য সরকার দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় তার বাবাকে সরকারি চাকরিতে নিয়োগ করেছে। কারা দপ্তরে কাজে যোগ দেওয়ার জন্য তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর তৈরির কাজে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। শিল্পসচিব বন্দনা যাদব আজ দাদন পাত্রবাড়ি গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে জেলাশাসক সহ অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যের সরকারি দপ্তরগুলিতে বিভিন্ন কাজের বরাদ বারবার একই সংস্থাকে দেওয়ার বদলে নিয়ম মেনে নির্দিষ্ট সময় অন্তর টেন্ডার ডেকে তা করতে হবে বলে নবান্ন তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ওই নির্দেশিকায় জানিয়েছেন, কোন সংস্থার চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত 3 মাস আগে নতুন টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু করতে হবে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনই ১৪ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স থেকে আজ প্রথম দফায় সোনার গয়না, পানপাতা, কফি এবং চা ব্রিটেনে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায় বলেন, এই চুক্তি পূর্ব ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে ২১ জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিয়েছে। দুপুর ১২টা থেকে ৩:৩০ পর্যন্ত সর্বাধিক ২৫,০০০ কর্মী সমর্থক নিয়ে সমাবেশ করা যাবে। বর্ষিয়ার নেতা কামারহাটি বিধায়ক মদন মিত্র তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি মমতাপন্থী তৃণমূল ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন বিক্ষুব্ধ শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। ভক্তরা ভগবানের নবযৌবন দর্শনের জন্য বর্তমানে উন্মুখ হয়ে রয়েছেন। এদিকে ওড়িশা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ ICC পুরুষদের একদিনের ক্রিকেট ও টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৭-এর একদিনের ক্রিকেট বিশ্বকাপে ১৪টি দল খেলবে। নকআউটের আগে ৩টি রাউন্ড হবে। মূল পর্বে যোগ্যতা অর্জনকারী ১২, ১৩ ও ১৪তম দল নিজেদের মধ্যে সুপার সিরিজ খেলে বাকি ১১টি দেশের সঙ্গে পরবর্তী রাউন্ডে খেলার ছাড়পত্র পাবে। ২০২৮-এ টি-20 বিশ্বকাপ ৫টি গ্রুপে ৪টি করে দল খেলবে। প্রতি গ্রুপে ২টি করে দল পরবর্তী রাউন্ডে যাবে। সুপার ৮-এর বদলে হবে সুপার ১০ পর্ব। এই মুহূর্তে হেডলাইন
1: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: Gold.
1: ওল্ড ইজ গোল্ড যখন বলাই হয়েছে, সেই ওল্ড ইজ গোল্ডে কি হয়, মানে আজকে কে আছে তার আগে এক্সাইটমেন্টে ছোট ভুলেই গেছি কে আছে কি বলতে হবে।
2: হ্যাঁ, বলে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়, কারণ আজকে ব্লকবাস্টার বুধবারটা এমন একটা দিন যেখানে আমাদেরকে এত কিছু শোনাতে হয়, এত কিছু বলতে হয়, সেখানে নিজেদের কথাটা সত্যি কিন্তু সত্যি একদম মানে ছোটোখাটো ব্যাপার আমরা কারা রয়েছি। যাই হোক, গলা শুনে হয়তো বুঝতেই পারছো আজকে ব্লকবাস্টার বুধবারে তোমাদের সঙ্গে রয়েছি বাসু আর আম্রপালি, আর এই মুহূর্তে তোমরা ওল্ড ইজ গোল্ডে একটা অসাধারণ গান শুনলে, এবং এই মুহূর্তে আরও কিছু নস্টালজিক করে দেওয়া গান তোমাদের জন্য রয়েছে।
1: এক্স্যাক্টলি তাই, এবং চারদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে কখনো বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে না কখন কি হবে। আবহাওয়া দপ্তর যদিও অনেক প্রেডিকশনস করেছেন, তারপরেও আমাদের জীবনের মতোই খানিকটা প্রেডিকশনস আর মিলছে না। সুতরাং যেটা মানে আম্রপালি আর বাসু ভেবেছে যে এতই যখন বৃষ্টি হচ্ছে চারপাশে, তাহলে আর বেশি ভেবে লাভ নেই, আজকে বৃষ্টির গান হোক, আজকে ওল্ড ইজ গোল্ড কিংবা বাকি যে সেগমেন্টস রয়েছে সেখানে শুধুই বৃষ্টির গান হোক। তাই বৃষ্টির গানের কথা যখন হয়েছে, আইকনিক গান ভুলে চলবে না আপাতত কিশোর কুমার আর লতা মঙ্গেশকর।

0: বুধবার সন্ধ্যায় তোমরা শুনছো ব্লকবাস্টার বুধবার, আর এই মুহূর্তে ওল্ড ইজ গোল্ড চলছে। সেখানে পুরনো দিনের গান, এবং সেই গানগুলোর মধ্যে রয়েছে বৃষ্টি। আজকে আপাতত আমরা বৃষ্টিকেই থিম করে নিয়ে এগোচ্ছি, কারণ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন যা আবহাওয়া তাতে বৃষ্টি ছাড়া অন্য কিছু ভাবা যাচ্ছে না। বসন্ত টসন্ত অনেক দূরে পালিয়ে গেছে।
1: বৃষ্টিতে একটু রোমান্টিক হতে হবে, যারা মোটামুটি কান্নাকাটি করছো কেঁদো না আজকে। এমনিতেই 107 এই তো ব্লকবাস্টার বুধবার রয়েছে, আম্রপালি বাসু দুজনেই রয়েছে, আর তো কান্নাকাটি করবার কি আছে। তবে কাঁদো কিংবা রোম্যান্টিক হও কিংবা হতাশায় ভোগো, গান বাজানো আমরা ছাড়বো না। এবং এই বৃষ্টির ওয়েদারে তোমার যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে 9903659992 ইজ দ্য নাম্বার। 10টা পর্যন্ত তুমি যেটা করবে সেটা হচ্ছে যে এই 70s 80s যে বৃষ্টির গান রয়েছে, যদি একটু আমাদের সাথে ম্যাচ করে করতে পারো তাহলে ভালো হয়। না হলে যদি তোমার অন্য গান শুনতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে রিকোয়েস্ট করো 9903659992 তে। আর আপাতত লতা মঙ্গেশকর রইলো।

0: Old is gold. Old is gold.
1: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
2: 1922 সালে দক্ষিণ চব্বিশ পরগনার গাজীপুরে জন্ম হলেও এই বিখ্যাত সুরকার তথা গীতিকারের শৈশব কেটেছে আসামের চা বাগানে। 1958 সালে তিনি বিমল রায় পরিচালিত মধুমতি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার জন্য সে বছর ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড পান। তার সুরের ঝর্ণায় আজ এক শতকেরও বেশি সময় পেরিয়ে ছুটে চলেছে রানার। অবাক পৃথিবীর গায়ের বধূ আজও দুলকি চালে কান পেতে শোনে পালকির গান। বলতো আমি কার কথা বলছি?
1: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
3: আরে আরে আরে না না না না না।

0: Old is gold. Old is gold. Old is gold.
1: ফ্যান্টাস্টিক সব গান বাজছে আজকে এই বৃষ্টির রাত্রিবেলা, এবং তার সবথেকে বড় কারণ হচ্ছে যে এই বৃষ্টির সময়, এই যে খানিকক্ষণ আগে আম্রপালি বলছিল যে বৃষ্টি এমন একটা সময় যে সময় তুমি প্রেম, মন খারাপ, বন্ধুত্ব, বিচ্ছেদ সব কিছু নিয়ে গান শুনতে পারো। তোমার মনে সমস্ত ইমোশন, আবেগ বৃষ্টি বার করে নিয়ে এসে কেন বলতে পারবে?
2: কেন
1: বলে যে মানুষের শরীরে নাকি 70% জল। এবার বাইরে যখন জল বর্ষায় তখন সেই জলের লেভেলটা আমাদের শরীরে বেড়ে যায়, আর জল নাকি কন্ট্রোল করে ইমোশন। তাই যখন এই বৃষ্টি হয় বাইরে তখন আমাদের ভিতরের ইমোশন গুলো না ভরে ভরে ওঠে, একদম বন্যা চলে, মানে চলতে শুরু করে আর কি মনের ভিতরে। সেই জন্যই তোমার মনের মধ্যে যা আবেগ থাকুক সেই আবেগ নিয়ে তুমি যদি কোনো গান রিকোয়েস্ট করতে চাও অবশ্যই করতে পারো 9903659992 তে। আর হ্যাঁ, আমাদের প্রথম তোমায় পড়েছে মনের প্রশ্নটা আমরা একবার তো শুনিয়েছি, আর একবার অবশ্যই শোনাবো,
2: অবশ্যই শোনাবো। আর এই মুহূর্তে যে গানটা লিস্টে রয়েছে, দ্য মুভি নেম ইজ পেয়াসা সাওন, যেখানে রীনা রয়, মৌসুমি চ্যাটার্জি দুই বাঙালি অভিনেত্রী ছিলেন, এবং তার সঙ্গে মৌসুমি চ্যাটার্জি অফকোর্স স্টোল দ্য শো। ঘটনা হচ্ছে যে তুমি যদি এরকম বৃষ্টির গান শুনতে চাও তাহলে অফকোর্স সেখানে লক্ষ্মীকান্ত প্যারেলালের কম্পোজিশন থাকতে পারে, সেখানে অন্য কারোর কম্পোজিশন থাকতে পারে, লতা মঙ্গেশকর থাকতে পারে। এই গানটাতে যেমন লতা মঙ্গেশকর আর সুরেশ ওয়াদকর আছে, তবে অন্য কোনো গানও তুমি শুনতে পারো, সেখানে আশা ভোসলেও থাকতে পারেন। অবশ্যই রিকোয়েস্ট করো 9903659992 এই নম্বরে। আপাতত মেঘারে মেঘা তোমাদের জন্য।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: ১৯২২ সালে দক্ষিণ চব্বিশ পরগনার গাজীপুরে জন্ম হলেও এই বিখ্যাত সুরকার তথা গীতিকারের শৈশব কেটেছে আসামের চা বাগানে। ১৯৫৮ সালে তিনি বিমল রায় পরিচালিত মধুমতি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার জন্য সে বছর ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড পান। তার সুরের ঝর্ণায় আজ এক শতকেরও বেশি সময় পেরিয়ে ছুটে চলেছে রানার অবাক পৃথিবীর গায়ের বধু, আজও দুলকি চালে কান পেতে শোনে পালকির গান। বলতো আমি কার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার,
2: ব্লকবাস্টার বুধবারে। এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।

0: Old is gold. Old is gold. Old is gold.
1: হ্যাঁ, ওল্ড ইজ গোল্ডে এই মুহূর্তে বর্ষার গান, বৃষ্টির গান, এবং তোমরা তোমায় পড়েছ মনের প্রথম প্রশ্নটা শুনেছো, শুনে অনেকেই উত্তর দিয়েছো, ঠিক উত্তর ভুল উত্তর যাই হোক না কেন, তোমরা প্রথমবার যে উত্তরটা দেবে সেটাকেই আমরা তোমাদের উত্তর বলে ভেবে নেব, কারণ এখন তো অনেকেই অনেক রকম কিছু করে,
2: এআই
1: তো, আমরা সেই জন্য প্রথম উত্তরটাকেই সঠিক উত্তর হিসেবে নেব, এই হচ্ছে কথা। এবং এর পরে আমরা যে গানগুলো শুনবো তাতেও প্রচুর প্রচুর বর্ষার গান রয়েছে। এখন কি গান শুনবো?
2: এখন হচ্ছে চুপকে চুপকে সিনেমা সাউন্ডট্র্যাক থেকে একটা গান শুনবো, এটাও ভীষণ ভীষণ বিখ্যাত গান, এবং আমার মনে হয় যে লেভেলের রিমিক্স হচ্ছে, দ্বিতীয়বার তৃতীয়বার যে লেভেলের রিমিক্স হচ্ছে, আমার মনে হয় এক সময় দাঁড়িয়ে দেখবো যে অরিজিনাল গান আর তৈরি হচ্ছে না, সবই রিমেক হচ্ছে।
1: হ্যাঁ,
2: এরপরে যেটা হবে, যেটা বর্ষার কথা তুমি বলছিলে এবং তার সঙ্গে এআই এর কথা হলো, দুদিন বাদে দেখবো এআই রোবট দিয়ে বৃষ্টিও হচ্ছে। আজকে আজকে ভাল লাগছে না, বাড়ির মধ্যে বৃষ্টি করে দাও,
1: হতেই পারে, হতেই পারে। এআই এমন একটা সময়ে আমাদেরকে নিয়ে এসে ফেলেছে যেখানে আমরা যা খুশি তাই করতে পারি, যা খুশি তাই এর যে কি হতে চলেছে তা তো আমরা জানি না, তবে আমরা যা খুশি তাই গান বাজাচ্ছি না, আমরা আবারও একটা সুন্দর গান তোমাদের জন্য বাজাবো, গানের উপরে ফিরে এসে আবার কথা হচ্ছে।

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: এই গানটা রিকোয়েস্ট করেছে প্রীতি পাল ফ্রম কৃষ্ণপুর। তুমি যদি তোমার গান রিকোয়েস্ট করতে চাও তাহলে নাম্বার ইজ 9903650999।

0: Old is gold.
1: তোমায় পড়েছে মনে।
2: তো ফাইনালি সেই মুহূর্ত চলে এসেছে যেখানে আমরা আমাদের এই ঘন্টায় তোমায় পড়েছে মনের যে প্রশ্নটা শুনিয়েছি তার উত্তরটা তোমাদেরকে জানাবো। তবে তার আগে জানাবো কারা সঠিক উত্তর দিয়েছো। বরুণয়ন দাস বেলঘুরিয়া থেকে, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, রিঙ্কু সাঁপুই বাউরিয়া থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, দীপঙ্কর মাল গঙ্গাধরপুর থেকে, বিজুলি চক্রবর্তী মহেশতলা থেকে, সুভাষ চক্রবর্তী উত্তরবাওয়ালি থেকে, দেবজিৎ ঘোষ বড়িশা থেকে, সুব্রত মাল গঙ্গাধরপুর থেকে, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, শঙ্কর চন্দ্র দে বারাসত থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা থেকে, প্রশান্ত দরাই ফরিদপুর থেকে এবং দেবাশিস সাউ চন্দনদহ থেকে সঠিক উত্তর দিয়েছেন।
3: ভাবা যায় একটা লম্বা লিস্ট রয়েছে আমাদের কাছে। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আজকে আমরা কোনো প্রাইজ দিতে পারছি না, কিন্তু আমাদের ভালোবাসাটাই তো অনেক, তাই না? যাই হোক,
2: ভালোবাসাটা আমরা গানে কনভার্ট করে দিয়ে শোনাবো। সঠিক উত্তরটা কি সেটাও বলে দাও।
3: ইয়েস, সঠিক উত্তর হচ্ছে সলিল চৌধুরী, লিরিসিস্ট, কম্পোজার, গায়ক, অনেক কিছু। এবং যেহেতু সলিল চৌধুরীর কথা হচ্ছে, সেই জন্য সলিল চৌধুরী লিরিসিস্ট কম্পোজার এই রূপটা তোমাদের সামনে তুলে ধরার জন্য কানে কানে আপাতত যেটা রইল শ্যামল মিত্রের একটা গান, দূর নয় বেশি দূরই, তোমাদের জন্য আপাতত।
4: দূর নয় বেশি দূরই।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান,
2: গান ভালোবেসে গান। যে সেগমেন্টে আমরা তোমাদেরকে শোনাবো 90-এর দশকের গান, যেখানে বেসিক্যালি তোমরা যখন একদম ছোট ছোট ছিলে কিংবা জন্মাওনি, সেই সময় যে গানগুলো, যে সিনেমাগুলো আমরা দেখেছি, সেই সব সিনেমার অসাধারণ অসাধারণ সব রোম্যান্টিক ট্র্যাকস এই মুহূর্তে থাকবে। আর হ্যাঁ, 90-এর দশক মানে অবশ্যই রোম্যান্টিক গান তো অবশ্যই, এবং সেই সঙ্গে বড় বড় গান, যে গানগুলোয় বহুক্ষণ আমরা জমে থাকতাম, ভেসে থাকতাম, ক্যাসেট ঘুরিয়ে ঘুরিয়ে, পেন দিয়ে ঘুরিয়ে দিতাম, জানো তো, ক্যাসেট আটকে যেত, রিল আটকে যেত, সেই সময় পেন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবার ঠিক করতাম। সেই সব সময়কার গান এই সময় শোনানো হবে, এবং তোমরা যারা 90-এর দশকের গান রিকোয়েস্ট করতে চাও, নাম্বার খোলা আছে।
3: একদম তাই, আর যেহেতু 90-এর দশকের গান, সেই জন্য দিল তো পাগলের সাউন্ড ট্র্যাক থেকে আপাতত এই গানটা রইল, বৃষ্টির গান রইল।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1991 সালের 28 জুন কাশ্মীরি মিলিটেন্টদের দ্বারা দোরাই স্বামীকে অপহরণের সত্য ঘটনা অবলম্বনে অনুপ্রেরিত হয়ে পরিচালক মণিরত্নম এই সিনেমা নির্মাণ করেন। 1992 সালে প্রকাশিত এই সিনেমার তামিল ভাষায় সঙ্গীত পরিচালনার মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে ডেবিউ করেন এ আর রহমান। এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অরবিন্দ স্বামী এবং মধু। বলতো আমি কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: দক্ষিণ বরাসাত থেকে রহমতুল্লাহ আর দেউলপুর থেকে সমর বর এই গানটা রিকোয়েস্ট করেছে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান,
2: গান ভালোবেসে গান চলছে। আম্রপালি আর বাসু রয়েছে, আর এই আম্রপালি আর বাসু দুজনেই যেটা বলছে সেটা হচ্ছে তোমার যে ভালোবাসার গান রয়েছে নাইনটিজের, মোটামুটি ধরো ওই 1990 থেকে 2000 পর্যন্ত, সেই ভালোবাসার গান কিন্তু তুমি রিকোয়েস্ট করতে পারো 9903653992। তার আজকে এই মুহূর্তে আমাদের লিস্টে যে গানটা রয়েছে নানা দার দেন সরফারোশ মুভি সাউন্ডট্র্যাক থেকে, যেখানে বারবার করে সোনালী বেন্দ্রে বলছে যে আমার তোমাকে পছন্দ, আমির খান বলছে না না না আমার পছন্দ না না না না। এটা সোনালী বেন্দ্রের সঙ্গে কেউ কি করে করতে পারে? ভদ্রমহিলা ভীষণ সুন্দরী, মানে তোমার সোনালী বেন্দ্রকে ভালো লাগতো না সেই সময়?
3: সোনালী বেন্দ্রকে খুবই ভালো লাগতো, কিন্তু আমির খানের প্ল্যান তো অন্যই ছিল সবসময়। উনি বোঝেন যে কখনো কখনো না বলার মধ্যে হ্যাঁ বলা পুরুষদেরও একটা অন্য কায়দা,
2: ইয়ে ব্যাপার আছে একটা, ইয়ে ব্যাপারটা বোঝানো সম্ভব নয়, তাই যেহেতু বোঝানো সম্ভব নয় আপাতত গানটাই থাক, বেশি বুঝিয়ে কাজ নেই। শুনতে থাকো ব্লকবাস্টার বুধবার।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1991 সালের 28 জুন কাশ্মীরি মিলিটেন্টদের দ্বারা দোরাই স্বামীকে অপহরণের সত্য ঘটনা অবলম্বনে অনুপ্রেরিত হয়ে পরিচালক মণিরত্নম এই সিনেমার নির্মাণ করেন। 1992 সালে প্রকাশিত এই সিনেমার তামিল ভাষায় সঙ্গীত পরিচালনার মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে ডেবিউ করেন এ আর রহমান। এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অরবিন্দ স্বামী এবং মধু। বলতো আমি কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে।
2: গান ভালোবেসে গান।
3: তুম তানক দুম তানা তাক দুন তুম তানক দুম তুম তানক দুম।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1991 সালের 28 জুন কাশ্মীরি মিলিটেন্টদের দ্বারা দোরাই স্বামীকে অপহরণের সত্য ঘটনা অবলম্বনে অনুপ্রেরিত হয়ে পরিচালক মণি রত্নম এই সিনেমার নির্মাণ করেন। 1992 সালে প্রকাশিত এই সিনেমার তামিল ভাষায় সঙ্গীত পরিচালনার মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে ডেবিউ করেন এ আর রহমান। এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অরবিন্দ স্বামী এবং মধু। বলতো আমি কোন সিনেমার কথা বলছি?
2: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
3: হ্যাঁ, তো তোমাদেরকে তোমায় পড়েছে মনেটা শুনিয়ে দিলাম। আপাতত উত্তর দেওয়ার জন্য তোমাদের হাতে 21 মিনিট সময় রয়েছে, কারণ আমরা এই মুহূর্তে যাচ্ছি 3-3 তিনটে গানের ব্রেকে। ফিরে এসে আবার কথা হচ্ছে।
4: শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
5: FM রেইনবোতে 3-3 গানের হ্যাট্রিক, গানের

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে।
1: বেশি কথা না বাড়িয়ে আগে বলে দিয়ে সঠিক উত্তরটা কারা দিয়েছো, রিঙ্কু সাপুই বাউড়িয়া থেকে, হ্যাঁ বিজুলি চক্রবর্তী মহেশতলা থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, দেবজিৎ ঘোষ বড়িশা থেকে, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, শঙ্কর চন্দ্র দে বারাসত থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা থেকে, প্রশান্ত দলাই ফরিদপুর থেকে, দেবাশিস সাউ চন্দনদহ থেকে, অ্যান্ডি আভা হাওড়া থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, সমর বর দেউলপুর থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, তপতি এবং সঞ্জিত সেন হুগলি থেকে, লালমোহন মাঝি হাওড়া থেকে, সব্যসাচী এবং মণি কাটোয়া থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, সুদীপ দাশগুপ্ত টালিগঞ্জ থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, সোনালী কালীঘাট থেকে, অজয় কুইতি কোলাঘাট থেকে, সুশান্ত সেনগুপ্ত ঝাড়খণ্ড থেকে, বিশ্বনাথ গায়েন হুগলি থেকে, টিঙ্কু রয় রিষড়া থেকে, তন্ময় ভবানীপুর থেকে এবং রুণানন্দ বেহালা থেকে সঠিক উত্তর দিয়েছে।
2: এক্স্যাক্টলি, এবং সঠিক উত্তর হচ্ছে রোজা। রোজা সিনেমার কথা বলা হচ্ছিল, যেহেতু রোজার কথা বলা হচ্ছিল তাই ইয়ে হাসি বাদিয়া রইল আপাতত ব্লকবাস্টার বুধবারে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: বাংলা বর্ণমালার শেষ অক্ষরকে পরিচয় করে তুলেছেন এই বাংলা ব্যান্ডের সদস্যরা। বডি শেমিং থেকে স্কিন কেয়ার, যাই হোক না কেন, এই বাংলা ব্যান্ড একেবারে duniya.com। কথার জাদুকর চন্দ্রিল ভট্টাচার্য এই বাংলা ব্যান্ডটির অন্যতম প্রধান গীতিকার। বলতো কোন ব্যান্ডের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছ ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
3: মিলেনিয়াম ম্যাজিকে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের ভীষণ কাছের এই কদিন আগে যুগটা গেছে আর কি, কিন্তু গানগুলো তো আমরা ভুলতে পারি না। 2000 থেকে 2010 যে গানগুলো রয়েছে, যে গানগুলো সময়ও EDM এফেক্টগুলো একটু কম ছিল আর কি, তারপরেই এটা ঝাঁপিয়ে পড়েছিল EDM, পপ রক অনেক কিছু, তো সেই গানগুলো, সেই গানগুলো এখনও আমাদেরকে নস্টালজিক করে। ভাবতেও অবাক লাগে বাসু যে আমরা কতটা বড় হয়ে গেছি যে 2000 থেকে 2010 গানও আমাদেরকে বেশ নস্টালজিক করছে।
4: এক্স্যাক্টলি, এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে সেটাকে আমাদেরকে একটা যুগ বলতে হচ্ছে, একটা এরা বলতে হচ্ছে, কারণ এই মুহূর্তে আমার মনে হয় এই এরাতে শুধু খরাই চলছে, যা ম্যাজিক হওয়ার বোধ হয় 2000 থেকে 2010 মধ্যেই হওয়ার হয়ে গেছিল,
3: শেষ হয়ে গেছে। সো 2000 থেকে 2010 কথা যখন হচ্ছে এবং অনেকক্ষণ হিন্দি গানটান শুনছিলাম, বাট এই মুহূর্তে একদম বাংলা কমার্শিয়াল, তার সঙ্গে কোয়েল দেব, তার সঙ্গে আর কি প্রেমের কাহিনী। বৃষ্টি পড়লেই, কোয়েলের একটা ইন্টারভিউ আমি শুনছিলাম রিসেন্টলি যেখানে উনি বলছেন বৃষ্টি পড়লেই লোকজন এই গানটা করে, আর বৃষ্টি মানে এতবার শুনে ফেলেছি আমি। সো আপাতত প্রেমের কাহিনী থেকে এই গানটা রইলো।

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic. একটা ফ্যান্টাস্টিক গান, মানে ফ্যান্টাস্টিক মানে সত্যি ফ্যান্টাস্টিক, এরকম একটা বাংলা গান যে আমাদের বাংলায় তৈরি হয়েছিল ভুলেই গেছিলাম।
1: এবং এই গানটাতে কতজন সেই সময় ধরো যারা স্কুলে পড়ছে বা ধরো স্কুল পাশ করে সবে কলেজে গেছে, তো এই গানটাকে কতজন যে কতজনকে প্রপোজ টপোজ করেছে, কিংবা কতজন যে আবার প্রত্যাখ্যাত হয়েছে, কিংবা হয়তো স্বপ্নে ভেবেছে যে এর সঙ্গে একটু নাচা যেতে পারতো বৃষ্টিতে।
0: আমার মনে হয় এখনো এই গানটাই বাজে,
1: এখনো এই গানটাই
0: রূপে বাজে।
1: কিছু করার নেই, দেবদার প্রচুর ভক্ত,
0: প্রচুর ভক্ত শিরায় শিরায়।
1: সো আমরা যদি একটু বাংলা কমার্শিয়াল থেকে একটু মানে এই গানটার যেটা বাজলো প্রেমের কাহিনী সিনেমা সাউন্ড ট্র্যাক, সেইখান থেকে যদি একটু পিছিয়ে যাই, যে সময় আমাদের কাছে তখনও ওয়াকম্যানটা রয়েছে, আর যে সময় এতটা ওই গান দেখার ব্যাপারটা আসেনি, গান শোনার ব্যাপারটা তখনও পর্যন্ত রয়েছে, তো সেই সময় একজন ভদ্রমহিলা যিনি কিনা শুধুমাত্র যে ক্লাসিক্যাল রক ক্লাসিক্যাল গাইছেন এমন নয়, একটা গান যে গানটা শোনার পর আমার মনে হয়েছিল এই ভদ্রমহিলা এই গানও গাইতে পারে, শান্তনু মৈত্রর কম্পোজিশন ছিল আমার যতদূর সম্ভব মনে করছে।
0: হ্যাঁ,
1: এবং গানটার নাম হচ্ছে আপকে সাবান, শাড়ি পরে ভদ্রমহিলা গিয়েছিলেন গানটা।
0: এবং এই গানটার যে ভিজুয়ালাইজেশন, এই ভিজুয়ালাইজেশনটা যিনি পিকচারাইজ যেটা হয়েছিল ক্যাপচার করেছিলেন, তিনি আবার পরিণীতার ডিরেক্টর, এটা কি জানো?
1: অবশ্যই দেখে ইউটিউবে গিয়ে সার্চ করে ভিডিওটা দেখে নাও, আপাতত গানটা রইলো।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: বাংলা বর্ণমালার শেষ অক্ষরকে পরিচয় করে তুলেছেন এই বাংলা ব্যান্ডের সদস্যরা। বডি শেমিং থেকে স্কিন কেয়ার, যাই হোক না কেন, এই বাংলা ব্যান্ড একেবারে dunia.com। কথার জাদুকর চন্দ্রিল ভট্টাচার্য এই বাংলা ব্যান্ডটির অন্যতম প্রধান গীতিকার। বলতো কোন ব্যান্ডের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic. Blockbuster বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান। Blockbuster বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: এই গানটা রিকোয়েস্ট করেছে তন্ময় ভবানীপুর থেকে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: বাংলা বর্ণমালার শেষ অক্ষরকে পরিচয় করে তুলেছেন এই বাংলা ব্যান্ডের সদস্যরা। বডি শেমিং থেকে স্কিন কেয়ার, যাই হোক না কেন, এই বাংলা ব্যান্ড একেবারে dunia.com। কথার জাদুকর চন্দ্রিল ভট্টাচার্য এই বাংলা ব্যান্ডটির অন্যতম প্রধান গীতিকার। বলতো কোন ব্যান্ডের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic.
1: ব্লকবাস্টার বুধবার তোমরা শুনছো, এবং এই মুহূর্তে মিলেনিয়াম ম্যাজিকে যে কটা গান বাজছে তার মধ্যে এই গানটা আমার ভীষণ প্রিয়। মানে এই ফিল্মটাও তো খুব প্রিয়, এই গানটাও ভীষণ প্রিয়। ঐশ্বরিয়া রাই এই বর্ষায় নাচতে নাচতে বেশ কিছু গান করেছেন, তালেও করেছেন, গুরুতেও করেছেন, কিন্তু এই গানটায় ভীষণ ভীষণ অথেন্টিক একটা গ্রাম্য একটা চরিত্রে তিনি অভিনয় করেছিলেন এই ফিল্মে, এবং দারুণ এই এই গানটা সত্যি, ভিজুয়ালাইজেশন অসাধারণ। এটা নিয়ে কিছু বলার নেই, তবে অনেকগুলো হিন্দি গান শুনলাম আমরা।
2: হ্যাঁ, একটু বাংলা গানে যদি আমরা আসি, এবং যে গানটা এবং যে সিনেমাটা দেখে সেই সময়ে যারা ওই একটা ট্রানজিশনের মধ্যে রয়েছে ফ্রম স্কুল টু কলেজ, এবং সেই সময় তার ফেসবুক ছিল না, ছিল আমাদের অর্কুট, যাকে মেসেজ করছি দেখা যেত না, সে আমাদের আই থিঙ্ক প্রোফাইলই বলতো বোধ হয়, মনেও নেই প্রোফাইল বলতো কিনা। হ্যাঁ, অর্কুট প্রোফাইলটা এসে চেক করে যেত, এবং প্রত্যেকের নাম নিজের নামে থাকতো না, এরা নিজেদের অন্য নামে, হ্যাঁ, অর্কুট প্রোফাইল থাকতো, তারা এসে চেক করে যেত, তারপরে গোপনে মেসেজ চলতো, তার মধ্যে একটা একটা অন্যরকমের ব্যাপার ছিল। সেই রকমই সেই সমস্ত নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছিল, সিনেমাটার নাম ছিল অন্তহীন। আমি বলবো অনিরুদ্ধ রায় চৌধুরী একটা ইনক্রেডিবল সিনেমা তৈরি করেছে। আমি জানি না এখনকার লোকজন কতটা কানেক্ট করতে পারবে, কারণ এখন তো ভীষণভাবে সব কিছু অ্যাভেলেবল।
1: এক্স্যাক্টলি,
2: তো সেই অন্তহীনে সেই যার সাথে কথা বলছে তাকে দেখতে পাচ্ছে না, তারপর একদম শেষে গিয়ে ক্লাইম্যাক্সে গিয়ে বুঝতে পারা গেল যে আচ্ছা আমি এর সাথে কথা বলছিলাম, এবং আমরা আরেকজনকে আবিষ্কার করেছিলাম, তার নাম হচ্ছে রাধিকা আপ্টে।
1: একদমই, রাধিকা আপ্টেতে কে এই ছবি থেকে আবিষ্কার করা শুধু নয়, এরকম যে একজন অবাঙালি অভিনেত্রী,
2: এত ভালো বাংলা বলতে পারে,
1: এত ভালো বাংলা বলতে পারে, আর এত সুন্দর অভিনয় করতে পারে, একদম মানে কি বলবো, মানে যে ধরনের হিরোইন আমরা দেখিনি কখনো, সেইরকম একটা মুখ নিয়ে বাংলা

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic. Blockbuster বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান. Blockbuster বুধবারে তোমার রিকোয়েস্টের গান.
1: এই গানটা রিকোয়েস্ট করেছে নীলেশ বর্ধমান থেকে. তুমিও যদি তোমার গান রিকোয়েস্ট করতে চাও তাহলে নাম্বার খোলা আছে 9903659992 তে, চটপট করে ফেলো.

0: তোমায় পড়েছে মনে,
1: তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে।
2: তো সময় নষ্ট না করে প্রথমেই আমাদেরকে বলে দিতে হচ্ছে যে সঠিক উত্তর যারা দিয়েছে তাদের নামটা কি, তারপরে আমরা বলবো সঠিক উত্তরটা কি। সঠিক উত্তর দিয়েছে বরুণয়ন দাস বেলগড়িয়া থেকে, রিঙ্কু সাপুই বাউড়িয়া থেকে, বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে, দীপজিৎ ঘোষ বড়িশা থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা থেকে, প্রশান্ত দলই ফরিদপুর থেকে, দেবর্ষী সাউ চন্দনদহ থেকে, অ্যান্ডি আভা হাওড়া থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, সমর বর দেউলপুর থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, সব্যসাচীর মণি কাটোয়া থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, সোনালী কালীঘাট রোড থেকে, তন্ময় ভবানীপুর থেকে, রুনা নন্দ বেহালা থেকে, গীতা যাদবপুর থেকে, ডোরা অপূর্ব সেন চিড়িয়ামোড় থেকে, দেবস্মিতা বেহালা থেকে, শ্যামসুন্দর গাঙ্গুলী কৃষ্ণনগর থেকে, আশিস জানা বারুইপুর থেকে, অভিজিৎ সাঁতরা বজবজ থেকে, সাথী কর্মকার আন্দুল রোড থেকে, বন্দিতা দেব কাঁচড়াপাড়া থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, অভিষেক ফরতাবাদ থেকে এবং জ্যোতিরাদিত্য বেহলা থেকে সঠিক উত্তর দিয়েছে।
3: এন্ড দ্য আনসার ইজ নানা দেন চন্দ্রবিন্দু। তাই বেশি কথা না বাড়িয়ে চন্দ্রবিন্দুর একটা ক্লাসিক গান রইল।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: ব্লকবাস্টার বুধবার থেকে আপাতত বিদায় নেওয়ার সময়, বাসু আর আম্রপালি ছিল সাইনিং অফ ফ্রম 107 FM রেইনবো। শুনতে থাকো, এরপরে আরও একটা প্রোগ্রাম আসছে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: শুনছেন শুনতে কি চাও, কি শুনতে চাও, কি শুনতে চাও সে কথা জানাতে চলে এসো 9903659992 নম্বরে। ততক্ষণ প্রথম গানটা থাকুক আমার পছন্দে তোমাদের জন্য।
3: মানে

107 FM Rainbow শুনছেন শুনতে কি চাও। শুনতে কি চাওতে আপনাদের প্রথম অনুরোধ চলে এসেছে, পাঠিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায় ডিহা বাঁকুড়া থেকে। শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে একটি গান, একই সঙ্গে বাজাবো আরও একটি পছন্দের গান, যেটার জন্য রিকোয়েস্ট করেছেন সৌভিক সরকার কসবা হালতু থেকে। ও লম্হে আতিফ আসলামের কণ্ঠে ব্যাক টু ব্যাক থাকুক এই দুটো গান আপনাদের সবার জন্যে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: শুনতে কি চাও, শুনতে কি চাওতে এবার যার অনুরোধ গান শুনবো, তাপস মাইতি চক মানিক বাওয়ালি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন, আর অবশ্যই শোনাবো। আর সেই সঙ্গে শোনাবো আরও যার অনুরোধের গান, তিনি ঝুমা সাউ হাওড়া থেকে শুনতে চেয়েছেন সুর ফিল্ম থেকে কভি শাম ঢালে গানটা। আরও আরও আরও অনেক দূরের বন্ধু বিশ্বনাথ কুণ্ডু সিলিকন ভ্যালি ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে শুনতে চেয়েছেন তুফান ছবি থেকে লাগে উড়া ধোড়া গানটি। ব্যাক টু ব্যাক তিনটে গান আপনাদের জন্য।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?
1: শুনতে কি চাও? যারা ইতিমধ্যেই শুনতে চেয়েছ তাদের অনুরোধ, ইতিমধ্যেই তালিকায় শোনাব কার কার গান, কার কার অনুরোধ। জয়দীপ রায় বাঘা যতীন থেকে লাইফ ইন আ মেট্রো ছবি থেকে আলভিদা শুনতে চেয়েছেন কেকের কণ্ঠে। এছাড়াও আরও শুনতে চেয়েছেন কিশোর কুমারের কণ্ঠে তোমার বাড়ির সামনে দিয়ে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, আর বিদ্যুৎ ভৌমিক উদয়নারায়ণপুর থেকে শুনতে চেয়েছ তুমি আমার নয়ন গো। পরপর তিনটে গান

তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।

107 শুনতে কি চাও? শুনতে কি চাওতে 9903659992 আপনার অনুরোধ আর আমাদের গান। এবারে যার অনুরোধের গান শোনাব, তিনি শুভদী বেরা, বাগনান হাওড়া থেকে কুমার শানুর কণ্ঠে শুনতে চেয়েছেন তুমি আছো এত কাছে তাই। আর তারপর শোনাব মধ্যমগড়া গঙ্গানগর থেকে জয়ন্তর অনুরোধে শ্রেয়া ঘোষালের কণ্ঠে মুঝে জিনা শিখা দনা।

ঘড়ির কাঁটা বলছে 12:54 হয়ে 22 সেকেন্ড, সংক্ষিপ্ত হয়ে আসছে সময় শুনতে কি চাওয়ের। আজকের শুনতে কি চাওয়ের শেষ গানটা শোনাবো রাজু মান্নার অনুরোধে। রাজু মান্না জগৎপুর উলুবেড়িয়া থেকে শুনতে চেয়েছেন 1942 আ লাভ স্টোরি ছবি থেকে এই গানটি। আর এই গানটির সঙ্গে সঙ্গেই আজকের মতো শুনতে কি চাও থেকে বিদায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: রাত্রি একটা বেজে 22 সেকেন্ড। সুররঞ্জনী, সুররঞ্জনীতে আজ দুটি অনুষ্ঠান আমরা শুনব। বিষ্ণুপ্রিয়া চক্রবর্তীর কণ্ঠে খেয়াল শুনব জয় জয়ন্তীর আগে, তারপর পণ্ডিত কুশল দাসের সেতারে শুনব রাগ দেশ, ব্যাক টু ব্যাক।

0: শুনলেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ শুনলেন প্রথমে খেয়াল বিষ্ণুপ্রিয়া চক্রবর্তীর কণ্ঠে জয় জয়ন্তীর আগে, তারপর শুনলেন পণ্ডিত কুশল দাসের সেতারে রাগ দেশ। সুররঞ্জনী অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠান।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

রাত্রি 2:04 সময়টা আপকে লিয়ের। আপকে লিয়েতে আজ হিন্দি মুভিজ থেকে একসে বড়কার এক জেমস আপকে লিয়ে। আর আপকে লিয়েতে আজকে আপনাদের শোনাব প্রথমেই এই গানটি, জগজিৎ সিং আর চিত্রা সিংয়ের দ্বৈত কণ্ঠে।

আপকে লিয়ে 107 FM রেইনবো পর পরের গানটা শোনাবো কিশোর কুমারের কণ্ঠে মনপসন্দ ছবি থেকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন আপকে লিয়ে, রাত্রি 2:21 হচ্ছে আর আপনারা আছেন আপকে লিয়েতে। আপকে লিয়ের পরের গানটা তেজ আপ ছবি থেকে, আর ব্যাক টু ব্যাক শুনবেন পরের গানটা খামোশি ছবি থেকে।

রাত এই মুহূর্তে 2:41 হয়ে 56 সেকেন্ড। আপনারা আছেন আপকে লিয়েতে, আপকে লিয়েতে পরের গানটা শুনে নি, যে গানটা শুনেছেন তার কথাও। হাজার রাহে মোরকে দেখে কহিঁ সে কই সদা নাই, থোড়ি সি বেওয়াফাই ছবি থেকে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে শুনছিলেন এই গানটি। আর এর পরের গানটি শুনবেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

আপনার রাতের সাহিলির সঙ্গে। আপনারা শুনছেন না আপকি আপকে লিয়ে। আপকে লিয়ের পরের গানটা শোনাবো রঙ্গিলা ছবি থেকে, সুরেশ বাদকর এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে।

আপকে লিয়ের প্রথম ঘন্টার শেষ গান, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। আর এই গানটা শোনাতে শোনাতেই বিদায় নেব আপনার রাতের সাহেলি।

গভীর রাতে আপনাদের সাথে গান শোনাতে চলে এসেছি আমি সোহম। শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে শুধুমাত্র 107 FM রেইনবো। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন আর জে মল্লিকা। এবারে আপকে লিয়ের বাকি একটা ঘন্টার সময় চলুন আমার সঙ্গে গানের সফর চলুক। এই অর্ধের প্রথম গানটা শুনে নেব ম্যানে প্যার কিয়া ছবি থেকে। তারপরের গানটি 80s ফেমাস মুভি সিতমগড়, রোম্যান্টিক মুভি সিতমগড় থেকে, এবং তারপরের গানটি সমুন্দর ছবি থেকে, এটিও 80s আরও একটি ফেমাস মুভি। চলুন শুনে নিই পরবর্তী গান।

শুনছেন 107 FM রেনবো। গভীর রাতে আপনাদের সাথে গান শোনাতে চলে এসেছি আমি সোহম। আজ 80s এর গান শোনাচ্ছি, মনটাকে

একটু রোম্যান্টিক করে তুলছি, আর তার মাঝখানে একটা সেভেন্টিজেরও রোম্যান্টিক গান আপনাদের জন্য রেখেছি, কারণ আমাদের মন তো এমন গভীর রাতেই অতীতের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়ায়। আমাদের মন প্রাণ আত্মা চায় ফেলে আসা দিনের সুমধুর মুহূর্তগুলোকে হৃদয়ে ধরে রাখতে। চলুন এবারে পরের গানটি শুনি, জীবা ছবি থেকে আশা ভোঁসলে এবং অমিত কুমারের কণ্ঠে। তারপরের কথা, যে সিনেমাটির কথা বলছিলাম, সেভেন্টিসের সুপারহিট ফিল্ম ঘটন্দা থেকে রুনা লায়লা এবং ভূপেন্দর সিংয়ের কণ্ঠে, এবং তারপরে সিলসিলা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। চলুন পরপর তিনটি গান।

0: दीवाना।
1: एक दीवाना शहर में,
0: एक दीवाना नहीं, एक दीवानी भी।

এমন গভীর রাতে কত ফেলে আসা টুকরো টুকরো কথা আপনার আমার মনের মাঝে ভেসে ওঠে। আমাদের মনে হয় এমন কত মুহূর্ত আছে বা কত মুহূর্ত ছিল যেগুলো আমরা ফেলে চলে এসেছি। অনেক মানুষ ছিলেন যাদের সঙ্গে অনেক সুসম্পর্ক ছিল, এখন আর কোনোভাবে হয়তো যোগাযোগ ছিন্ন হয়ে গেছে। সে কথা মনে হলেও মনে হয় যে মুহূর্তগুলো তারা দিয়ে গেছেন সে মুহূর্তগুলি আমাদের কাছে অমূল্য সম্পদ মনের মাঝে তোলা আছে। আসুন না গান শুনতে শুনতে সেই মুহূর্তগুলোকে আবারও মনে করি। পরের গানটি লেট 80s-এর একটা সুপারহিট রোম্যান্টিক ছবি কিয়ামত সে কিয়ামত তক থেকে। তারপরে গানটি আরও একটি রোম্যান্টিক ছবি 80s-এর খুব নাম করা একটি রোম্যান্টিক ছবি পরিন্দা থেকে। প্রথম গানটির শিল্পী অলকা ইয়াগনিক এবং অদিত নারায়ণ, তারপরটি সুরেশ ওয়াদেকার এবং আশা ভোঁসলে। আশা ভোঁসলে এবং মনোহর উদাসের কণ্ঠে হোটেল একটি রহস্যে ঘেরা ছবি, এই ছবি থেকে তারপরের গানটি শুনে নেব। চলুন শ্রেণী পরপর তিনটি গান হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়েতে যা শুনছেন সোহমের সঙ্গে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে উপস্থিত হয়েছি। আর যেতে যেতে আরও একটা গান রেখে যাই সন্নাটা ছবি থেকে, 80s-এর একটা বিখ্যাত ছবি সন্নাটা থেকে, রহস্য ঘেরা ছবি। মানুষের জীবনেরও অনেক রহস্য থাকে, প্রত্যেকের জীবনে কিছু না কিছু রহস্য থাকে। আসুন না মনে মনে সে রহস্যগুলো ভেদ করি আর চলে যাই অতীত স্মৃতির সুখ স্মৃতির সাগরে। সন্নাটা ছবি থেকে আপকে লিয়ে অনুষ্ঠানের শেষ গান আজকে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে শেষ হলো, শুনছেন 107 FM রেনবো। শুরু করছি ভোরে রাগে রাগানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন গুরজারি টোরি রাগে খেয়াল, শিল্পী সুনীল চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন গুর্জারি টোরির আগে খেয়াল শিল্পী সুনীল চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। এখন শুনবেন সন্তুরে রাগ ভোপাল টু।

0: এতক্ষণ শুনলেন সন্তুরের রাগ ভোপাল টোড়ি, শিল্পী সন্দীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। হারের সঙ্গেই শেষ হল ভোরে রাগে রাগানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

পূবের আকাশ সদ্য আলোকোজ্জ্বল হয়ে উঠছে, কিন্তু মনের আকাশ এখন রবির আলোয় উজ্জ্বল হয়ে উঠবে। কারণ ভোর 5টা থেকে 107 FM রেনবো শুনবো কবিগুরুর গানে সুরে সৃষ্টিতে সাজানো অনুষ্ঠান আনন্দধ্বনি। আজ এই আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদেরই বন্ধু সোহম। আজ কবিগুরুর কবিতা থেকে পাঠ করব আর শুনব প্রথিত যশা শিল্পীদের কণ্ঠে অসামান্য সব রবীন্দ্রসঙ্গীত। তাহলে আর কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপরেই শুরু হচ্ছে আনন্দধ্বনি শুধুমাত্র 107 FM রেইনবোয়।

শুরু করছি। আজকের প্রথম দুটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় এবং সাগর সেনের কণ্ঠে।

গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: প্রথিত যশো শিল্পী সাগর সেন, অদিতি মহসেন এবং তপন প্রভুর কণ্ঠে শুনলাম তিনটি রবীন্দ্রসঙ্গীত। বন্ধুরা, এবার কবিগুরুর কবিতা থেকে একটু পাঠ করব, তারপর আবারও শুনব বিখ্যাত শিল্পীদের কণ্ঠে অসামান্য সব গান। আমি এই যে সবার সামান্য পথ, পায়ে হাঁটার গলি, সে পথ দিয়ে আমি চলি, সুখে দুঃখে লাভে ক্ষতিতে, রাতের আধার দিনের জ্যোতিতে, প্রতি তুচ্ছ মুহূর্তেরই আবর্জনা করি আমি জড়, কারো চেয়ে নই কো আমি বড়, চলতে পথে কখনো বা মিচ্ছে কাঁটা পায়ে, লাগছে ধুলো গায়ে, দুর্বাসনার এলোমেলো হাওয়া, তারই মধ্যে কতই চাওয়া পাওয়া, কতই বা হারানো, খেয়া ধরে ঘাটে আঘাটায় নদী পারানো। এই কবিতাটির বাকি অংশ পাঠ করব, তার আগে আবারও পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত, স্বাতিপাল স্বরূপ পালের দ্বৈত কণ্ঠে, তারপরটি ঈশিতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে এবং তারপরটি চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে। চলুন শুনি পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এপটিং করে দিন কেটেছে হবে সেদিন সারা, বেয়ে সর্বসাধারণের ধারা। সুধাও যদি সবশেষে তার রইল কি ধন বাকি, স্পষ্ট ভাষায় বলতে পারি তাকে। জানি এমন নাই কিছু যা পড়বে কারো চোখে, স্মরণ বিস্মরণের দোলায় দুলবে বিশ্বলোকে। নয় সে মানিক, নয় সে সোনা, যায় না তারে যাচাই করা, যায় না তারে গোনা। শুনছি আনন্দধ্বনি, কবিগুরুর গানে সুরে তার সৃষ্টিতে অবগাহন করতে করতে প্রায় আধটা ঘন্টা সময় পেরিয়ে গেল, আরও আধ ঘন্টার কাছাকাছি সময় রয়েছি। শোনাব আমাদের প্রথিতযশা শিল্পীদের গান। হ্যাঁ, আনন্দধ্বনি অনুষ্ঠানে আরও অনেক রবীন্দ্রসঙ্গীত শুনব। এখন আরও তিনটি রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানটি সুমিত্রা সেন এবং ইন্দ্রাণী সেনের দ্বৈত কণ্ঠে, তারপরটি সৈকত মিত্রের কণ্ঠে এবং তারপরটি শ্রাবণী সেনের কণ্ঠে। চলুন শুনিনি, তারপরে আবার ফিরে আসবো কবিতায়।